0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আনন্দধ্বনি অনুষ্ঠানের অর্ধেক সময় আমরা পেরিয়ে এলাম। 107 MHz FM রেইনবো আপনাদের সঙ্গে আমি তপারুতি। এর পরের গান শুনব প্রবুদ্ধ রাহার কণ্ঠে, তারপরে শিল্পী পূর্বা মুখোপাধ্যায়।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোন দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA @gmail.com। জুলাই মাসের

0: বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আর সকাল সকাল একটু যখন আলো ফুটেছে, আকাশের গায়ে যখন একটু টকটক গন্ধ, মেঘলা মেঘলা মন, সেই সময় কিন্তু আর ফিরে হয়েছে আপনার কানে 107-এ। আর আজ কোন কথা, কোন কথা, কথার পিঠে কথা বসিয়ে কথার মালা গাঁথা, হ্যাঁ সেটাই তো জিজ্ঞাসা, সেটাই তো চাওয়া, সেটাই তো ঘুরে ফিরে মনের মধ্যে ঘুরপাক খাওয়া। আর সে ঘুরপাক খাওয়াতে আজ রয়েছে এমন একটা কথা যেখানে আমরা বলে থাকি ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। আমরা মুখে বলি কিন্তু সত্যি কতটা, কতটা আমরা জীবনে মেনে চলি, কতটা কাউকে ক্ষমা করতে পারি, নাকি ক্ষমা করার বিষয়টা যত দিন যাচ্ছে, যত পৃথিবী বুড়ো হচ্ছে, ততই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা ধর্মের বইয়ে আছে, দর্শনের বইয়ে আছে, আবার আমাদের প্রতিদিনের জীবনেও আছে। হ্যাঁ, ক্ষমাই পরম ধর্ম। আমরা সবাই কখনো না কখনো কারো ওপর রাগ করেছি, অভিমান করেছি, কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছি। অনেক সময় সেই কষ্ট এতটা এতটা এতটা গভীর হয় যে মনে হয় আমি ওকে কোনোদিন কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু তখন কি আমরা একবারও ভাবি যাকে ক্ষমা করছি না তার চেয়ে বেশি কষ্ট কি আমি পাচ্ছি না, আমরাই পাচ্ছি না? আমরা কি সেই যন্ত্রণায় দগ্ধে দগ্ধে মরছি না? আজ সকালবেলায় নিজেকে নিজের জিজ্ঞাসা, সত্যি কি যাকে ক্ষমা করলাম না তার থেকে হয়তোবা ঢের বেশি কষ্ট আমি নিজে কি পাচ্ছি না, নিজে কি পেলাম না? এই প্রশ্ন আপনার মধ্যে, আমার মধ্যে, আমাদের সকলের মধ্যে ঘোরপা খেতে থাকুক। আর ওদিকে গানে কানে কানে কানে 107-এ এই মুহূর্তে যিনি আমাদের সবচেয়ে বেশি ক্ষমা করেন, তিনি হচ্ছেন আমাদের গুরু। নানা রকম ভুল ভ্রান্তি জীবনের পথ চলার পথে কত যে আমরা সেই ভুল করে থাকি তার ইয়ত্তা নেই, কিন্তু এটাই বোধ হয় আমাদের কাছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: অভিমান করে থাকলাম, ভীষণ রকম মনে মনে কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনায় একেবারে জর্জরিত হওয়া, সেই কথাটাও, সেই ঘটনাটাও কি ঘটল না? তাই যদি হয় তাহলে আমাদের ভাবতে হবে, আরও একটু বেশি করে তলিয়ে দেখতে হবে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগ ধরে রাখা মানে অন্য কাউকে পোড়ানোর জন্য হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখা, আগে পড়ে নিজের হাত। ক্ষমাও কিন্তু ঠিক তেমনই। আমরা যখন কাউকে ক্ষমা করি তখন শুধু অন্য মানুষটিকে নয়, নিজের মনকেও কিন্তু মুক্তি দিই, তাকে অনেক বেশি আকাশের মতো উদার করে তুলি। আজকের কথাবার্তা বলতে বলতে, কথাবার্তা চলতে চলতে আরে গল্পের মধ্যে যায়। একটি গ্রামে দুই ভাই ছিল, ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছে, একই মাঠে খেলেছে, একই থালায় ভাত খেয়েছে। মা বাবা ইহ জগৎ থেকে চলে যাওয়ার পর, মারা যাওয়ার পর সামান্য জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হলো। কথায় কথায় অপমান, তারপর আদালত, তারপর সম্পর্কের সম্পূর্ণ ইতি। একই গ্রামে থেকেও কিন্তু তারা প্রায় 20 বছর, হ্যাঁ 2 দশক ধরে একে অন্যের সঙ্গে কথা বলেনি। একদিন খবর এলো, হ্যাঁ একদিন খবর এলো যে ছোট ভাইয়ের একমাত্র ছেলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি, জরুরি ভিত্তিতে বিরল রক্তের প্রয়োজন। গ্রামের কেউ সেই রক্তের গ্রুপ নয়, মানে সেই রক্তের গ্রুপের নয়। শেষ পর্যন্ত জানা গেল বড় ভাইয়ের রক্তের গ্রুপই একমাত্র মিলে গেছে তার ভাইপোর সঙ্গে। হাসপাতালের করিডরে দাঁড়িয়ে বড় ভাই এক মুহূর্ত দেরি করল না, রক্ত দিল, অপারেশন সফল হল, ছেলেটি বেঁচে গেল। ছোট ভাই চোখের জল সামলাতে না পেরে বলল, দাদা দাদা, আমি তো তোমার সঙ্গে এত অন্যায় করেছি, তুমি তা সত্ত্বেও আমার ছেলেকে বাঁচাতে এলে। কি বলবেন এরপর? এই হচ্ছে ক্ষমা, এই হচ্ছে রক্তের সম্পর্ক, আত্মার আত্মীয় হয়ে থাকা। আর এখানে সে ক্ষমাটুকু যদি না হতো, ক্ষমাটুকু যদি না করতো বড় ভাই, একটা তরুণ তরতাজা প্রাণ এই পৃথিবীকে টাটা বাই বাই বলে বিদায় নিত। হ্যাঁ তেমনই কথা, তেমনই ছোট ছোট গল্প আজ আরপির গল্পের মালায় রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু মাধুরী চট্টোপাধ্যায়, আমার ধর্মকর্ম, সত্যি আমাদের ধর্মকর্ম কি তা আমরা মনে করি আজ সকালবেলায়, ভোরবেলায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: FM রেইনবোতে রয়েছে আর পি আপনার কানে 107 এ। আজ ক্ষমাই, হ্যাঁ ক্ষমাই পরম ধর্ম, যে কথাটা আমরা বলে থাকি, যে কথা রয়েছে শাস্ত্রে, যে কথা রয়েছে নানা মুনির কথায়, নানা গুণীজনের কথায়, সেই কথায় কি

আজ ভোরাইতে একটু আগে বলেছিলাম সেই দুই ভাইয়ের গপ। ছোট ভাইয়ের ছেলে, তার দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার একেবারে বিরল রক্ত, তার অপারেশন করতে হবে। আর সেক্ষেত্রে যে বড় ভাইয়ের সঙ্গে এত দ্বন্দ্ব, এত ঝগড়া, বনি বনা একেবারেই নেই, সেই কিনা তিনি রক্তদান করলেন ছোট ভাইয়ের ছেলের জন্য। এবং শেষমেশ ছোট ভাই চোখের জল সামলাতে না পেরে দাদাকে বলল, দাদা আমি তো তোমার সঙ্গে এত অন্যায় করেছি তবু তুমি কেন এলে? বড় ভাই ধীরে ধীরে বললেন, অভিমান ছিল তোমার ওপর, তোমার সন্তানের ওপর নয়। আর রাগ যদি একটা প্রাণ বাঁচাতে বাধা দেয় তাহলে সেই রাগের না রে ভাই কোনো মূল্য নেই। সেদিন শুধু একটি জীবনই রক্ষা পায়নি, ভেঙে যাওয়া একটা পরিবারও আবার জোড়া লেগেছিল। আবার দুই ভাইয়ের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছিল। বন্ধুরা, ক্ষমা কখনো কখনো কিন্তু এমন একটি সেতু যা বছরের পর বছর ধরে ভেঙে যাওয়া, ভেঙে থাকা সম্পর্ককেও আবার যুক্ত করে। কি আরেকটা গল্প শুনতে ইচ্ছে করছে? ডেফিনেটলি, আর ফির বলতেও তো ইচ্ছে করছে। একজন বৃদ্ধা মা প্রতিদিন বিকেলে বাড়ির বারান্দায় বসে থাকতেন। প্রতিবেশীরা ভাবতেন তিনি হয়তো রাস্তাঘাট দেখছেন, চারদিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। তিনি অপেক্ষা করতেন তার একমাত্র ছেলের জন্য। চাকরির কারণে ছেলে বিদেশে চলে গিয়েছিল, প্রথম দিকে নিয়মিত ফোন করত, তারপর যা হয় ব্যস্ততা বাড়ে, ফোন কমে যায়, পরে মাসের পর মাস কোনো খবরই কিন্তু তার আসে না, সে আর ফোন করে না। একদিন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ, দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে কে? সত্যি কি তার ছেলে এলো নাকি অন্য কেউ? গল্পটা কোন দিকে মোড় নিচ্ছে আর কি জানাবে সে কথা, কিন্তু তার আগে গানে কানে 107 এই মুহূর্তে যন্ত্রণা অন্তরে, দুর্নিবার আপনার কানে শুধুমাত্র 107।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ সেই মায়ের গল্প যে মায়ের গল্প বলতে বলতে আরপি আপনাকে গান শুনিয়েছিল, সেই মা যিনি অপেক্ষা করে থাকতেন তার ছেলে বিদেশে রয়েছে। একটা সময় প্রচুর প্রচুর প্রচুর যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই যোগাযোগ ক্ষীণ হতে হতে প্রায় ফোনাফুরি বন্ধ হয়ে গেল। মা অপেক্ষা করে থাকেন ছেলের আশায়। একদিন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে তার ছেলে, মাথা নিচু, চোখে জল। সে শুধু বলল, মা আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সময় দিতে পারিনি, তোমার সঙ্গে সেভাবে যোগাযোগ রাখিনি। মা ছেলের মুখে হাত রেখে শুধু বললেন, আমি তো প্রতিদিনই

ভাবতাম আজ হয়তো তুই আসবি। যে মা প্রতিদিন সন্তানের জন্য অপেক্ষা করে সে কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে? না, এখানে কিন্তু ক্ষমা শব্দটি উচ্চারণ করা কোনো প্রয়োজন মনে করেনি সেই মা। কিন্তু সেই আলিঙ্গনের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমা লুকিয়েছিল। আমাদের সমাজে দেখবেন একটা ভুল ধারণা আছে, ক্ষমা করা মানেই দুর্বল হওয়া, আমার দুর্বলতা প্রকাশ করে ফেলা। আমি যদি কাউকে ক্ষমা করি তার মানে আমি প্রচণ্ড রকম একটা উইক পার্সন। সত্যি কি তাই? ভাবুন তো, প্রতিশোধ নেওয়া খুব সহজ, রাগের মাথায় কঠিন কথা বলে দেওয়াও খুব সহজ, কিন্তু নিজের অহংকারকে এক পাশে রেখে বলা যায় নাকি ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম? এটা কি সবার পক্ষে সম্ভব? না না, এটা সবার পক্ষে এই উচ্চারণ করা, এই বলা সম্ভব নয়। এর জন্য লাগে বড় একটা হৃদয়, বড় একটা মন। একজন স্কুল শিক্ষকের গল্প শুনেছিলাম, সে স্কুল শিক্ষকের গল্প বলি। তার ক্লাসে একটি ছেলে ছিল যে সব সময় দুষ্টুমি করত। একদিন সে রাগের মাথায় শিক্ষকের সম্পর্কে খুব অসম্মানজনক কথা বলে ফেলল। সবাই ভেবেছিল এবার কঠিন শাস্তি হবেই হবে, কিন্তু শিক্ষক ছেলেটিকে আলাদা করে ডেকে বললেন, তুমি ভুল করেছ কিন্তু আমি বিশ্বাস করি তুমি খারাপ মানুষ নও। ভাবুন একবার, একজন টিচার যিনি তার ওই শিক্ষার্থীকে, ওই পড়ুয়াকে, ওই ছাত্রকে তিনি শাস্তি দিতে পারতেন, তিনি কিন্তু অন্য কথা বললেন, আমি জানি তুমি ভুল করেছ কিন্তু তুমি কিন্তু খারাপ মানুষ নও। এরপর কি হতে পারে? সত্যি কি সেই ছেলেটি যে খারাপ কাজটি করেছিল সে কি আর সেই স্যারের সম্পর্কে আবারও খারাপ কথা বলবে, খারাপ কথা বলার ইচ্ছে হবে? চলুন না আমরা একটু ভাবি, সেই ছেলেটির মন আমাদের মনে প্রবেশ করুক। এমন কথা বলতে বলতে হ্যাঁ, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত অন্তরের কথায়, অন্তরে অন্তরে আনাগোনা যার তার কথায়।

0: 107FM Rainbow Day Borai Borai 107FM Rainbow Day
1: সেই ছেলেটির কথা, যে ছেলেটি শিক্ষকের সম্পর্কে খুব অসম্মানজনক কথাবার্তা বলেছিল। সবাই ভেবেছিল এবার তার কঠিন শাস্তি হবেই হবে, কিন্তু শিক্ষক ছেলেটিকে আলাদা করে ডেকে শুধু বললেন, তুমি ভুল করেছো, কিন্তু আমি বিশ্বাস করি তুমি খারাপ মানুষ নও। ভাবুন একবার, এই কথার মধ্যে কি জাদু ছিল, কি মন্ত্র ছিল, কি সেই বিশল্যকরণীর ছোঁয়া ছিল, এমন সেই পরশপাথর যা কিন্তু ছেলেটির জীবনকে বদলে দিল। এই একটি বাক্য সেই ছাত্রের জীবন বদলে দিয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু সত্যি ঘটনা। বহু বছর পরে সে একজন সফল মানুষ হয়ে বলেছিল, তার স্যারের কাছে পৌঁছে মিষ্টির হাঁড়িটা পাশে রেখে স্যারের জন্য নতুন জামা কাপড় এনে তার পায়ের কাছে রেখে সেই সঙ্গে ফুলের শুভেচ্ছা জানিয়ে বলেছিল, আমাকে শাস্তি অনেকেই দিয়েছেন, কিন্তু আমাকে বিশ্বাস করেছিলেন স্যার আপনি, আপনি আমাকে বিশ্বাস করেছিলেন স্যার। ক্ষমা অনেক সময় এমন পরিবর্তন এনে দেয় যা শাস্তি কখনো পারে না। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ক্ষমা মানে অন্যায়কে কিন্তু সমর্থন করা নয়। অন্যায়ের বিচার অবশ্যই হবে, আইন তার নিজের পথে চলবে, কিন্তু বিচার আর ঘৃণা দুটো কিন্তু এক জিনিস নয়। একজন মানুষকে আইনের কাছে, আইনের হাতে তুলে দেওয়ার পরেও তার প্রতি ব্যক্তিগত ঘৃণা না পোষণ করা কিন্তু খুব একটা সম্ভব হয় না, কিন্তু এটা যদি আমরা সম্ভব করতে পারি তাহলে সেটাই কিন্তু সবচেয়ে বড় ক্ষমা। কারণ ঘৃণা আমাদের ভেতরকেই কিন্তু ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। আবার এক গল্পে ফিরবে আরবি, কিন্তু সেই গল্পের আগে অবশ্যই অবশ্যই কিন্তু এই পৃথিবীতে ক্ষমা ক্ষমা ক্ষমা করো, এমনটি যিনি বলছেন তিনি হচ্ছেন অনুপম রায়। সত্যি ক্ষমা কি সহজে করা যায়, ক্ষমা কি আমরা করতে পারি? যখন ব্রেকআপ হয়ে যায় তখন আমার সঙ্গে এই করলো, এমনটা করতে পারলো, আমি জীবনে জীবনে কখনো তাকে ক্ষমা করতে পারবো না। কিন্তু সময় এমন একটা বিশল্যকরণী, সে কিন্তু আমাদের মনে কোথাও না কোথাও ছোঁয়া হয়ে আসে, আমাদের শরীরকে আমাদের মনকে অনেক বেশি হিলিং পজিশনে নিয়ে যায়, নিরাময় করে, সেই ক্ষত একটু একটু করে সেরে ওঠে। তারপর আমরা বুঝতে পারি সেদিন যা ঘটেছিল ঠিকই ঘটেছিল, তেমনটা যদি না ঘটতো আজকে হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। আজ ক্ষমার কথা, ক্ষমাই যে পরম ধর্ম, সে কথা আরও একবার মনে করিয়ে দেওয়া।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: FM রেইনবোতে এই মুহূর্তে গীত রয়েছে আর পি আফটার কানে 107 এ আর এই মুহূর্তে কোন কথা শেষ কথা শেষ কথা না শেষ কথা বলতে আজকের শেষ গল্প ক্ষমাই পরম ধর্ম এই শিরোনামে কথা বলতে বসা আপনার সঙ্গে আপনাদের সঙ্গে একবার এক হাসপাতালে দুই বৃদ্ধের দেখা হলো তারা একসময় খুবই কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সামান্য ভুল বোঝাবুঝিতে প্রায় 30 বছর একে অন্যের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি একজন গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন অন্যজন খবর পেয়ে ছুটে এলেন অনেক

তখন দুজনেই চুপচাপ শুধু তাকিয়ে আছেন, খালি চোখে চোখ। তারপর অসুস্থ মানুষটি কাঁপা গলায় বললেন, বন্ধু, যদি আর বাঁচতে না পারি একটা কথা বলে যাই তোকে, আমাকে ক্ষমা করে দিস। হ্যাঁ রে, ক্ষমা করে দিস আমাকে। অন্যজন তার হাত শক্ত করে ধরে বললেন, আমি তোকে অনেক আগেই ক্ষমা করেছি, শুধু তুই কোনোদিন বুঝলি না, তুই ফিরে এলি না। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলি তুই। ভাবুন তো, 30 বছরের অভিমান গলতে গলতে মাত্র কয়েকটি বাক্যে, দু চারটি বাক্যেই একেবারে ইতি টানল। 30 বছরের এই যে এত দীর্ঘ সময়, প্রতিদিন হয়তো বা একে অন্যকে মনে করেছেন, মনে হয়েছে এই মুহূর্তে তার কাছে ছুটে যাই, তার কাছে গিয়ে বলি ক্ষমা করে দে, যা হয়েছে ভুলে যা। কিন্তু 30 বছর আগুল গলে বেরিয়ে গিয়েছে, অথচ সেই কথাগুলো বলার সাহস কিন্তু কেউ দেখায়নি। হয়তো আমাদের জীবনেও এমন একজন মানুষ আছেন যার সঙ্গে বহুদিন কথা হয়নি, হয়তো কারণটাও আজ আর স্পষ্ট মনে নেই, শুধু অহংকারটা রয়ে গেছে। কিন্তু সত্যি বলুন তো, আমাদের জীবনটা কি মানে সময়ের বিচারে, মহাকালের বিচারে নিতান্ত ছোট, নিতান্ত ক্ষুদ্র নয়? কে আগে চলে যাবে আমরা কেউ জানি না, তাই অনেক সময় একটি ফোন, একটি মেসেজ কিংবা একটা আন্তরিকভাবে বলা ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, এইটুকু বলতে পারা মানুষের জীবনকে বদলে দেয়, সম্পর্ককে বদলে দেয়, সম্পর্ককে নতুন জীবন দিতে পারে। আজ বাড়ি ফিরে নিজের মনকে যদি আমরা প্রশ্ন করি, এমন কেউ কি আছেন যার কথা মনে পড়লে এখনো বুকের ভেতরটা আনচান করে ওঠে, কষ্টে মন ভরে যায়? সেই কষ্ট কি সত্যি আপনাকে ভালো রেখেছে, নাকি প্রতিদিন একটু একটু করে খইতে খইতে আপনাকে ভারী করে তুলেছে? ক্ষমা মানে কিন্তু দুর্বলতা নয়, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা, ক্ষমা মানে এই সিদ্ধান্ত নেওয়া যে অন্য কারো ভুল আমার জীবনের আনন্দ কেড়ে নিতে পারে না। অনুষ্ঠানের একেবারে শেষ বেলায় পৌঁছে ছোট্ট একটা কথা বলি, পৃথিবীতে ধন সম্পদ সম্মান সাফল্য সবই একদিন আমাদের ফিরে যেতে হবে, কিন্তু মানুষ আমাদের কিভাবে মনে রাখবে তা কিন্তু নির্ভর করে আমাদের ব্যবহারের উপর। যে মানুষ ক্ষমা করতে জানে সে শুধু বড় মানুষ নয়, সে সুন্দর মানুষ। তাই আজ যদি সম্ভব হয় কারো কাছে, যার কাছে ক্ষমা চাইবার মতো, আসুন না একটু ক্ষমা চাই, দেখবেন মনটা কত সুন্দর হয়, মনটা কত তৃপ্তিতে ভরে ওঠে, অন্যজনকে আমরা শান্তি দিতে পারি। আর যদি কেউ আপনার কাছে ক্ষমা চাইতে আসে, তাকেও কিন্তু প্লিজ ফিরিয়ে দেবেন না, কারণ ক্ষমা করলে ছোট হওয়া যায় না, বরং হৃদয় আরও আরও বড় হয়। এই কারণে যুগে যুগে বলা হয়েছে ক্ষমাই পরম ধর্ম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটু পরেই কিন্তু খবরে থাকুন, অবশ্যই থাকুন নমস্কার রে কলকাতায়। এই মুহূর্তে মনের মানুষ, আমি জানি আপনি মনের মানুষ, আমি যদি ভুল করে থাকি আপনার কাছে ক্ষমা চাইব, আর আপনিও যদি অন্য কারো কাছে ভুল করে থাকেন, আসুন না একটু ক্ষমা চাই, একটু ভালো থাকি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ড জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকের পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টার মডেল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। ওই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা। উপজাতি বিষয়ক মন্ত্রক ওড়িশার ভুবনেশ্বরে আজ উপজাতি গবেষণা প্রতিষ্ঠানসমূহের উন্নতি বিষয়ক 2 দিনব্যাপী একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এই কর্মশালার উদ্বোধন করবেন। এই উপলক্ষে উপজাতি বিষয়ক মন্ত্রক এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ডিজিটাল প্ল্যাটফর্ম ট্রাইবেক্সের সূচনা। সাইবেরিয়ার অভ্যন্তরে অমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিভের সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে আয়োজিত এই ম্যাচে স্পেন প্রথম থেকে ছিল আক্রমণাত্মক, পর্তুগালও নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। নির্ধারিত 90 মিনিট গোল না হলেও সংযুক্তি সময় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামা মাইকেল মেরিনো একমাত্র গোলটি করেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ মশাই, হ্যাঁ আজ মশাই চকোলেট দিবস, অতএব চকোলেট খাই, বরং ওদিকে ভালোবাসার পদা বলি। শুনতে শুনতে আপনি চকোলেটটা
4: একবার একবার দেখুন তো
3: আছে কিনা ফ্রিজের মধ্যে। আজ কিন্তু বিশ্ব চকোলেট দিবস, আর সেই নিয়ে নানা কথা রয়েছে আপনার কানে শুধুমাত্র 107 এ। কিন্তু এই মুহূর্তে ভালোবাসার পদাবলিতে চকোলেট কতটা জুড়ে রয়েছে,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে। আর আজ চকলেট দিবস, ঘড়িদার মেয়েকে নিয়ে কথা, ঘড়িদার ছেলেকে নিয়ে কথা। ঘড়িদার ছেলে তখন খুব ছোট, যে না সেটা বলা যায় না, বরং একটু বড় হয়েছে কিন্তু ধীরে হয়ে যায়নি। তো একদিন ঘড়িদার বউ জিজ্ঞেস করেছে, এই হতচ্ছেলে কোথাকার, ঘুটির ছেলে চটি কোথাকার, রীতিমতো করে বউ খেপে আছে, কারণ চকলেট তারও খুব প্রিয়, খেয়ে নিয়েছে, কে খেয়েছে সেটাই হচ্ছে জানার পালা। তো ঘড়িদার বউ জিজ্ঞেস করছে রীতিমতো, এই হতচ্ছাড়া চকোলেট কে খেয়েছে? হ্যাঁ ঘড়িদার ছেলে তো, সেও তো তেমনি জিনিস, বলছে না মা আমি তো খাইনি। ঘড়িদার বউ বুঝে, তোর মুখে চকোলেট লেগে আছে আবার খাইনি, ছেলে তো ছেলেই, ছেলে একবারে পেলে সে বলল, এটাই তো প্রমাণ করে মা, হ্যাঁ এটাই তো প্রমাণ করে আমি চকোলেট খাইনি, বরং চকোলেট আমাকে খেয়েছে। কুচখাটি কুচমেটে সঙ্গে আর পি আজ রয়েছে, আর আজ চকোলেট নিয়ে কথা। আপনার কাছে কিন্তু জানতে চাও সেই চকোলেট নিয়ে কথা, এই মুহূর্তে বেশি কথা নয় বরং কোন কথা, কোন কথা, গানে গানে গানে গানে কানে কানে, ও হো হো, আর হয়ে যাও না ওয়েস্টার্ন মিউজিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কী কী থাকবে আজ নমস্কার কলকাতায়? আর পেয়ের মেনুতে আজ কী কী রয়েছে? রাইট রাইট রাইট, চকোলেট তো ডেফিনেটলি থাকবে, একবারে চকোলেট হৃদয় জুড়ে রয়েছে, মন জুড়ে রয়েছে, প্রাণ জুড়ে রয়েছে। হ্যাঁ, আপনার মুখে চকোলেট দেখতে পাচ্ছি, সকাল সকাল উমা শুনে কি একটু ব্রাশ করে শিক করে ব্রাশ করার আগেই আপনি চকোলেটটা ওহো কামড় দিলেন, নাকি একটুখানি ভেরিফাই করুন, এই আছে তো আজকে
4: কিন্তু লুকিয়ে লুকিয়ে হবে।
3: আর আচ্ছা বাচ্চা কাছে যারা শুনছে তারাও কিন্তু ওরে বাবা আজকে তো দেদার চকোলেট খাবো। ওকে ওকে ওকে ওকে ওকে, আহা আ জানেন কি, ওইদিকে কিন্তু অনেক অনেক অনেক অনেক বড় বড় সব কিন্তু খবরাখবর রয়েছে। কী কী রয়েছে, একটা ইঞ্জেকশনে, হ্যাঁ একটা ইঞ্জেকশনে কিন্তু হাড়ের ক্ষত সারবে, আর সেই সঙ্গে বাত কিন্তু নির্মূল হবে, আজ এটাই থাকবে হ্যালো ডক্টর এই বিভাগে কথা। শুধু কি তাই জানেন কি, একেবারে মন্দিরের সেবায় কে রয়েছে, হাতি, হাতি কিন্তু থাকার কথা ছিল, হাতি থাকতো, কিন্তু এবার সেই হাতিকে না, হাতি তুই কিন্তু ওহো তুমি কিন্তু পাতি নাও, তুমি জাতি অর্থাৎ জঙ্গলে জাতি জঙ্গলে তুমি চলে যাও, বরং তোমার জায়গায় আমরা রোবট হাতি নিয়ে আসবো। সেই রোবট হাতি কী করবে, কেন তোমার জায়গায় কাজ করবে, তোমার থেকে ভালো কাজ করবে, সেখানে এমন করে কোডিং করাবো না, ওহো যা বলবো তাই করবে, অর্থাৎ নিয়ম রক্ষাও হলো, আবার ওদিকে কিন্তু প্রাণীকে বেঁধে রাখার হাত থেকে মুক্তিও কিন্তু দেওয়া হলো। এমন ঘটনা আমাদের এই দেশে ঠিক কোথায় ঘটেছে, একেবারে মন্দিরের সেবায় রোবট হাতি কোথায় হয়েছে, প্রাণীর অধিকার বাঁচাতে, এমনই কিন্তু ঐতিহ্যময় ঘটনায় একেবারে ছেদ টেনে নতুন করে একটা শুরুয়াত হয়েছে, সে কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। শুধু কি তাই না, এর পাশাপাশি কিন্তু, হ্যাঁ এর পাশাপাশি কিন্তু থাকবে জবরদস্ত খবরাখবর। কোন খবর, আহাহা গড় চুমুক নয়, একেবারে সন্তান সন্ততি নিয়ে, এবার একেবারে আলিপুরেই কিন্তু নতুন ঠিকানা, কিন্তু কার নতুন ঠিকানা, কে এসে উড়ে এসে জুড়ে বসেছে একেবারে আমাদের এই আলিপুর জুতে, থাকবে সেই খবর আজ কলকাতার এতে কথায়। ওকে জান কি, বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে কী করা হয়েছে এবং আমাদের এই বাংলায় কী ঘটনা ঘটছে জানাবে আর কি সে কথা আজ নমস্কার কলকাতায়। প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ানো সংক্রমণে কিন্তু ফের কিন্তু বিশ্বজুড়ে একটা শঙ্কার ভাব, কার কথা বলছে আরপি, কার থেকে আমাদের ভয় পাওয়ার ঘটনাটা চলেইছে এক ফোঁটা, হ্যাঁ এক ফোঁটা রক্তই কিন্তু দেবে কি 10 ধরনের ক্যান্সারে সংক্রমণের খবরাখবর, এক ফোঁটা রক্তই কিন্তু বলে দেবে যে সেই ধরনের ক্যান্সারে আমি আপনি আমরা সংক্রমিত হয়েছে কিনা, সেই পরীক্ষা নিরীক্ষাও কিন্তু আমাদের এই দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু থেমে থাকবে না আরপি, আপনাকে শেয়ার করবে খাওয়া দাওয়া থেকে বংশবৃদ্ধি, বিশেষ কৃত্রিম কোষ বানিয়ে কে কী করছে থাকবে সেই খবরও। জানেন কি, গরমে গায়ে জোড়া কম্বল, আবার শীতে কিন্তু একেবারে বরফ জলে স্নান করতে হয়, এমনই উদ্ভট খবর, এমনই উদ্ভট রোগের খবর আরপি দেবে আজ নমস্কার কলকাতায়। তাহলে এই মুহূর্তে কিন্তু গানে গানে কানে কানে 107 কোথায় যাওয়া, কার সঙ্গে যাওয়া, ও হো হো আজ বৃষ্টির গান 1942 আ লাভ স্টোরি থেকে, লাভলি সং ফর ইউ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা। কিন্তু কী করে যদি তোমার হিন্দিটা বাংলা হয়ে গেলে কী করে জানবো? ওর যদি ট্রান্সলেট করে নেন, বলে না আজকে কিন্তু বাংলায় গান গাইবে, আমি কী করবো? 90s লাভ স্টোরি সব ঠিকঠাক আছে, কিন্তু কী আর করা যাবে, হিন্দি থেকে বাংলায় গেয়ে ফেলেছেন। ওকে, নো প্রবলেম। এই মুহূর্তে চকোলেট নিয়ে রিয়েলি হিন্দি সঙ্গে কিন্তু আরপি থাকবে, আর সেটা অবশ্যই কিন্তু ফ্ল্যাশব্যাক সঙ্গে।
3: FM Rainbow-তে Rainbow Flashback Song, Flashback
2: Song। একটা সময় কিন্তু আপকে হ্যায় কন এই মুভিটা জাস্ট ফটাফটি এখনও কিন্তু আমরা ঘুরে ফিরে শুনি, যাদের বয়সে একটুখানি গিট পড়েছে, আর সেই মুভির গান এই মুহূর্তে চকোলেট দিয়ে রয়েছে। অতএব আরপি শোনাবে, পৌঁছে দেবে আপনার কাছে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। সেই যে গান ছিল না, আমি কলকাতার রসগোল্লা, রাইট, আমি কলকাতার চকোলেট, আজকে তুই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে চকোলেটের। অতএব সেই চকোলেটকে আপনি কীভাবে উইশ করবেন, সেই চকোলেটকে আপনি আপনার লাইফে কতটা অ্যাকসেপ্ট করেছেন, কীভাবে করেছেন, দাঁতগুলো কি খুইয়ে ফেলেছেন, ওহো চকোলেট খেতে খেতে না দাঁতগুলো একেবারে ছোট্ট পুঁচকে পুঁচকে, মামা কত পেন হচ্ছে, পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আর সেই চকোলেটের কারণে। এমন ঘটনা আর পির লাইফে কিন্তু রয়েছে, আপনার লাইফে কি সত্যি রয়েছে, নাকি চকোলেট খেতে খেতে আপনার শুয়ে পড়ার ঘটনা রয়েছে, কতবার এমন হয়েছে, চকোলেট মুখে দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে আরপি, তার কোনো ইয়ত্তা ছিল না, ছোটোবেলায় এত মিষ্টি, এত মিষ্টি পছন্দ ছিল, ওরে বাপরে, আজকে দিনও কিন্তু রয়েছে, এখনও রয়েছে, কিন্তু জেনে বুঝে মেপে আরপি কিন্তু চকোলেট খায়, আর খাওয়ার পরেই কিন্তু কুলকুলি কুচকুচ, হ্যাঁ সেটা কিন্তু করতে হয়, না হলে দাঁতের একবারে দফা রফা হয়ে যাবে। যে আপনি ঠিক কী করেন, আপনার লাইফে চকোলেটের কতটা কতটা ইম্পর্টেন্স রয়েছে, নাকি চকোলেট দিতে গিয়ে চকচক চকচক করে আপনাকে থাপ্পড় টাপ্পড় খেতে হয়েছিল, নাকি, হ্যাঁ আমার এক বন্ধু লাইফে কিন্তু হয়েছিল, সেই গল্প কিন্তু আরপি থাকবে, আরপি নিয়ে আসবে আজ নমস্কার কলকাতায়। কিন্তু চকোলেট আপনার লাইফে কতটা কতটা ভূমিকা রেখেছে, আপনি আজ মন উপর করুন, চকোলেট পাঠিয়ে দিন আরপিকে, ও হো হো, আরে একটা একটা করে খাবো, এক গ্লাস করে জল নিয়ে খুচ খুচ খুচ খুচ খুচ করে, হ্যাঁ কুলকুচি করে নিলে বাস, নো প্রবলেম, নো প্রবলেম, খালি চকোলেট পাওয়ার কিন্তু অপেক্ষায় রয়েছে আরপি। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে কিন্তু সেই মিষ্টি একটা গান রয়েছে, রসগোল্লার গান, যতই হোক চকোলেটের গান না পেলে কী করবো, যাহা মাহান্ন তাহাই তো তিপ্পান্ন।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কি আজ একেবারে চকোলেটে, ডেফিনেটলি চকোলেটে আজ মাখামাখি, কিন্তু প্লিজ লেট লতিফ হলে কিন্তু হবে না, কারণ ফ্রিজ একেবারে ফাঁকা হয়ে যেতে পারে। আচ্ছা বাচ্চা কাছে যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু তাদের হাত গিয়ে পড়বে, চোখ গিয়ে পড়বে। আর আপনি মশাই একটু ধেড়ে মানুষ, আপনাকে সেই দোকানের দিকে লক্ষ্য রাখতে হবে, নাকি আজ অন্যরকম একটা চকোলেট কেক আপনি বানিয়ে দেবেন। সেই চকোলেট কেকের রেসিপি থাকবে কিন্তু আজ নমস্কার কলকাতায়। আর সকলের জন্য বন্ধুদের ডেকে নে হই হুল্লোড করবার জন্য কিন্তু এই মুহূর্তে ওপেন টিবায়োস্কোপ, ট্রাই টু টাইস্কোপ, সেই মুভির গান এই মুহূর্তে লম্বা গান, বন্ধু চল আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে যে খবরটা দেওয়া হয়নি, দেওয়া উচিত ছিল অনেকটা আগে, সেটা হচ্ছে হাওয়া অফিসের হালচাল।
4: হাওয়া অফিসের হালচাল, হালচাল
3: এই মুহূর্তে ছোট করে বলিনি, তারপর কিন্তু হ্যাঁ, ঝড় বৃষ্টির খবরে খবর রয়েছে, কতদিন চলবে সেসব খবর কিন্তু শেয়ার করবে আরপি। কিন্তু নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় এই মুহূর্তে যেটা বলার, সেটা কিন্তু আজও কিন্তু জেনারেলি ক্লাউডি স্কাই এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল কত কত কত 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড, -3.5, আর মিনিমাম টেম্পারেচার ছিল 27.2 ডিগ্রি সেন্টিগ্রেড, +0.4, আর আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। অন্যদিকে মিনিমাম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 96%, মিনিমাম হিউমিডিটি কত 86%। বৃষ্টি তার তো দেখা মিলেছে, প্রতিদিনই দেখা মিলছে, ও বৃষ্টি দিয়ে ভালো থেকো, ভালো থেকো না, এখনই কিন্তু চলে যেও না, বৃষ্টি কিন্তু কম হচ্ছে এলনিনোর ফলে, সুপার এলনিনোর সেই দাপট কোথাও কোথাও দেখা যাচ্ছে, এবং তার ফলে কিন্তু বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। যাই হোক, গতকাল বৃষ্টি কতটা হয়েছিল সেটাই আরপি এই মুহূর্তে শেয়ার করছে। 20.9 মিলিমিটার কিন্তু গতকালের বৃষ্টির পরিমাণ। আর সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু কোন খবর রয়েছে আরপি শেয়ার করবে নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়। কিন্তু তার আগে, তার আগে কে বলছে, দেব নাকি বলছে, সুইটি সুইটি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাক অধিকৃত কাশ্মীরে ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদের সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে নেওয়া না হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। 9 জুলাই তাদের প্রস্তাবিত প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য কমিটি পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এবং কাশ্মীরি অভিবাসীদের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের নতুন হিসাব অনুযায়ী ভেনিজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পের ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও জনসেবামূলক পরিকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $37 বিলিয়ন। নিউ ইয়র্কে সাংবাদিকদের রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, রাষ্ট্রসংঘ ও সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ভেনিজুয়েলা সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধারকাজে সহায়তা করছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন, সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্সে পাঠাচ্ছে। পেরপিগনান শহরে উদ্ধারকারী দলকে সাহায্য করতে পাঠানো হয়েছে শতাধিক দমকলকর্মী। ঘটনায় 4 দমকলকর্মী সহ 16 জন জখম হয়েছেন। পুড়ে গেছে 11,000 একরের বেশি জমি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। মার্কিন যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরা 4টি সোনা, 7টি রূপ ও 9টি ব্রোঞ্জ সহ মোট 20টি পদক জয়ের দুর্দান্ত সাফল্য দেখিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এমন সময় থেকে শুরু করে দিয়েছিলেন নাকি একটু বড় হওয়ার পর, তারপর লুকিয়ে লুকিয়ে বয়স

চুরি কাকে বলে? সেই পয়সা চুরি করে শুধুমাত্র চকোলেটের জন্য চকোলেটের পিছু পিছু ছুটে যাওয়া আর দাঁতগুলোকে না যা তা করে ফেলা, চকোলেট খেতে খেতে ঘুমিয়ে পড়া, নাকি চকোলেট পাঠিয়ে তুমি আমার হবে এমনটা বলা, কী করেছিলেন? ছোট করে পুঁচকে করে লিখে পাঠান 9903658992 ও সুইটি, তোমার মেসেজের জন্য আর পি ওয়েট করছে। সুইট সুইটি গান শোনাবার জন্য এই মুহূর্তে কোন গান ওয়েট করছে? হাফ চকোলেট অঞ্জন দত্ত আপনার জন্য নিয়ে আসছেন হাফ চকোলেট।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানোর মেসেজ আর সেই মেসেজ কিন্তু এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে আপনাদের কানে পৌঁছে দেওয়া। ওকে ওকে, গানের রিকোয়েস্ট রয়েছে, গান বিলান্তি রিকোয়েস্ট রয়েছে, সেসব তো রয়েছে, কিন্তু তারপরেও রয়েছে কি কি কি কি কি রয়েছে। আহা হা আহা আ, কার মেসেজ কোথায় পাঠিয়েছে সৌভিক? ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে, আ হা হা, সৌভিক কোথায় কোথায় গেল, কোথায় গেল? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওকে, গানই শুনতে চেয়েছে, খালি গানই শুনতে চেয়েছে, কি আর করা যাবে, লোকজন শুধুমাত্র খালি গান গান গান, গানই কিন্তু কান ডাকতে চেয়েছে। ওকে, হাই, আমি সৌদি আলম বলছি, ওকে, মুর্শিদাবাদ থেকে বলছি, রঘুনাথগঞ্জ থেকে। একটা গান শোনান প্লিজ, আওয়ার আপন সিনেমার জিসকি আঁকো মে তুম, ওকে, এটাই কিন্তু সুইট হার্টের সং হয়ে যাবে। ওকে, আহা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মুহূর্তে আহা, ওদিকে নেটওয়ার্ক কিন্তু চলে গিয়েছিল, ডেফিনেটলি জানি। আরবির কাছে চলে আসবো 9903653992 তে, যে মেসেজগুলো ওয়েট করছিল এবার কিন্তু ছুটিয়ে পুঁই পুঁই চুঁই চুঁই করে জাস্ট ইন করবে আর সেগুলো পড়ে ফেলবে। আর পি এই মুহূর্তে কার বা কাদের মেসেজ? শাশ্বতী আর রেলিনা, হাই আর পি, তোমাকে যদি আমি চকোলেট পাঠাই, আমরা যদি চকোলেট পাঠাই, তুমি কার প্রেমে পড়বে, আমার নাকি ওর? মানে আমিটা কি শাশ্বতী নাকি লীনা, জানি দুজনে কিন্তু আচার্যি। আচ্ছা, দুজনের প্রেমে পড়লি বা ক্ষতি কি বলো, ক্ষতি কি, ক্ষতি কি, রাইট? আপনি পাঠিয়ে দিন মন খুলে, আজ হৃদয় খুলে বলুন আপনার মনের কথা, সুইট হার্টকে বলুন হাউ সুইটি সুইটি, তেমনটা বলতে অসুবিধেই বা কোথায়, ও সুইটি সুইটি। এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ, ও সুইটি সুইটি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আচ্ছা, মন্দিরের সেবা যদি একবারে রোবট হাতি চলে যায়, রোবট হাতি যদি এসে পড়ে, তাহলে কেমন হয়? ডেফিনেটলি সেই খবর কিন্তু রয়েছে আপনার কানে শুধুমাত্র 107-এ। ঐতিহ্যপন্থীদের অনেকে কিন্তু সহজে মেনে নিতে পারেন না ব্যাপার ট্যাপারগুলো, প্রযুক্তির এই উন্নয়ন, সেটাও কিন্তু আমরা মেনে নিতে পারি না অনেকে। কেন? যেটা চলে আসছে সেটা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের মানতে হবে, মেনে চলতে হবে। তাদের মতে হাতি শুধু প্রাণী নয়, পবিত্রতার প্রতীক। রোবট কখনোই জীবন্ত হাতির ধর্মীয় গুরুত্বের বিকল্প নেই, কবি নেই, কবি নেই, এমনটা কিন্তু হতে পারে না। এমন ঘটনা কোথায় ঘটেছে সেই ঘটনার কথায় ফিরবে আরবি, কিন্তু তার আগে গান বিলান্তির রিকোয়েস্ট ছিল। কার? সৌভিক, কসবার সৌভিকের রিকোয়েস্ট ছিল। কোন গান শুনেই দেখুন।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
1: প্রেমের কাহিনী, সেই মুভির সেই ফাড়াফাড়ি গানটা তার মনে পড়েছে আজ বৃষ্টির দিনে, আজ চকোলেট দিবসে। ওকে সৌভিক, থ্যাংক ইউ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। যে হাতির কথা বলেছিলাম, রোবট হাতির কথা বলেছি আর পি আর সি, রবু ও রবু হাতি, গুড মর্নিং, গুড মর্নিং। এই নমস্কার কথা শুনছো, মানে আর পিকে শুনছো, ওকে থ্যাংক ইউ। আরে তোমার কথাই হচ্ছে বস, তোমার কথাই হচ্ছে। কেরলের একেবারে ত্রিশূরের কোথায় বলতো, ভারাক্কুনাথন, ভারাক্কুনাথন, ভারাক্কুনাথন, ভারাক্কুনাথন, পুরো ইকো ইকো ইকো হচ্ছে। মন্দিরের বার্ষিক পুরম উৎসবের সাক্ষী হতে কিন্তু প্রতি বছরই নামে মানুষের ঢল। এই উৎসবের অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে হাতিদের শোভাযাত্রা। রাজকীয় সাজে সাজানো হয় প্রায় 100 হাতিকে, ভাবুন একবার, রাজপথ সাজিয়ে বাদ্যি বাজিয়ে নিয়ে যাওয়া যায়, যা দেখতে কিন্তু উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। একেবারে কাছে পিঠের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দির কিংবা কুন্নামকুলামের সেন্ট জর্জ অর্থোডক্স সিরিয়ান চার্চ এবং পাল্লাকাড় জেলার পাট্টাম্বি মসজিদেও কিন্তু বছরের বিভিন্ন সময়ে হাতিদের এই শোভাযাত্রার আয়োজন করা হয়। তো এমন অবস্থায় হাতির কাছে কি খুব আরামদায়ক এই অবস্থা? ঘণ্টার পর ঘণ্টা, ঘণ্টার পর ঘণ্টা এইভাবে একইভাবে তাদের দাঁড় করিয়ে রাখা হয়, আর শয্যার ভারে শরীর কিন্তু তাদের নুয়ে আসে। জোরালো শব্দ, মুহুর্মুহু বাজি পাঠানো, সেসব তো রয়েইছে। মানসিক চাপে অনেক সময় কিন্তু হাতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, মন মেজাজ বিগড়ে যেতে পারে, বিগড়ে যায়। 2024 সালে কেরলে উৎসব চলাকালীন হাতির আক্রমণে অন্তত 9 জন মারা গিয়েছিলেন। এই নিয়ে বহু বছর ধরে কিন্তু সরব হয়েছে প্রাণী কল্যাণ সমিতিগুলো, আগুল উঠেছে এই আচারের অমানবিকতার দিকে। তবু কিন্তু আমরা থামিনি, আমরা থেমে থাকিনি। সম্প্রতি এই ঐতিহ্যবাহী রীতিতে বদল আনতে সক্রিয় হয় প্রাণী অধিকার সংগঠন, যার নাম হচ্ছে পেটা, PETA, পেটা ইন্ডিয়া। তাদের উদ্যোগে মোট 40টি রোবট হাতি দান করা হয়েছে কেরলের বিভিন্ন মন্দিরে। লোহা এবং রাবার দিয়ে তৈরি এই হাতিগুলো কান নাড়াতে, ল্যাজ দোলাতে, সুর দিয়ে জল পর্যন্ত ছিটোতে পারে। তবে এখনও আসল হাতির হাঁটার ভঙ্গি সত্যি কি রপ্ত করা যায়? না, সেটা কিন্তু রপ্ত এখনও করা সম্ভব হয়নি, যদিও নির্মাতারা ভবিষ্যতে সেই প্রযুক্তি যুক্ত করার কথা বলেছেন, অবশ্যই অবশ্যই তার চেষ্টা করে চলেছেন। প্রতিটি রোবট হাতির দাম কত বলুন তো? $6,000। হ্যাঁ, $6,000। রোবট হাতির নির্মাতা প্রশান্ত প্রকাশন একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে প্রকৃত হাতির বিকল্প তৈরি করা সম্ভব না হলেও তার সৌন্দর্য এবং উপস্থিতিতে যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেরলের একাধিক পুরোহিত, যেমন শ্রীকৃষ্ণ মন্দিরের প্রধান পুরোহিত রাজকুমার নাম্বুতিরি মনে করেন, ধর্মীয় গ্রন্থে কোথাও জীবন্ত হাতি ব্যবহার বাধ্যতামূলক নয়। বর্তমানের কংক্রিটের শহর তীব্র গরম এবং চতুর্দিকের এত আওয়াজ টাওয়াজ ইত্যাদিতে হাতির কিন্তু মন মেজাজ যে কোনো সময় বিগড়ে যেতে পারে। তার চাইতে মন্দের ভালো এই রবু হাতি, রবু।

সাথে তোমাকে অনেক অনেক আদর, অনেক অনেক আদর। ওকে, আজ কিন্তু আদর করবার পালা, আর সে আদর যাকে আপনি করেন, আদর যাকে আপনি করতে চাইছেন, তার জন্য একটুখানি চকোলেট থাকবে না, হয় নাকি? অর্পির জন্য কার কার চকোলেট রয়েছে দেখা যাক, দেখা যাক। আর এই মুহূর্তে কিন্তু ও সুইটহার্ট চন্দ্রবিন্দু আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ কার কার কার বাজে, কার বাজে, সেই বাজে কথা কিন্তু ফিরবে, কিন্তু কার বাজে আপনি কি অনুমান করতে পারছেন? ওকে, আন ইন্ডিয়ান প্রফেশনাল ক্রিকেটার হু প্লেজ অ্যাজ আ রাইট হ্যান্ডেড ব্যাটার অ্যান্ড এ উইকেট কিপার, তার কিন্তু আজ হ্যাপি হ্যাপি বার্থডে। কার কথা বলছে আর পি, গেস করছেন, ওকে গেস করতে থাকুন। আর ওদিকে কিন্তু ওদিকে বাম্পার বার্থডেতে তাকে ঘিরে যে মুভি হয়েছিল সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ। বাম্পার বাজেতে আজ কে রয়েছেন, জাস্ট গেস। ওই যে বললাম একটু আগে, যেটা বললাম যে ইন্ডিয়ান প্রফেশনাল ক্রিকেটার ও প্লেজ অ্যাজ রাইট হ্যান্ডেড ব্যাটার অ্যান্ড আ উইকেট কিপার, ওয়াইডলি ক্রিকেটেড অ্যাজ দ্য MS, না বাকিটা কিন্তু বলবে না আর পি। কার গান, তাকে ঘিরেই ছবি, তার নামেই কিন্তু মুভি, সেই মুভির গান পলক মুচালের কণ্ঠে। এটা কিন্তু সৌভিকেরও রিকোয়েস্ট ছিল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মন যে করে উড়ু উড়ু, হ্যাঁ সে গানে কিন্তু রিকোয়েস্ট রয়েছে, গান বিলন্তিতে সেই গানের রিকোয়েস্ট রয়েছে। সেই রিকোয়েস্টে পৌঁছানোর আগে আপনাদের পাঠানো মেসেজ 9903653992 সেইখানে কার কার কার কার কার কার রিকোয়েস্ট রয়েছে। ওকে, সুপ্রভাত দাদা, আজ ভোরায় খুব সুন্দর এবং শিক্ষামূলক ছিল। এমনটা কে লিখেছে? কসবাহালতু থেকে সৌভিক লিখেছে, টপিকের বিষয়ে বলেছে, আমি চকোলেটটা পাওয়ার জন্য ছোট্টবেলায় কী বায়না করতাম, কী বায়না করতাম, কী বায়না করতাম ভাবতেই পারবে না। মা বাবা দাঁত খারাপ হবে বলে খুব একটা দিত না, পরীক্ষা পাশ করলে তবে, বাপরে বাপ, মানে এত অপেক্ষা, এত অপেক্ষা চকলেট পাওয়ার জন্য। ওকে, সেই দেখো আমি এখন এক বিখ্যাত চকলেট কোম্পানিতে কাজ করি। হ্যাঁ তাই নাকি? ওরে বাস, আরে ভাই তোমাকেই তো আরবি কন্ট্যাক্ট করবে, ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে। আরে কেন কেন কেন, আরে এত খেতে ভালোবাসে, একটা একটা প্যাকেট যদি হয় আর কি, রিবেট টিবেট দিও, মানে ছাড়টার দিও আর কি, ওই জন্যই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবেই করবে আরবি। ওকে থ্যাংক ইউ, এটা কিন্তু জানা ছিল না সৌভিক। এই মুহূর্তে কার মেসেজ? সুভাষের মেসেজ, উত্তরবাল থেকে পাঠিয়েছে, গুড মর্নিং আরপি আরপি আরপি, আমি একসময় চকোলেট খেতে ভালোবাসতাম কিন্তু এখন স্বাস্থ্যবিধি, ওরে বাপে বাপ, কি গম্বা চড়া কথাবার্তা বলেছে আমাদের বন্ধু। স্বাস্থ্যবিধি, এ তো সরকারি বিজ্ঞাপনের মতো লাগছে। সেই স্বাস্থ্যবিধি মেনে চকোলেট খাই না বললেই চলে। ওকে সুভাষ, এভাবে কিন্তু সুভাষিত থেকো। ওকে থ্যাংক ইউ আরও একবার। মোনালিসা,
3: লিওনার্দো ভিঞ্চির সেই সৃষ্টি,
2: একেবারে কদম তোলা হাওড়াতে, কি আর করা যাবে। তোমাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, বিষয় বলি, চকলেট আমার খুব পছন্দ। ওকে, চকলেট আমার খুব পছন্দের, তবে দাঁতের অবস্থা খুবই খারাপ, তাই এখন একটু কম খাই। আমার হাজবেন্ড রোজ অফিস থেকে ফেরার পথে আমার জন্য তোর জন্য চকলেট নিয়ে আসে, আর তুমি এখনও খাও, সত্তর সত্তর সত্তর ভাগ দিতে পারো না আরপিকে? হ্যাঁ, তোমার দাঁত যাতে খারাপ না হয় সেই জন্য ভেবে চিনতে আরপি বলছে। আপনি পাঠিয়ে দিন চকোলেট নিয়ে আপনার এমন যদি ব্যাপার থাকে এবং চকোলেট নিয়ে মারধর খাওয়া, আরে সে ঘটনা তো কত রয়েছে, আরপি কত কিছু খেয়েছে ভাবতে পারবে না, শুধু চকোলেট নয় মারধরও খেয়েছে, এমনকি স্কুলের

টিচারদের কাছে আপনার কি তেমন কোনো এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে শেয়ার করুন ছোট্ট করে পোস্টকে করে 9903653992 আর ওদিকে যাদের চকোলেটের জন্য মনটা করে উড়ু উড়ু, তাদের জন্য স্পেশাল সং আজ FM Rainbow, নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আজ যদি জিকে কোশ্চেনে আপনাকে ধরা হয়, বলুন তো, বলুন তো, ওয়ার্ল্ডের ফেভারিট ফুড, ওয়ার্ল্ডের ফেভারিট ফুড কোনটা? যদি ছোট বড় পুঁচকে মুচকে ইচকে ছিঁচকে সববার সববার কিন্তু হট ফেভারিট, তাহলে একটি অ্যান্সার চোকো। কোকো থেকে চোকো, কোকো থেকে চোকো। আজ থেকে প্রায় 3000 বছর আগে কিন্তু মধ্য আমেরিকার মায়া

ওকে, সবই তো মায়া, মায়া সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতার মানুষ কোকো বীজ থেকে পানীয় তৈরি করে। তখন চকোলেট ছিল তেতোর সাথে, এখন কি কম নাকি? না, বিটার গুড তেমনটা বলা যায় না, তবু তো বলা যায়। আর তখন খুবই মূল্যবান ছিল। আর 16 শতকে স্প্যানিশের ইউরোপে কোকো নিজে কিন্তু অন্য একটা রূপ ধারণ করতে শুরু করে। পরে চিনি এবং দুধ মিশিয়ে আজকের সুস্বাদ

0: পাউডার মেসেজ চাইছে, তো সেখানে কি হবে না, জাস্ট চোখো মাখা হবে, চোখো মাখা মেসেজ আজ পুই পুই টুই টুই চুই চুই করে আসুক 9903653992। আর এই মুহূর্তে কিন্তু যে মুভিটা দেখতে দেখতে আরপি এত বড় এতবার একটা চোখও শেষ করে দিয়েছিল সেই মুভির গান, এই মুহূর্তে কিন্তু কোন কোন গানে, এই মুহূর্তে রয়েছে ফ্ল্যাশব্যাক সঙ্গে।
1: FM Rainbow-তে Rainbow Flashback Song,
0: Flashback Song। মানে প্যার কিয়া, কিন্তু এরপরের প্রশ্ন আসে মানে প্যার কিউ কিয়া, সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে, লতা মঙ্গেশকর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু গানের রিকোয়েস্ট রয়েছে গান মিলান্তির জন্য, সে তো রয়েছে, কিন্তু ওদিকে ডেপো চোকরা সে কী করেছে, ঘটিদা বলছে কি রীতিমতো এক ডেপো ঘটিদা, তখন চোকরা একেবারে একজন মেয়ের পেছনে যেতে যেতে তার একেবারে বাবার কাছে পৌঁছে গেছে। যথারীতি সেই বাবা তার মেয়ের পেছনে কাউকে হাঁটতে দেখে ছেলে তো আর কথা বলবে না, জিজ্ঞেস করে যায়, তুই কে?
3: আঙ্কেল আঙ্কেল, আমি হচ্ছি ঘটি।
2: কি ঘটি? ঘটি আবার নাম কি? হ্যাঁ, লটা লটা লটা, এটা আবার কি মানে? না, ঘটি ঘটি তো এরকম করে হয়েছে। তো কি চাও, কি চাও তুমি? হ্যাঁ, কি চাও?
3: না, আমি আসলে আপনার
2: কি
3: কি
2: তার বুঝতে পেরেছি যথারীতি। হ্যাঁ,
3: কি
2: কি চাও?
3: প্রেম করতে চাও, তাই তো? তা প্রেম জিনিসটা কি বলো?
2: তো জিজ্ঞেস করেছে রীতিমতো। তখন ঘড়িটা উল্টে জিজ্ঞেস করেছে, আর প্রেম জিনিসটা কি আঙ্কেল, আপনি বলুন রীতিমতো করে। তো সে মেয়েটার বাবা বলেছে রীতিমতো, প্রেম হলো স্বর্গীয় জিনিস, হ্যাঁ, এর স্বাদ যে জীবনে পায়নি, সে যেমন চকোলেটের স্বাদ যেমন জীবনে পায়নি কেউ, যদি এমন যদি থাকে, এও কিন্তু জীবনে কেউ যদি পায়নি, তাহলে কিন্তু তার লাইফটা
3: একেবারে কড়কড়ে মরমরে ঝুরঝুরে।
2: ঘড়ি তখন সঙ্গে সঙ্গে বললো, কাকু কাকু, আমিও কিন্তু আপনার মেয়ের সঙ্গে প্রেম পড়তে চাই, আমিও ভালোবাসি, আমিও কিন্তু তাকে চকোলেট দিয়ে প্রপোজ করব। আর এমন কথা বললে তো বলতে হয়, ও সুইটি সুইটি।

0: রয়েছে, কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে সেটা কিন্তু শেয়ার করতে পারেন আজ 9903652992 তে চকোলেট ডেতে স্পেশাল চকোর জন্য। চক চক চক চক চক চক। কিন্তু না, এই মুহূর্তে কিন্তু কোন গানের রিকোয়েস্ট রয়েছে আর সেই রিকোয়েস্ট সঙ্গে ফিরবে আরপি, কিন্তু তার আগে আরপি বরং জানাচ্ছে কোন কথা রয়েছে সেই কথা। আহা, খাওয়া দাওয়া একেবারে মানে খাওয়া দাওয়া থেকে কিন্তু বংশবৃদ্ধি কোথায় কি রয়েছে, বিশেষ কৃত্রিম কোষ বানিয়ে চমক বিজ্ঞানীদের। তবে সাধারণভাবে এদের জীবন্ত কোষের সঙ্গে কিন্তু তুলনা করলেও বিজ্ঞানীরা পুরোপুরিভাবে এদের জীবন্ত বলতে রাজি নন, কারণ এই কৃত্রিম সেলগুলো বাইরে থেকে সরবরাহ করা পুষ্টি পদার্থের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে। ব্যাপারটা কি, এমনিতে প্রাণহীন সিনথেটিক সেল অর্থাৎ কৃত্রিম কোষ, কিন্তু বিজ্ঞান তথা প্রযুক্তির যে ওই কামাল, উদ্ভাবনী কামাল, সেখানেই কিন্তু এই স্বাভাবিক সহজভাবে একটা জীবন্ত কোষের যা যা স্পেশালিটি, যা যা বৈশিষ্ট্য, তার সবই কিন্তু রয়েছে এই আর্টিফিশিয়াল সেলে। এগুলো বিশ্বের প্রথম কৃত্রিম কোষ যা জীবিত কোষের মতো বেড়ে উঠতে পারে, ভাবুন একবার, খাদ্য সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে অর্থাৎ গ্রহণ করতে পারে, এবং একই সঙ্গে আচ্ছা বাচ্চা কাচ্চা তারাও কিন্তু, তাদেরও কিন্তু পারতে পারে অর্থাৎ বংশবৃদ্ধি সেটাও কিন্তু তার মধ্যে রয়েছে। মিনেসোটা ইউনিভার্সিটির গবেষকরা এই ধরনের সেল সৃষ্টি করেছেন যা বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ জৈব বিজ্ঞানের জগতে এক যুগান্তকারী ঘটনা। স্পার্ট সেল নামটা কি মনে রাখবেন, কিন্তু
1: খাতায় নোটবুকে লিখে রাখুন, ওকে
0: নোটবুকে লিখে রাখুন, স্পার্ট সেল নামে একটি প্রজেক্টের আওতায় হয়েছে এই গবেষণা। প্রাণহীন কোনো কিছু থেকে প্রাণময় কিছুর সৃষ্টি ছিল যাদের উদ্দেশ্য, বিজ্ঞানীদের তৈরি করা এই কৃত্রিম, এই আর্টিফিশিয়াল সেলগুলোকে স্পার্ট সেল নাম দেওয়া হয়েছে। ওকে, বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে বিজ্ঞানী দলের প্রধান কেট আডামালা, ওরে বাবো নামটাও তো ব্যাপক, কেট আডামালা, কেট সেই কেট, ওকে ওকে, টাইটানিকের কেট নয় তো, না না তা নয়, কেট আডামালা, তিনি বলেছেন যে কোষের গতিবিধি সংক্রান্ত গবেষণা এতদিন যা ছিল সীমাবদ্ধ, যা ছিল শুধুমাত্র জীববিদ্যার পরিসরে, আমরা তাকে কিন্তু একেবারে কেমিস্ট্রির গণ্ডির মধ্যে নিয়ে এসেছে। এতে প্রমাণ হয় যে জীবিত কোনো কিছুর মৌলিক কয়েকটা বৈশিষ্ট্য, যেমন বেড়ে ওঠা বা বংশবৃদ্ধি করা, তার জন্য কোনো জাদুমন্ত্রের কোনো প্রয়োজন হয় না। এবং বলা হয়েছে এই স্পার্ট সেলগুলো মূলত চর্বি বা লিপিড দিয়ে তৈরি হয়েছে, ভিতরে থাকে প্রোটিন এবং সেই সঙ্গে রাইবোজোম। কি ছোট্টবেলা সেই সায়েন্স মনে পড়ে যাচ্ছে নাকি, বায়োলজিক্যাল সায়েন্স মনে পড়ে যাচ্ছে, যদি মনে পড়ে গিয়ে থাকে তাহলে রিকল করতে পারে না। আর ওদিকে যাদের মনে পড়ে যাচ্ছে কিশোরী ও কিশোরী রথিজিৎ আর অন্তরার সেই ফাড়াফাড়ি গানটা, তাদের জন্য এই গানটা শুধু শুধু আমরা পা রাখবো। নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বালুইপুরের সূর্যপুরে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে সাত দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানাতে হবে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে ১৭ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সঙ্গে তার বিবাদ বাধে। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হচ্ছে। আগামী ২৪শে জুলাই ওই তিনটি আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৭ জুলাই। ২৪শে জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে, ওই দিনই ভোট গণনা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সরে যাওয়ায় আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। কিছু জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতরাতে রাউন্ড অফ ১৬ স্পেনের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আজ বেলজিয়াম ৪-১ গোলে হারিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা ১০৭ এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার। আর ফিরে রয়েছে আপনার কানে ১০৭ আর ৯টা বেজে যাওয়া মানে তো ৩-১ গানের হ্যাট্রিক। সেই গান হ্যাট্রিকে আজ কোন গান রয়েছে আপনার জন্য?
2: এফএম রেনবোতে ৩-১ গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
3: খাঁচা না কাঁচা নয়, একেবারে খাঁচা, খাঁচা মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র ১০৭ এ। টাটকা তাজা, শুনতে মজা, রাপুর নারকটে।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: গানের হাটিকে এই মুহূর্তে কিন্তু কোন গান রয়েছে এই মুহূর্তে বাগিপুর মুভি থেকে শিল্পা রাওয়ের কণ্ঠে সেই গান।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। নটি চার মিনিট হয়ে 7 সেকেন্ড রয়েছে আর কি আপনার কানে 107 FM-এ। আর একটু আগে বলেছিল সেই আবিষ্কারের কথা, কৃত্রিম কোষ, আর সেখান থেকে কিন্তু তার বেড়ে ওঠা, তার হেঁটে চলে বেড়ানো এবং খাবার গ্রহণ করা পর্যন্ত, ভাবুন একবার। আর এদিকে আজ কিন্তু আবার চকোলেট ডে, MS ধোনির আজকে হ্যাপি হ্যাপি বার্থডে, এবং একই সঙ্গে কিন্তু আজ কোন খবর শেয়ার করবে আরপি, ওই যে সবচেয়ে কষ্টের খবর, যারা ওই পর্তুগালের ওই মহাতারকার জন্য একেবারে কেঁদে ভাসাচ্ছেন তাদের জন্য। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা বলছে, ও হো হো,

0: শেষ বাঁশি বাঁচিয়ে দিলেন রেফারি, সেলিব্রেশনে মেতে উঠলেন লামিনে ইয়ামাল কিংবা ধরুন ফেরান তোরেস মিকেল মেরিনোরা। আর একদিকে গ্যালারিতে মাঠে তখন যেন বিষণ্ণতার সুর, ডালাসের স্টেডিয়ামে তখন অবসান একটা যুগের। শেষ বিশ্বকাপে কিন্তু ব্যর্থতাই সঙ্গী হল পর্তুগিজ মহাতারকার। হ্যাঁ, সেই মহাতারকা আর কেউ নয়, ক্রিস্টিয়ানো বা ক্রিশ্চিয়ানো যেভাবে বলি না কেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কয়েক মুহূর্তের জন্য তা মেনে নিতে পারেননি রোনাল্ডো নিজেও, নিশ্চুপ নিস্তব্ধ একেবারে হয়ে দাঁড়িয়েছিলেন মাঠে। 2006 সালে শুরু হয়েছিল তাঁর যাত্রা, দুই দশকে খেলে ফেলেছেন ছটি বিশ্বকাপ, কিন্তু না তবুও কিন্তু অপূর্ণ থেকে গিয়েছে বিশ্বকাপের স্বপ্ন। শেষ মুহূর্তে সামলাতে পারেননি সেই আবেগ, ভেঙে পড়েছিলেন কান্নায়। চোখের জলে বিশ্বকাপ যাত্রা শেষ হল পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কষ্ট হচ্ছে একটাই কথা ভেবে, যে তাকে আর আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো না। তার আগের খেলাগুলো আমরা ওই যেখানে একবারে আমাদের মস্তিষ্কে প্রযুক্তিতে বন্দী হয়ে থাকবে সেখান থেকে ফিরে ফিরে দেখব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অত্যন্ত একজন ভদ্র মানুষ, এবং যাকে দেখে সমীয় যাকে স্যালুট করার মতো মানুষ, সেই মানুষটাকে আগামী বিশ্বকাপে কিংবা এই যে খেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো না। আরপির মন কিন্তু সেই কারণে আরও বেশি একেবারে কষ্টে একেবারে ভারাক্রান্ত হয়ে রয়েছে। কি আর করা যাবে, ওকে ওকে। আর ওদিকে কিন্তু অর্জুন আমাদের বন্ধু, হ্যাঁ, তার কিন্তু রিকোয়েস্ট ছিল গান মিলন্তিতে, রিকোয়েস্ট ছিল কোন মুভির গান বলুন তো, একবার দেখিই
1: গান মিলন্তি। গান মিলন্তি
0: ফটাফট সেই গানটা, আহা বলে সে সুরাতে আর মুভির নাম বলতেই হবে না, দিল তো পাগল হয়, শুধুমাত্র অর্জুনের জন্য নয় আপনাদের সকলের জন্য।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: অর্পিতা মানে কিন্তু মন ভালো করার রোমান্টিক নাইনটিজ সং, এই জন্য নতুন করে প্রেমে রোমান্সে পড়া, রোমান্সে একেবারে ভরপুর হয়ে যাওয়া, এমনটি কিন্তু তার ফিলিংস লিখে পাঠিয়েছে। কে লিখে পাঠিয়েছিল? আমাদের বন্ধু অর্জুন, অর্জুন সিং এই মুহূর্তে রয়েছে তামিলনাড়ুতে। সে তামিলনাড়ু থেকে পাঠিয়েছে তার রোমান্স, মানে গানে গানে রোমান্সের কথা, এবং লিখেছে, আমার ছোট্টবেলার থেকে আমি এখন নিয়মিত চকোলেট খাচ্ছি খাচ্ছি খেয়েই চলেছি, তবে নিজের পয়সা খরচ করে কিন্তু, এবং ওরে বাস, কঠিন কঠিন শব্দ লিখেছে, জিহ্বার স্বাদের পরিবর্তন করতে হলে চকোলেট চাই চাই। ওহো, সে ছিল না
3: কতগুলো ইন্দ্রিয়?
2: কেন স্যার, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, সেই সময় জিহ্বার কথা পড়েছিলাম, আর হচ্ছে ওই যে সমুচ্চারিত, ওই ব্যাপার কি ছিল যেন, ওই মানে একই অর্থ যেন প্রকাশ পায়, যেন কি যেন বলে ওটাকে, যেন করে ওকে সমার্থক শব্দ, হ্যাঁ সেই সমার্থক শব্দে জীবকে জিহ্বা বলে, তাই পড়েছিলাম বহুকাল বাদে এই জিহ্বার শব্দটা। আরপি পড়লো অর্জুনের মেসেজে। ওকে, এ মুহূর্তে কার মেসেজ? উৎপলের মেসেজ। আরপি দা, চকোলেট সব্বার প্রিয়, আমারও প্রিয়, তবে ওই চকোলেটটা ডার্ক চকোলেট কিন্তু হতে হবে, তাহলে কিন্তু কোনো কথা হবে না বস। তবে ছোট্টবেলায় চকোলেট লাভার ছিলাম না, ছিলাম গরম গরম গরম গরম, গোল গোল গোল গোল, গোলগুল্লা গুলগুলগুল্লা, গোলগুল্লা গুলগুলগুল্লা, রসগোল্লা লাভার। উৎপল এমনটা লিখে পাড়িছে বেহালা থেকে। ওকে থ্যাংক ইউ। এদিকে লিখেছে, ভেরি ভেরি নাইস টপিক, স্কুল লাইফ থেকে চকোলেট দিয়ে আমার প্রেমের শুরু, যা আজও আজও চলমান চলমান, চলিতেছে আসিতেছে নয় চলিতেছে সে প্রেম পর্ব। এমনটাই লিখে পাচ্ছে আরপি। আরপি, তোমাকে ডার্ক চকোলেট পাঠালাম,
4: কই দেখতে পেলাম না তো, এই ছুঁয়ে দেখার ইচ্ছেটাও তো হয় নাকি,
2: সেটাও কিন্তু পেলাম না, কিন্তু বলেছে নাকি পাঠিয়েছে, তাহলে খুঁজবো, ব্যাগে থেকে ঢুকে আছে হয়তো, কি আর করা যাবে। সোমনাথ এমনটা লিখে পাচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওকে, এই মুহূর্তে কার্ড মেসেজ? অ্যাডেড কি অ্যাড করেছে? লালমোহন লম্বা মেসেজ পাঠিয়েছে আজকে জালাল সে বৌবাজার হাওড়া থেকে। কী লিখেছে? আরপি, তোমাকে পাঠালাম এক মুঠো লেবু লজেন্স আর এক মুঠো জল, ও জল নয় ঝাল, টক মিষ্টি লজেন্স। হ্যাঁ, আমাদের ছোটোবেলায় এখনকার মতো চকোলেট পাওয়া যেত না, পাওয়া যেত ওই লেবু লজেন্স, রাইট? আর সেগুলো এই লেবু লজেন্সের সঙ্গে চকোলেট ভালোই লাগতো। আর মনে পড়ছে আমাদের সময় পাড়ায় আসতো ফেরিওয়ালা, তারা কি করতো না, এক মস্ত বাঁশের মাথায় নয় ডগায় এক তাল রঙিন লজেন্স জড়ানো, মানে জড়িয়ে রাখতো, তা থেকে ফেরিওয়ালা আমাদের তৈরি করে দিত, ঘড়ি ফুল তৈরি করে দিত সেই চটপটি লজেন্স। এখন আর দেখতে পাই না আমরা, কিন্তু তখন মজা করে ছিঁড়ে ছিঁড়ে খেতাম, এখন সেসব আর দেখি না, আর পাড়ায় আসেও না, কি আর করা যাবে, এতগুলো যদি না হয় তখন তাকে তো মেনে নিতে হবে। নটা বেজে 24 মিনিট, হতে কয়েক সেকেন্ড বাকি, এই মুহূর্তে কোন গান?

আহা, তোমাকে শুয়ে দিলাম বস, কত ইচ্ছে করছে আমার প্রথম প্রেমের সঙ্গে একটুখানি কথা বলতে, একটুখানি কাছাকাছি থাকতে, পাশাপাশি থাকতে, অন্তত দূর থেকে ছুঁয়েও তো দিতে পারি, আপনিও পারেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গান মিলান্তি, গান মিলান্তি।
3: এইবারে যে যে রিকোয়েস্ট রয়েছে, যারা রিকোয়েস্ট রয়েছে, তারা কিন্তু ফার্স্ট টাইম নাকি 9903653992 তে রিকোয়েস্ট পাঠিয়েছে এবং বলেছে আমাদের তখন সদ্য এই গানটা যখন রিলিজ করেছিল, এই মুভিটা যখন রিলিজ করেছিল, তখন আমরা সদ্য এই 8-9 পড়ি। ওরে বাপরে বাপ, যা মনের মধ্যে তুফানি চুমুক তুলেছিল, ভাবতে পারবে না আরফি। আর তারপর এই সিনেমাটা আমরা লুকিয়ে, স্কুল থেকে লুকিয়ে পালিয়ে গিয়েছিলাম, দেখেছিলাম। তারপর যথারীতি ওখানে গিয়ে দেখি আমাদের ম্যাথের টিচার, হ্যাঁ ম্যাথের টিচার, তিনি বসে আছেন। অর্থাৎ তিনিও কিন্তু স্কুল থেকে পালিয়ে গিয়েছিলেন, মানে স্কুল কেটে গিয়েছিলেন, কারণ তার ক্লাস করেছিলাম আমরা একেবারে ফার্স্ট পিরিয়ডে। তারপর কী হয়েছিল, তারপর তিনিও কিন্তু চলে গেছেন এই মুভিটা দেখতে। কিন্তু কোন মুভি, কোন মুভির কথা বলছে আর পি, আর কারা লিখছে এই মুহূর্তে? লিখছে সুমনা এবং বাবু। ওকে বাবু সুমনা, ও হো হো, কোন মুভি, কোন মুভি? রোজা, রোজা মুভির গানের কথা বলেছে ওরা। এবং তারপর কি হলো, মানে চোখাচোখি হয়ে গেল একটা সময় সেই ম্যাথের টিচারের সঙ্গে তিন বন্ধুর, তার মধ্যে একটি ছেলে দুটি মেয়ে। কে তোরা এসছিস? আর চড়ে চড়ে মাস্তুতো ভাইয়ের মতো তখন ওরাও এও কেসটা, স্যার আপনিও এসছেন? স্যার বলছি, এই তোরা ক্লাস করলি না আজকে? তখন ওরা বললো, স্যার আপনিও তো ক্লাস নিলেন না আজকে? এই পুরো একেবারে যাতা কাণ্ড। এবং সেখানে ওরা বলছে, মানে কাকতালি হলেও আজকে কিন্তু এই চকোলেট দিবসের কথা বলি। তারপর স্যার কিন্তু বললেন, শোন কাউকে কিন্তু বলবি না, কাউকে বলবি না কিন্তু। আমরা বললাম, স্যার আপনি কিন্তু কাউকে বলবেন না, ব্যাপারটা কিন্তু মিটমাট হয়ে গিয়েছিল। এবং পরবর্তী সময়ে আমরা যখন ক্লাস করতাম, তখন কিন্তু চোখে চোখে স্যারের সঙ্গে কথা হতো। আজ স্যার অনেকটা বয়স হয়ে গেছে, স্যারের এই মুভি দেখা, নাটক দেখা, থিয়েটার করার প্রতি নেশা কিন্তু এই বুড়ো বয়সেও কিন্তু যায় না। এখনও লুকিয়ে লুকিয়ে না হলেও অন্তত সবার আড়ালে একটা মুভি দেখে আসার চেষ্টা করেন না, মোবাইলে ওই কম্পিউটারে বসে দেখার চাইতে বিগ জায়ান্ট স্ক্রিনে দেখার পছন্দ, দেখার ইচ্ছে তার বড্ড বেশি করে হয়। আর সেই স্যারের নাম হচ্ছে অশোক স্যার, আমাদের ম্যাথের টিচার ছিলেন, ফাটাফাটি পড়াতেন, কিন্তু এই মুভি, থিয়েটার, নাটক ইত্যাদির প্রতি তাঁর লোভ ছিল মারাত্মক রকম। লিখে পাঠিয়েছে বাবু এবং সুমনা শ্যামনগর থেকে। ওয়াক ওয়া ওয়া ওয়া ওয়া, ইয়াসি বাদিয়া, ফটাফটি সেই সঙ্গ এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: গরিদা বলছে গরিদা বলছে ও গরিদা তুই কি বলছো কি বলছো শুনি শুনি একটুখানি তুমি কি বলতে চাইছো গরিদা বলছে আমার না একটা অদ্ভুত অদ্ভুত একটা গুণ আছে কি জানো কি জানো কি

আমি সর্পি, বলে হ্যাঁ বলো বলো তুমি কী গুণ আছে তোমার? আমি না মানুষের নাম শুনে গন্ধ ধরতে পারি। আমি বললাম ব্যাপারটা কি? মানে এ কথা শুনে, এ কথা শুনে আহা, একজন একজন কিন্তু এ কথা শুনে উঠে চলে গেল, তড়ি ঘড়ি উঠে চলে গেল। তারপর ঘড়ি থেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই যে উঠে চলে গেল, ওনার নামটা কি জানিস না? ওর নাম হচ্ছে গুণীন্দ্রনাথ। কুচকাটি কুচবিধি সঙ্গে আর ফিরে রয়েছে। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কোন কথা কোন খবর রয়েছে আপনার কাছে শুধুমাত্র 107-এ? কোন খবর এই মুহূর্তে রয়েছে? আহা হা, বেশ বেশ বেশ অন্যরকম একটা খবর। ওই যে বলেছিলাম আজ শোনাবে আর ফি সে কথা, একেবারে এক ফোঁটা রক্তই কিন্তু দেবে 10 ধরনের ক্যান্সারের সংকেত। ভারতে চালু হচ্ছে মাল্টি ক্যান্সার ব্লাড টেস্ট। এই প্রযুক্তি ভবিষ্যতে ক্যান্সারের মৃত্যুহার কতটা কমাতে পারবে, কারা নিয়মিত এই পরীক্ষা করাবেন বা করতে পারবেন এবং কত বছর অন্তর করানো উচিত, সেই বিষয়ে কিন্তু আরও গবেষণার প্রয়োজন। কিন্তু যেটুকু খবর পাওয়া গেছে সেটুকু খবর থেকে একটুখানি খবর আমরা পৌঁছে দিচ্ছি কোথায়, আপনার কানে। ক্যান্সার এমন একটা রোগ যা দ্রুত, যা দ্রুত কিন্তু যদি না ধরা পড়ে তাহলে অত্যন্ত দ্রুতভাবে সেটা ছড়িয়ে পড়ে এবং মৃত্যুর কারণ হয়ে থাকে। কিন্তু অনেক ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গই দেখা যায় না। তো এক্ষেত্রে রোগ ধরা পড়তে দেরি হয়। সেই কারণে এই সমস্যার সমাধানে ভারতে প্রথমবারের মতো চালু হতে চলেছে এমন একটা অত্যাধুনিক মাল্টি ক্যান্সার ব্লাড টেস্ট, যা মাত্র একবার রক্ত দেওয়ার মাধ্যমে একসঙ্গে 10 ধরনের সাধারণ ক্যান্সারের সম্ভাব্য সংকেত কিন্তু ডিটেক্ট করতে পারবে। ভারতের একটি সংস্থা তারা যৌথভাবে কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা করেছে, সেই সঙ্গে মার্কিন সংস্থা রয়েছে। তো তাদের সেই গবেষণার ফলে প্রযুক্তির কারণে প্রাথমিকভাবে 45 বছর বা তার বেশি বয়সী বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য চালু করা হবে এমন ব্যবস্থা। কিভাবে কাজ করে এই পরীক্ষা? এই পরীক্ষায় শরীর থেকে মাত্র একবার রক্তের নমুনা সংগ্রহ করা হবে, এরপর রক্তে ভাসমান যে ডিএনএ রয়েছে তার সঙ্গে বিশেষ মিথাইলেশন প্যাটার্ন বিশ্লেষণ করে ক্যান্সারের সম্ভাব্য উপস্থিতির কিন্তু উপস্থিতি খোঁজা হবে বা ইঙ্গিত কিন্তু খোঁজা হবে। এই গবেষণা আরও কিছুদিনের জন্য চলবে এবং তারপর আমাদের ভারতে শুরু হবে প্রথমবার। রিয়েলি কিন্তু এই রকম গবেষণাকে আমাদের হৃদয় মন দিয়ে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ ক্যান্সার এখন এতটা ছড়াছড়ি, প্রায় প্রতি পাড়ায় প্রতি ঘরেই একজন না একজন কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছেন। ওকে, এমনটা বলতে বলতে আবারও কিন্তু গানে গানে কানে কানে 107-এ শান এবং শ্রেয়া বলছেন উড়ি উড়ি হয় মন ঘোরে ঘোরে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: সৌরভ গাঙ্গুলি, জ্যোতি বসু, তাদের তো বার্থডে রয়েছে। আহা, আর সেই বার্থডেতেও কিন্তু আরপি থাকবে আপনার কানে শুধুমাত্র 107 এ। একদিকে রত্নগর্ভা, আর একদিকে নমস্কার কলকাতা। হ্যাঁ, আগামীকাল কিন্তু আরপি থাকবে আপনার কানে 107 এ। কিন্তু আজ ফুড ফান্ডায় কী হবে, বাড়িতে খুব সহজে তুলতুলে নরম চকোলেট কেক বানানোর জন্য ময়দা, কোকো পাউডার, চিনি, ডিম বা টক দই, তেল এবং দুধ একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এবার একটা পাত্রে কী করতে হবে, বেকিং পাউডার এবং সোডা মিশিয়ে ওভেনে বা গ্যাসের ওভেনে মাঝারি আছে 30-40 মিনিট বেক করে নিলে কিন্তু তৈরি আপনার পছন্দের কেক। কী কী লাগবে আরও একবার বলি, ময়দা 1 কাপ, কোকো পাউডার 1/2 কাপ, গুঁড়ো চিনি 1 কাপ, ডিম 2, ডিম ছাড়া কিন্তু বাড়াতে চাইলে কি করবেন না, 1/2 কাপ, টক দই বা কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন। ওকে, তেল লাগবে 1/4 কাপ, সাদা তেল হলেই সবচেয়ে ভালো, এবং সেই সঙ্গে দুধ, কনডেন্সড নয় কিন্তু একবার তরল দুধ, 1/2 কাপ লাগবে।
4: ছোটো পুঁচকে 1/2 কাপ করবেন না কিন্তু, অত কিপটিমি করলে কিন্তু ভালো কেক হবে না, এটা
3: বড় কাপের 1/2 কাপ দেবেন। ওকে, বেকিং পাউডার মোটামুটি 1.5 চা চামচ, বেকিং সোডা সেটাও ওটা মোটামুটি ওই 1/4 চা চামচ, ভ্যানিলা এসেন্স দিলে সুন্দর গন্ধ হবে, সেই সঙ্গে লবণ তো দিতে হবে, না টেস্ট
4: হবে কী করে, লবণ ছাড়া কোনো কিছু হয় নাকি।
3: তৈরি কীভাবে করবেন, শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে ফেলুন একটা বড় পাত্রে, ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ একসঙ্গে চেলে নিন। তারপর অন্য একটি পাত্রে ডিম বা টক দই, গুঁড়ো চিনি, তেল, ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিন, যতক্ষণ মিশ্রণটা না একেবারে সিকসিক সিকসিক হয়ে থাকে, ওকে, মানে সুন্দরভাবে মিশিয়ে না যায়। এবার শুকনো উপকরণের সঙ্গে ভেজা মিশ্রণটি অল্প অল্প করে মিশান, সঙ্গে সামান্য দুধ মিশিয়ে একটা ঘন এবং মসৃণ ব্যাটার তৈরি করুন। কেক প্যানে একটু তেল বা মাখন মাখিয়ে সামান্য ময়দা ছিটিয়ে দিন বা বেকিং পেপার বিছিয়ে নিন, এতে কিন্তু কেক পাত্রে আটকে যাবে না। ওভেনে 180°C প্রি হিট করে কেকের মিশ্রণটি প্যানে ঢেলে 30-35 মিনিট বেক করতে হবে কিন্তু। আর ওভেনে একটি কড়াইতে কিছু লবণ বা বালি দিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে দিন, মাঝারি আছে মোটামুটি 10 মিনিটস মতো গরম করার পর কেক প্যানটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিন, কড়াইয়ের ঢাকটা বন্ধ করে 40 মিনিটস মাঝারি আছে বেক করুন। কেকটি পুরোপুরি ঠান্ডা

তারপর গপ গপ করে খেয়ে নিন। ওকে, সেটা নাকি বলতে হবে নাকি আবার? ও আপ, কীভাবে কেক কাটবেন সেটাও বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, নমস্তে না নমস্তে না। ওকে, এভাবেই এভাবেই কিন্তু গল্প হবে, এভাবেই কেক তৈরি হবে। আর ওদিকে মানে কে মাগে হিতে ইউহানি হেভি হেভি কিন্তু ইন্ডিয়ান কেক, ইন্ডিয়ান কেক তার ফেভারিট, তার জন্য এই গান, তারই গাওয়া।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: চকলেট মুখে দিয়ে, হ্যাঁ চকলেট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মাখনের মতো গলে যায়। এর মিষ্টি স্বাদ এবং গন্ধ সেই সঙ্গে মস্তিষ্ককে নিমেষে চাঙ্গা করে তোলে। আমি নিজে খেতেও যেমন ভালোবাসি, আবার অন্য কেউ কিন্তু দিতে ভালোবাসে। হয়ে যাক চকলেটের গান। আর সেই সঙ্গে লিখেছেন আজ ভোরাইয়ে, ক্ষমাই পরম ধর্ম এত সুন্দর করে কথায় গল্পে উপস্থাপনা করলেন, যা কিন্তু শুনতে শুনতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অসাধারণ অসাধারণ উপস্থাপনা, এমনটাই বলেছেন। স্যালুট জানে আপনাকেও, স্যালুট শোনার জন্য, আরপিকে অ্যাকসেপ্ট করার জন্য। এমনটা লিখে পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। নিবেদিতাকে লিখেছে শ্যাওড়াফুল থেকে, গুড মর্নিং ভোরাই, খুব সুন্দর।

0: কথাটি বানান ভুল লিখেছে ইচ্ছে করে, ক্ষমা অনেক মানুষের জীবনকে কিন্তু পাল্টে দেয়। আমি তো প্রায়শই চকলেট খাই, এর কোনো সময় নেই, আমি যেমন খাই অন্য কেউ খাওয়াই।
1: হ্যাঁ হ্যাঁ, জল খাও কিন্তু প্রয়োজন।
0: ওকে ওকে ওকে ওকে ওকে ওকে ওকে, শুভ সকাল দাদা ভাই, আমার কিন্তু ফুল চকলেট চাই। শর্মিষ্ঠা এমনটি লিখেছে সাঁকরাইল হাওড়া থেকে। গুড মর্নিং দাদা, কে লিখেছে? রজত লিখেছে বানপুর নদিয়া থেকে। আজ যে মানুষটা উইকেটের পিছনে দাঁড়িয়ে খেলা ঘুরিয়ে দিতে পারত, তার হ্যাপি হ্যাপি বার্থডে, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির হ্যাপি বার্থডে। আর টপিকের বিষয়ে বলেছে চকোলেট নিয়ে, ছোট্টবেলায় অনেক স্মৃতি আছে। ছোটবেলায় বাড়ি থেকে এলেই কিন্তু টাকা দিয়ে যেত, আর সে টাকা দিয়ে চকোলেট কিনতাম, চকচক চকচক করে খেতাম। আর ওদিকে রীতা, বহুদিন বহুকাল বহু যুগ বহু বছর, না বহু বছর নয়, যাই হোক মেসেজ পাঠিয়েছে। আর ওদিকে রীতা কি লিখেছে? কাকাদের কাকা ও কাকা, ওকে, মানে কাকদের নয়, কাকাদের স্টেশনারি দোকান ছিল, নো কাকু, প্রতিদিন আমাদের জন্য এক ঠোঙ্গা করে লজেন্স মাগো, এক ঠোঙ্গা। ন কাকু কী ক্ষতি করে সে বুঝতেই পারছে তো। ন কাকু প্রতিদিন কী করতো? আমাদের জন্য এক ঠোঙ্গা করে লজেন্স, চকোলেট ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতো। সেই সব খেয়ে দাঁতের বারোটা বেজে গেছে, কিন্তু সেই অভ্যেস এখনও ছাড়তে পারেনি। এখন নিজেই চকোলেট কিনে নিজেই খাই, এখন আর খেয়ে দেবে খেয়ে দেবে, সত্যি কত কথা মনে পড়ে যায় না। ওকে ওকে, রাইট, ভোরায়ের বিষয় টিষয় লিখেছেন। যাই হোক, এই মুহূর্তে কার মেসেজ? কৃষ্ণেন্দুর মেসেজ পাড়াটাকা থেকে পাঠিয়েছে, কে লিখেছে? নমস্কার দাদা, সুপ্রভাত। আজকে ভোরাইতে ক্ষমা নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর, তথ্য না তথ্য তো এমন ছিল না, যাই হোক আলোচনা হয়েছে, ভালো লেগেছে। এবার চকোলেট দিবসে একথাই বলবো, আমাদের সময়ে ছোট্টবেলায় চকোলেট খাওয়ার হিড়িক ছিল না, তবে বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে বিশেষজ্ঞরা বলছেন ডার্ক চকোলেট ব্রেনের জন্য নাকি ভীষণ ভীষণ ভীষণ উপকারী, তাই মাঝে মধ্যে খেয়ে থাকে, ও ব্রেনটাকে পুরো ঝাঁকিয়ে নেয়। আমাদের বন্ধু কৃষ্ণেন্দু, থ্যাংক ইউ, গুড মর্নিং দাদা ভাই। আমি তিথি নস্কর কোথেকে লিখছি, সাউথ চব্বিশ পরগনা থেকে বলছে। তোমার মিষ্টি গলায় নমস্কার কলকাতা একেবারে জমে উঠেছে। আগে বইয়ের দোকানে গেলে কিছু মনে থাকুক বা না থাকুক, চকোলেটের কথা কিন্তু ঠিক মনে থাকতো, এখন বইয়ের দোকানে গেলে শুধু বই খুঁজি আর চকোলেটের কথা না মনে থাকে না। আজ আমিও চকোলেট খাবো, তোমার জন্য পাঠিয়ে দেবো, এই অ্যাড্রেসটা নিও, অ্যাড্রেসটা নিও, ফোন করো আমাকে, আমি রাজি রাজি রাজি। মাথায় এই লম্বা একটা মেসেজ পাঠিয়েছে, কি লিখেছে? বৃষ্টিঝড় শুভ সকাল, সাধারণ আচ্ছা অসাধারণ গানের ডালি সাজিয়ে নমস্কার কলকাতা উপহার দিচ্ছ। কৃতজ্ঞতা জানি, বিষয়ের সঙ্গে বলি, ছোটবেলায় চকলেট আমার খুব প্রিয় ছিল, কিন্তু তখন পয়সা না থাকার জন্য পাড়ার দোকানদারের চকলেট ভরা বয়ামের দিকে ফ্যাল ফ্যাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম। কোনো সময় পাঁচ পয়সা জোগাড় করতে পারলে একটা নাম করা কোম্পানির একটা চকলেট কিনে অনেক ওদের চুষে চুষে এমন করে খেতাম। তবে ছোটবেলার সেই অভ্যেসটা আজও কিন্তু বদল হয়নি, এমনটি লিখেছে মাথায় বহর ঘাসপাড়া ঘোষপাড়া থেকে। চকোলেট ফ্যান ছিলাম না কোনোদিন, তাও যদি এখন চকোলেট খেতে ইচ্ছে করে তাহলে ড্রাগ চকোলেট খাই। তবে দার্জিলিংয়ে একটা নাম করা রেস্টুরেন্টে হট চকোলেট খেয়েছিলাম একবারই, দারুণ লেগেছিল, এমনটি লিখেছে শাওন বারাসাত থেকে। সেই সঙ্গে গোপাল সিনহার মেসেজ রয়েছে, রয়েছে আরও অনেকের মেসেজ, শ্যাম সুন্দর দাসের মেসেজ রয়েছে, রয়েছে রীনা, সংযুক্তা, মাহিরা, দেবলীনা, আরও অনেকের মেসেজ রয়েছে। ওকে আজ কিন্তু টাটা, আগামীকাল মেসেজ করবো, আর পি থাকবে, আর পি পড়বে তোমাদের সব সব সব মেসেজ। আর যেতে যেতে কোন গান? ছোট্ট মুচকে গান, আফরাস এন্ড ট্রেন ইচ্ছে, অতএব জামাল কোদো, জয় গুরু এ জয় গুরু। কাল সকালবেলায় ভোরাইতে কথা রত্নগড় ভাই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ভেনিজুয়েলায় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3535 জন, আহত 16740 জন। গত 24 জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, ভেনিজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পের ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও জনসেবামূলক পরিকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 37 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। ইউনিসেফ ইতিমধ্যেই চিকিৎসা সরঞ্জাম, জল, জীবাণুনাশক সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের 68 টন ত্রাণ সামগ্রী সেখানে পাঠিয়েছে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। উভয় নেতার মধ্যে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রের শীর্ষ 5টি সমবায় সমিতিকে চিহ্নিত করে তাদের অসাধারণ কর্মসূচি সবার সামনে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দেন। এদিকে বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। অ্যান্তোনিও লোপেস আবাস আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। স্প্যানিশ কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের 1 বছরের চুক্তি হয়েছে। নতুন কোচ হিসেবে হাবাসের নামই ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: 10:35 होने चला है और एक चुटकी नुस्खे हम चल बेबात कर रहे हैं नॉनस्टॉप गपशप पे और ढेर सारे कॉल्स भी आ रहे हैं। चलिए देखते हैं अगले कॉल पर कौन है हमारे साथ। हेलो,
1: गुड मॉर्निंग सुप्रभात पाटिया।
0: गुड मॉर्निंग सुप्रभात,
1: किशोरदा बोल रहे हैं बाली हावड़ा।
0: जी किशोरदा कैसे हैं? नॉनस्टॉप गपशप में आपका बहुत बहुत स्वागत है।
1: ठीक है, इसलिए तो आपको फोन लगाया, अभी तो घर पर आया।
0: चलिए बहुत अच्छी बात है।
1: তোমার বাড়িতে যদি একটা গামলি দিয়ে রাখো, সেই গামলিটা যদি পুরনো হয়ে যায় সেটাকে ফেলতেও দেখবে তোমার যেন জায়গাটা ফাঁকা ফাঁকা
0: লাগে।
1: যেখানে আমার একটা কি ছিল যাই তো কি হলো একটা ব্যাপার। যাই হোক, আমাদের বাড়িতে ক্যালেন্ডার এগুলো তো বছর বছর চেঞ্জ করতে হয়। ক্যালেন্ডার আমার এখানে আছে, খুব সুন্দর মা কালীর ক্যালেন্ডার, রাধা কৃষ্ণের ক্যালেন্ডার। যখন কোম্পানি গুলো আমাকে দিয়ে যায়, এক একটা কোম্পানি আমাকে দেয়, তারা তাদের অ্যাডের জন্য দেয়, খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছবি গুলো দিয়ে গেছে। যে আমার কাছে ঝুলছে একটা মা ভবতারিণী, আমি দিচ্ছি রাধা কৃষ্ণের, এদেরকে আমি কখনো ধূপ দিলাম, কখনো কেন রোজই ধূপ দিচ্ছি, এখনো দেওয়া হয়নি, দেব। তা এই ক্যালেন্ডার গুলো যখন বছর শেষ হয়ে যায় ফেলতে না খুব কষ্ট হয়। ঠাকুরের মুখটা চেয়ে অনেক সময় এরকম করেছি, আমি পা দিয়েছি জানো দুবার তিনবার। যেমন আমাকে একটা বজরং বালির একটা এত সুন্দর ছবি দিয়েছিল, সেটাকে আমি আর ফেলতে পারিনি, বানিয়েছি। আর এই ক্যালেন্ডার গুলোর উপরেই না আবার ক্যালেন্ডার চড়িয়ে, মানে পুরোনো তো এর মধ্যে আবার দিয়ে দিলাম, মানে যেন মনে হচ্ছে ফেললে ভালো হয়, ঘরটা গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। মানে দুবার তিনবার বছরের ক্যালেন্ডার এমনি হয়ে গেছে, পাতা উল্টালে আরো দেখতে পাবো। তা লাস্টে যখন একদম অনেকে বলে দাদা এতদিন ধরে রেখে দিয়েছেন এতদিন ধরে, তখন অনেক সময় গুটিয়ে গাডার দিয়ে না গঙ্গার সামনে দিয়ে আছি বা পুকুরের সামনে দিয়ে আছি। আবার অনেকে আমাকে আরো অনেক জিনিস দিয়ে যায়, কি করলে কি হয়, মাছকে খেতে দিলে কি হবে, কুকুরকে খেতে দিলে কি হবে, এরকম কিছু চারের ক্যালেন্ডারও দিয়ে
0: গেছে।
1: হ্যাঁ, এগুলো আর খেলি না, এগুলো অনেক বছর ধরেই আমার কাছে আছে এখনো। আর এই জামার কথা বলছো, জামা আমার জামা ছোট হয়ে গেলে, ছোট না ফেড হয়ে গেলে, ছোট তো আর হয় না, ফেটটা হয়ে গেলে আমার এখানে রং মিস্ত্রি আছে গ্যারেজে, আমার গ্যারেজে যারা কাজ করে লরির তলায় ঢুকে, তাদের খুব পুরনো জামার দরকার পড়ে, প্যান্টের দরকার পড়ে,
0: ও পেইন্ট वगैरह या फिर काम वाम करने के चक्कर में लगता है।
1: হ্যাঁ, কামের চক্করে ওদের লেগে যায়, ওরা পরে যখন কাজ করে আমার ভালো লাগে যে বাবা এটা আমার জামা আজকে পড়েছে, তাই ভাবি আমার জামাটা তো বেঁচে আছে, মানে কাজ করছে, এরকম ভালো লাগে। আর একটা কথা বলে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি।
0: জি,
1: আমার যখন মানে আমার অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ একটুখানি এরম ভাবে বিয়েটা হয়। এই জুতোটা যে জামা প্যান্টটা পরে গেছিলাম ওদেরকে কিন্তু আমি ফেলতে পারিনি জানো, এখনো আছে। মানে ওই যে প্রথম দেখায় ওই যে আলাপ হয়েছিল, মানে ওই জন্য না জানো মনে হচ্ছে আমার খুব বয়ালি বয়া আমার কাছে। তা জামাটা প্যান্টটা ঠিকই আছে, পড়া হয় না কিন্তু ভালো করে যত্ন করে আছি, জুতোটা এখনো মোড়া জুতোর জায়গাতেই আসছি, মানে জুতোর ওই জুতোটা পরে গেছিলাম, জুতোটা মানে আমি দেখি মাঝে মধ্যে যখন ঝুলঝুল ঝালছি দেখছি তোরা, যে ভাবি ফেলে দিলেই হলো, অনেকদিন তো হলো আজ 20 বছরের কথা, থাক থাক একদিকে পড়ে আছে, মানে এইরকম একটা মায়া লাগে। আর একটা কথা বলছি, অনেকদিন আগে জানো আমি একটা মানে মানে মানুষের মোড় ঘুরিয়ে দেয় না কিছু জিনিস, আমার বাড়িতে অনেক বছর আগের কথাই বলছি, একটা তোতা চন্দনা টিয়া পাখি যেটাকে বলে,
0: আচ্ছা
1: সেই পাখিটা আমার না বিয়ের কিছুদিন পর ধরা পড়ে, কারো পোষা ছিল আমি পেয়েছিলাম পাখিটা আমার বাড়িতে এসে। আমার দোকান না তখন বিজনেসটা না খুব একটা ভালো ছিল না, বিয়ের পর যেন একটুখানি আগে থেকেই মানে একটুখানি অসুবিধা হচ্ছিল যেন কাজকর্মে, যেন সত্যি বলছি পাপি একটা শেয়ার করলাম একদম অনে আরে, ওই পাখিটা আসার পর না যেন আমার একটা মোড় ঘুরে গেল।
0: আচ্ছা,
1: হ্যাঁ তখন মনে হলো আমার এই পাখিটা খুব পয়া, আমার যেন মনে হয় সুখের পাখি,

0: আচ্ছা, ও পাখিটা আসার পর তার মনে হয় এক বছর পরে আমার মেয়ে আসে, তখন আমার জীবন আরো ঘুরে যায় মোর। এখন ঠিকই আছে, হয়
1: ঠিক আছে। বাতাইয়ে কোন সে গানা শুননা চাহতে তুমি গানা শুননা চাহতে
0: আমাকে আপনি যে গানটা শোনাবে প্রেম প্রতিজ্ঞা ছবি
1: তো ইয়ে থেকে শ্রদ্ধা, ঢের সারি বাতে ঢের সারি ইয়াদে শেয়ার কি উনোনে দেখি এসি বাত হতি হ্যায় পুরানি চিজো কি পুরানি লম্হো কি বাতে জব ইয়াদ আতে হ্যায় তো লোগ কহাঁ সে কহাঁ পৌঁছ জাতে হ্যায় আপকে হমারে হম সবকে সাথ এসা হি কুছ হোতা হ্যায়। ফিলহাল চলিয়ে উনকা রিকোয়েস্ট কিয়া হুয়া গানা সুনতে হ্যায় অর এক চুটকি নুসখে বস আজ ইয়হি সমাপ্ত করতে হ্যায়, ঠিক হ্যায়।
2: এক চুটকি নুসখে

0: বার্তা তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে আজ রাষ্ট্রপতি প্যালেসে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে দুই নেতার মধ্যে কথাবার্তা হয়েছে। সেখানে শ্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে মুখ্যমন্ত্রীর সফরের আগেই আজ সেখানে পৌঁছন বিজেপির এক প্রতিনিধি দল। বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে সাত দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানাতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর দায়েরের পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলা শাসক ও স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া বিধাননগর সাইবার থানা মামলায় অভিষেক ব্যানার্জিকে কণ্ঠস্বরের নমুনা প্রদান করতে যেতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ মৌখিকভাবে জানিয়েছেন, অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়ে রেখেছে আদালত, ইতিমধ্যেই তাকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গতরাতে রাউন্ড অফ সিক্সটিনে স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। প্রি কোয়ার্টার ফাইনালে আজ সকালে বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাত 9:30 রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি হবে। অপর খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: PM জয় अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: আলো জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: নমস্কার, আজকে গান্ধরিয়ায় আমরা আছি, আমি মধুমিতা বসু
2: আর আমি সুদীপ্ত রায়। আর স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময় এখন 11:04 আর দিনটা হচ্ছে আজকে মঙ্গলবার।
1: সুতরাং বাংলা আধুনিক গান শোনবার দিন এবং শোনানোর দিন।
2: একদম।
1: এবং আমি তো প্রতিদিন যখন স্টুডিওতে আসি, আমি আমার এটা খুব গুড লাক, আমি প্রতিদিন নতুন হয়ে আসি। এটা একটা সিস্টেম, এটা একটা অভ্যেসের মধ্যে দিয়ে আমার তৈরি হয়ে গেছে, যে কারণে আজকে যখন আসছিলাম, আজকে আস্তে আস্তে হঠাৎ মনে হলো রোজই তো এক পথে যাই, একটু অন্য পথ দিয়ে গেলে কেমন হয়।
2: ঠিক।
1: শহর কলকাতায় থাকি, অন্য পথ মানে কি, সবই তো রাস্তাঘাট, যানজট ইত্যাদি। অন্য পথটা হচ্ছে যদি একটু নদীর ধার ঘুরে আসি।
2: একদম। এবং দেখো, তুমি যেটা বললে আমি একেবারে তোমার কথাকে সমর্থন করেই বলছি, যে আমাদের এই যে প্রতিদিন জীবন, খুব একটা চমৎকার কথা বললে, এর কথার মধ্যে একটা অদ্ভুত দর্শন রয়েছে, যে প্রতিদিন নতুন হয়ে আসে স্টুডিওতে আমাদের যে জীবন। জীবনে প্রতিদিন তো তোমার কিছু মিরাকল ঘটবে না, প্রতিদিন নতুন কিছু ঘটেও
1: না।
2: আমাদের জীবনে একটা প্রথাগত রুটিন থাকে, আমাদের সকালে উঠতে হয়, সকালে উঠে আমাদের নিত্যদিনের কাজ টাজ করে আমাদেরকে অফিসে, আদালতে, স্কুলে, পাঠশালায় ইত্যাদি প্রভৃতি যেতে হয়, এবং সেখানে যাওয়ার পর নিজের নিজের কাজ

0: আমরা যে যার মতন সন্ধ্যেবেলায় দুপুরবেলায় বিকেলবেলায় সব ফিরে আসি। ফিরে আসার পর খাওয়া দাওয়া সেরে আবার একটা মানে গতানুগতিক জীবন। কখনো তুমি বই পড়ছো, কখনো গান শুনছো, কখনো বিশ্বকাপ ফুটবল হচ্ছে, তুমি খেলা দেখছো। কিন্তু এই জীবনটাকে, এই যে তুমি বললে যে যদি আমরা প্রতিদিন নতুন করে আবিষ্কার করি, যে আজকে মনে হচ্ছে যে এই রাস্তার ধারে ওই যে চায়ের দোকানটা আছে সেখানে তো কখনো আমার যাওয়া হয়নি, সেখানে যে মানুষটি আছে তার সঙ্গে গল্প করলে হয়তো আমি আমার সমমনোভাবাপন্ন সম যার সঙ্গে আমার হয়তো ওয়েবলেন্থটা ম্যাচ করছে সেরকম একটা হতে পারে। আজকে আমি অন্যদিন হয়তো আমি তুমি তোমার নিজস্ব গাড়িতে যাও, আজকে আমি বাসে করে যাব, বাসে কত মানুষ যাচ্ছেন তারা ট্রাভেল করছেন সে হতে পারে। তুমি হয়তো প্রতিদিন হাওড়া থেকে এখানে চলে আসার সময় তুমি একটা ক্যাব বুক করে নাও, অথবা তুমি একটা ট্যাক্সি করে নাও, অথবা তুমি বাসে করে তুমি একটানে চলে আসো। তোমার আজকে মনে হলো যে না আমি আজকে ভেসেলে করে যাবো, আমি আজকে লঞ্চে করে যাবো, লঞ্চে করলে এই যে প্রতিদিন নতুনভাবে বাঁচা, প্রতিদিন নতুনভাবে ভাবা, এর মধ্যে কিন্তু জীবন জীবনের একটা প্রবহমানতা, জীবনের যে গতিশীলতা, তা একটা নতুন নতুন রূপ পায়।
1: এই গতি কিন্তু আমাদের এনে দেয় খুব শান্ত রূপে, যে তাহলে নদী। নদীর চলা তো খুব ধীর,
0: একদম
1: নদী তো সমুদ্র নয়, কিন্তু এত অদ্ভুতভাবে সে মানে আমার অবাক লাগে যে সে তো চলছেই চলছেই চলছেই, সে তো থামে না
0: একদমই। এবং আমি তোমাকে নদীর কথা বলবো, দুটো গান শুনে নি, তারপরে নদীর কথা বলবো। কত নদী, কত চেনা নদী, কত অজানা নদী, কত আপাত নিরীহ নদী, কত ভালো লাগার নদী, ভালোবাসার নদী, কত ভয়ঙ্কর নদী, সেসব কথা সে গল্প আমরা বলবো।
1: তাহলে চলে যাই গান মান্না দেয়।

0: এইরকম ভাবে যদি নদীর কথা কেউ বলে তাহলে কি হয়?
1: হ্যাঁ দেখো, এই নদী কেমন নদী আমি সে কথাই আসব। তার আগে একটা আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একটু বলে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং

0: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে মাঝারি বৃষ্টি এবং 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে। অতএব আপনারা যারা বাড়ির বাইরে বার হবেন তারা এ বিষয়টি খেয়াল রাখবেন এবং অবশ্যই বজ্রপাত বৃষ্টি এই সময় সাবধানে থাকবেন, দমকা হওয়ার সময়ও সাবধানে থাকবেন। এটি ঘোষণা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।
1: এই যে বর্ষার কথা, বৃষ্টির কথা, বৃষ্টি এলে নদীর তো আরেকটা রূপ, কথাটা তো আর একটু পরে বলবো ভাবছিলাম, কিন্তু যেহেতু আবহাওয়ার বিজ্ঞপ্তিটা পেলাম যে নদী এমনি সুন্দর চলছে, তুমি গরমকালে নদীর কথা ভাবো, ঘুরেও তাকাই না ভালো করে, ও আছে আছে, ওর মতো ও আছে, নৌকো চলছে তাও দেখছি, সব দেখছি, মাঝে মাঝে মনে হয় একটু পাটা ভিজিয়ে নিলে হয়, কিন্তু সেটা সম্ভব হবে না কারণ আমি অন্য কাজে যাচ্ছি। কিন্তু এই যে বললাম না, আসবার সময় আজকে পথটা একটু বাঁকিয়ে নিয়েছিলাম, বর্ষায় কিন্তু নদী একটা অন্য রূপ ধারণ করে,
0: অন্য রূপ। আমি এই গত সপ্তাহে বেরিয়ে পড়েছিলাম একটু উত্তরের দিকে, মানে উত্তরবঙ্গের দিকে আর কি। তো নদী একটু আগে তোমাকে বলছিলাম যে নদী কত রকম হয়, উত্তরবঙ্গে বহু নদী তো আমরা চিনি, তিস্তা, তোর্ষা, জলঢাকা, মূর্তি, এবং অত কত অজানা নদী, যেমন কালজানি নদী, বুড়ি তোর্ষা নদী, লিশ তিস নদী। তো ঠিক যখন তুমি যদি শিলিগুড়ি থেকে যে রাস্তাটা তোমার, মানে শিলিগুড়ি, আমি নিউ জলপাইগুড়ির কথা বলছি না, শিলিগুড়ি থেকে যে রাস্তাটা তোমার আলিপুর দুয়ারের দিকে যাচ্ছে, সে রাস্তার পথে তুমি অসংখ্য জানা অজানা চেনা অচেনা নদী পাবে। এবং এটা তো সবাই জানে যে যদিও বর্ষায় একটা অনিবার্য কারণে বর্ষাতে জঙ্গল বন্ধ থাকে 3 মাস, কিন্তু বর্ষার সে তো জঙ্গলের এন্ট্রান্স বন্ধ থাকে, কিন্তু বর্ষার জঙ্গল কিন্তু একটা অন্যরকম, এত সবুজ, এত সতেজ, এত সুন্দর, এটা কিন্তু তুমি অন্য কোনো সময় পাবে না। শীতের সময় জঙ্গল ঘোরা নিরাপদ, কিন্তু নিরাপদ হলেও শীতের মধ্যে একটা রুক্ষতা আছে।
1: হ্যাঁ, আমি ঠিক গ্রীষ্মকালে নদী যেমন বলছি,
0: হ্যাঁ, এবং যেটা রবীন্দ্রনাথ বারবার বলতেন যে বর্ষাকে রবীন্দ্রনাথ সব থেকে পছন্দ করতেন এই কারণেই, কারণ বর্ষার মধ্যে এই যে সবুজ, এই যে সতেজতা, চতুর্দিক সবুজ সতেজ হয়ে উঠছে, নতুন নতুন প্রাণের সঞ্চার করছে, এটাই তো বোধহয় বর্ষার সব থেকে বড় পাওয়া, জীবনের একটা চলার যে গতি, এবং সেখানে মাটির উপর জল পড়ছে, মাটি ফার্টাইল হচ্ছে এবং সেই মাটিতে শস্য তৈরি হচ্ছে, শস্য শ্যামলা হয়ে উঠছে প্রকৃতি। যাই হোক, সে কথা বলছি নিয়ে, তো হঠাৎ করে যেমন হয় রাতের রাত পার করে আমরা বসে আছি ট্রেনের কামরায়, এবং তোমার এই যে শীতাতপ নিয়ন্ত্রিত যে কামরা, এসি কম্পার্টমেন্ট যেগুলো বলে, সেগুলো তো তোমার বাইরে থেকে দেখতে পাবে, কিন্তু বাইরের যে হাওয়া সেটা তো এসে পৌঁছয় না, তার মধ্যে একটা, মানে আমার মনে হয় একটা ব্যাহত করে যে তুমি প্রকৃতির সঙ্গে যে নিজেকে কানেক্ট করছো, প্রকৃতির সঙ্গে তোমার যে একটা আদান প্রদান হচ্ছে, যে আদান প্রদান খুব সরব নয়, সেটা একটা নীরব আদান প্রদান, তুমি দেখছো, এটাও কিন্তু একটা দ্বিমুখী যোগাযোগ, টু ওয়ে কমিউনিকেশন।
1: ছোটবেলার ট্রেন চড়া আর বড় বেলার ট্রেন চড়ার মধ্যে যে তফাৎ,
0: তুমি দেখবে যে আগে তো ট্রেনে মানে নন এসি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট হতো, যারা আমরা ফেলুদা সিনেমা দেখেছি সত্যজিৎ রায়ের, যে কম্পার্টমেন্টগুলোতে তারা ট্রাভেল করতেন সেগুলো কিন্তু নন এসি ফার্স্ট ক্লাস। কিন্তু এটা কারণ আমার মনে হয়েছে অনেক সময় যে তুমি যদি এসি কম্পার্টমেন্টে চাপো, এই যে বাইরের থেকে হকার ভাই আসছেন, এসে বলছেন যে নাও মাটির ভাড়ে তোমাকে চা দিয়ে দিচ্ছেন,
1: জানলার মধ্যে ব্যক্তি জীবনটা আগে কিন্তু এই কমিউনিকেশনের উপর
0: প্রাধান্য
1: দিত।
0: এক্স্যাক্টলি, আমরা
1: তো সেটা কোথায় যেন হারিয়েই ফেললাম নিজেরাই।
0: একটা একটা সিনেমাতে আমি শুনছিলাম, একটি হিন্দি সিনেমাতে, খুব জনপ্রিয় হিন্দি সিনেমা, আমি নাম মানে এটা অপ্রাসঙ্গিক তাই আর সে কথায় আসছি না, চমৎকার একটি ডায়লগ বলছিলেন সানি দেওল, অভিনেতা সানি দেওল বলছিলেন যে আমাদের চারপাশে অনেক মানুষজন থাকার, প্রিয়জন পরিজন বন্ধু শত্রু সব থাকার কেন প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই যে দিনের শেষে তুমি যে সফল হবে, তুমি যে ব্যর্থ হবে, সেটা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ না তুমি সেটা কারোর সঙ্গে শেয়ার করতে পারছ, আর যদি শেয়ার করার মানুষগুলোই না থাকে, তুমি সাফল্যের সর্বোচ্চ শিখরে চলে যাও, তো তুমি সেটা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে।

0: পল্লব কীর্তনে একেবারে গানে নদীর ছলাচ্ছল ছলাচ্ছল শব্দটা তুলে দিয়ে চলে গেল। আসলে অনেক সময় এমন হয় যে কথাটা আমি বলতে চাই বলতে পারছি না, গান বলে দিল। আর এই যে নদীর একটা তরঙ্গ আছে, তার যে একটা চলা আছে, নিজস্ব চলা আছে। আমার সঙ্গে অনেক ছোটবেলায় আমার এক বন্ধুর খুব তক্ক হতো, আমি একটু ধীর, কিন্তু আমি বলছি ধীর মানে তো আমি স্থবির নই, ওর হচ্ছে সব কিছুতে তরবর তরবর করে করে যাওয়া, তুই তো আগে তরবর তরবরই গেলি, আমিও তো গেলাম। ও আমাকে খুব বলতো তুই তো কচ্ছপের মতো এলি, আমি যাই হোক না কেন এসে তো তুইও যেটা করলি আমিও সেটা।
1: কিন্তু এখন বলে যে স্লো বাট স্টেডি, তুমি ধীরে যাও কিন্তু সেই যেন একটা গতি থাকে,
0: সেটা চিরদিনের কথাই, কিন্তু গতিটা হবে কি জানো তো,
1: সেটা খুব দ্রুত গতি না হতে পারে, কিন্তু সেটা যেন সেটা যেন বন্ধ না হয়ে যায়।
0: এবং এই যে প্রকৃতিকে দেখতে হয় মাঝে মাঝে, আমাদেরও দরকার একটু গাছপালা দেখা, বাড়িঘর বা বড় বড় বাড়িঘর দেখা, নদী দেখা, হঠাৎ তোমার মনে একটা এফেক্ট হতে পারে। ওই যে আমি বলছিলাম যে ও তো চলে, ও তো থামে না, আমি তখন ভাবলাম তখন আমার জীবনটাও চলতে হবে, থামালে চলবে না।
1: এবং দেখো কিরকম ডেফিনেশন বদলে যায়, পাতলা খাওয়ার জঙ্গল জলপাইগুড়ি জেলা, তো পাতলা খাওয়ার জঙ্গলে আমরা যখন গেলাম তখন বেশ রাত হয়ে এসছে, মধ্যে একটা ছোট্ট মানে ছোট্ট একটা বন বাংলো বলতে পারো, তো দেখলাম যে তার মধ্যে অদ্ভুত মানে যখন বহু কিলোমিটারের পর কিলোমিটার কোনো আলো থাকে না, সেই যে অন্ধকার, সেই অন্ধকারের গভীরতা একটা ভয়ঙ্কর
0: এবং সেই অভিজ্ঞতা কিন্তু অর্জন করা
1: সাংঘাতিক। এবং তার মধ্যে শুধু ছোট্ট এক জায়গায় আলো জ্বলছে, সেটা হচ্ছে ওই যে বন বাংলোটি, সেখানে কখন আলো চলে যাবে সেটা তুমি জানো না, আকাশে মেঘ এসছে তো। এবং একজন মানুষ বললেন, একজন ওখানে বাসিন্দা বললেন, বললেন কোনো বাসিন্দা নেই, বহু কিলোমিটার পর্যন্ত একজন আসেন যিনি রান্না টান্না করে দিয়ে যান, বললেন পাশে একটা নদী আছে কিন্তু সেই নদীটা মানে এত পাশে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, রাত হয়ে এসছে, রাতের বেলায় ওখানে চিতাবাঘ আসতে পারে, লেপার্ড যেটাকে বলে, ওখানে বুনো শুয়োর আসে, বুনো হাতি এবং অনেক কিছুই আসতে পারে, নেকড়ে আসতে পারে। তো এই যে দেখো পরে সকালে দেখা গেল যে সেই নদীটি অত্যন্ত সুন্দর একটি ছিমছাম তুন্নি নদী, কিন্তু এই যে রাতে ওই নদীর পাশে তুমি ভয় পাচ্ছ যেতে, মানে মনে হচ্ছে কি নদী পাশেই নদী রয়েছে, হ্যাঁ এটা কিরকম নদী, তুমি তো বুঝতে পারছো না যেখানে কতটা বিপদ আছে, কি আদৌ বিপদ নেই, কিন্তু সকালে দেখা গেল সেখানে একটা অনুপম সৌন্দর্য রয়েছে, সেখানে পাখির ডাক আছে, সেখানে একটা নিঃশব্দতা আছে, নির্জনতা আছে, ভাববার জন্য অখণ্ড অবসর রয়েছে, একটা জঙ্গলের পবিত্রতা আছে, একটা সতেজতা আছে।
0: আমি ট্রেকিং করেছি বলে এগুলোর স্বাদ একটু আমার কাছে আছে, এবং এই এই গল্পটার সাথে সাথে একটা উত্তরাখণ্ডে এক জায়গায় কুয়ারি পাস বলে একটা জায়গায় যাচ্ছিলাম, তা থানসিং বলে যে জায়গাটাতে আমাদের প্রাইমারি হল থেকে, এবার রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা তোমাকে ওই টেন্টের মধ্যে থেকে একটু বাইরে প্রয়োজনে বেরোতেই হবে, যত ঠান্ডা হোক আর যাই হোক, সেই দৃশ্যটা মানে মনে করে দিলে, আমরা দুজন মহিলা আর কি একসাথে উঠেছি জল প্রয়োজন আছে বলে, উঠে প্রথম দেখছি আকাশে চাঁদের আলো ঝকঝক করছে, এবং ওই ওই আলো এসে পড়েছে পাশের ওই বয়ে যাওয়া নদীটি। সত্যি কথা আমি বোধহয় এক যুগ এই দৃশ্যটার কথা মনে করিনি, এই মুহূর্তে যেটা মনে হলো, এই যে নদীর চলমানতা, নদীর গতি, তার একটা ওই এক একটা নদীর এক একটা নিজস্ব রূপ, কোথাও দেখবেন ঠিক নদী না মানে স্ট্রিম ঝর্ণা ধারার মতো ছোট ছোট নদী, ঝিচি ঝিচি ঝিচি ঝিচি করে কুল কুল কুল কুল কুল কুল করে বয়ে যাচ্ছে
1: একদম,
0: হ্যাঁ আপনাকে একটু দাঁড় করিয়ে দেবে মনে হবে যে,
1: এবং অনেক সময় ধরো তুমি পেরিয়ে চলে গেলে, তুমি ট্রেনে যাচ্ছো অসংখ্য নদী, তুমি রাতে শুনছো ঝমঝম ঝমঝম ঝমঝম করে ব্রিজ পেরোচ্ছে ট্রেন, হ্যাঁ কি নদী পেরোচ্ছে তুমি জানতে পারছো না, কখনো হয়তো জানলার পর্দা সরিয়ে, ট্রেনের জানলার পর্দার কথা বলছি আমি, তুমি দেখলে যে কোনো একটা নদী পেরোচ্ছে, বেশ ভালো লাগলো তোমার, নদীর পাশে হয়তো একটা জনবসতি রয়েছে, সেখানে আলো জ্বলছে, তুমি বুঝতে পারলে একটা নদী পেরোচ্ছি, কিন্তু কি নদী জানা নেই, কিন্তু না জেনেও নদী তোমাকে কিন্তু একটা আনন্দ দিল, তৃপ্তি দিল।
0: আমার মনে হচ্ছে গানটার না বাজিয়ে যত কথা জানি যত কথা বলতে ইচ্ছে করে একবারে বলে দিই, কিন্তু সেটা তো হবার নয়, তাই পরপর দুটি গান শুনে আবার আসবো কথায়।
1: একদম

নদী তো সাগরের পানে যায়, এটা তো আমরা জানি, মোহনার দিকে যখন ঘুরতে ঘুরতে যায়। কিন্তু কথা দিয়েছিলাম যে পরপর দুটি গান শুনব, মৃণাল চক্রবর্তীর পরে অমৃতা দত্ত।

0: নদী তো কখনো কখনো বন্ধু হয়, ঠিক কথা, কিন্তু আজকে আবহাওয়া খুব ভালো খবর আমাদের দিচ্ছে না।
1: না, একটা অরেঞ্জ ওয়ার্নিং আছে, কমলা সতর্কতা রয়েছে। সেটিও একটু আগে যেটি বললাম যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অংশে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এবং এই পুরো ব্যাপারটি কিন্তু আগামী 2-3 ঘন্টার মধ্যে সংঘটিত হতে পারে, মানে এই ওয়ার্নিংটি 11:15, মানে 12:00-1:00-2:15 মধ্যে, 2-3 ঘন্টার মধ্যে কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং তার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে একটি অরেঞ্জ ওয়ার্নিং, কমলা সতর্কতা রয়েছে। অতএব অবশ্যই অবশ্যই আপনারা যারা বাড়ির বাইরে বার হবেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন।
0: এই সময়গুলোতে এই যে নদীর কথা বলছি আর এই ঝড় বৃষ্টির কথা বলছি, যদি আমরা একটা বদ্ধ ঘরে থাকি, ধর একটু উঁচু একটা বাড়ি বা,
1: দেখো এখানে আমি একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে যেটা প্রেডিক্টেবল, যেটা নিশ্চিত, তার মধ্যে ঝুঁকি নেই যেমন ঠিক, তার মধ্যে আনন্দও নেই। তুমি এমন একটা জায়গায় যাচ্ছ, তুমি তোমার, ধরা যাক যে তোমার কোথাও একটি সুন্দর বাড়ি আছে এবং সেটি একটি কোনো শহরাঞ্চলের বাড়ি, তো তোমার মনে হলো যে আমার তো বেশ ঠিক আছে, অনেকদিন হলো একই পরিবেশ, ভালো লাগছে না। ওই বাড়িতে আমার একটা সুন্দর বাগান আছে, বাগানের সামনে একটা বেশ পাইচারি করার জায়গা আছে, মানে যারা বেশ অর্থবান তাদের কথা বলছি আমি। হ্যাঁ, আমার মতন সাধারণ মানুষের তো একটা বিরাট বাড়ি, তার সামনে বিরাট প্রশস্ত বাগান, একটা অন্য শহরে বাড়ি, এইভাবে তো সম্ভব নয়। তো যাই হোক, আমি এমন কথা বলছি, তুমি হয়তো সেই বাড়িটি এমন একটা জায়গায় যেটা তোমার যে সংস্কৃতি, তোমার যে কালচার, তার থেকে একটা ডিফারেন্ট কালচার, হয়তো ধরা গেল সেটা উত্তরবঙ্গের দিকে বা ধরা গেল সেটা দক্ষিণবঙ্গের দিকে, পুরুলিয়া বাঁকুড়া কোনো একটা জায়গায়, যার চারপাশে অল্প অনতি দূরেই হয়তো বেশ প্রচুর গাছপালা, প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ রয়েছে। তুমি সেখানে গেলে, হ্যাঁ, তোমার সব কিছু আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, তুমি একটা সুন্দর ছুটি কাটিয়ে চলে এলে, এর মধ্যে একটা নিশ্চয়তা আছে, গ্যারেন্টি আছে, ঠিক আছে, তুমি নিজের গাড়ি নিয়ে গেলে সড়কপথে কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে যে আনন্দ সেটাও কিন্তু প্রেডিক্টেবল যে তুমি কতটা পেতে পারো। হ্যাঁ, হতে পারে যে মাঝে তোমার একটা ওখানে লোকাল ফেস্টিভ্যাল পড়ে গেল, সেই ফেস্টিভ্যালে তুমি একটু উপরই পাও না, কিন্তু তার বেশি কিছু নেই। এবারে আমি তোমাকে বলছি, তুমি যেটা আনপ্রেডিক্টেবল, এই যে একটু আগে তুমি ট্রেকিং এর কথা বলছিলে, প্রতি মুহূর্তে তোমাকে নতুন, সেখানে প্রচুর ঝুঁকি আছে, মুহূর্তের ভুল তোমার প্রাণ সংশয় হতে পারে, কিন্তু এই যে প্রতি মুহূর্তে ঝুঁকি জয় করে ফিরে আসার পর যে আনন্দ আছে, তো তার মধ্যে আমার একটা মনে পড়ে এভারেস্ট যে বসন্তবাবু, বসন্ত সিংহের একটা ঘটনা আমার সঙ্গে ইন্টারাকশন হচ্ছিল একবার, একটা ঘটনা বলেছিলেন, বলছিলেন যে মাঝে মাঝে পাহাড়ে যখন আমরা উঠছি, এভারেস্টের দিকে যখন যাচ্ছি, এমন এমন ঝড় হয় যে ঝড়গুলো খুব সুকৌশলে তাঁবুর মধ্যে কাটতে হয়, বলছে যে ঝড়গুলো যা দাপট থাকে, তুমি যদি বাইরে দাঁড়িয়ে থাকো
0: উড়িয়ে
1: চলে যাবে, শুধু নয় বলছে একটা মানুষ তো হাতিকে উড়িয়ে দিতে পারে, এত বলছে ঝড়গুলোর তার ক্ষমতা থাকে।

0: তুষারপাত
1: এবং
0: মাঝে মাঝে উনি বলছিলেন
1: আজকে বেশ অভিজ্ঞতার গল্পগুলো মনে পড়ে যাচ্ছে,
0: ওই গল্প করতে করতে বলছেন যে এমন অনেক অচেনা গহ্বর আছে, মানে সব রোড দিয়ে কিন্তু যাওয়া যায় না, সেই রোড গুলো তোমাকে কিন্তু ওই তোমার সাথে যারা যাবেন শেরপারা তারা কিন্তু তোমাকে গাইড করতে করতে যাবেন। তো বলছে এমন অনেক অচেনা গহ্বর আছে, এমন অনেক অচেনা পথ আছে, তুমি একটা মিস্টেক করলে কয়েক হাজার ফুট তলায় তুমি তলিয়ে গেলে, জাস্ট তলিয়ে গেলে, জানতে পারলো না কেউ
1: একেবারেই।
0: তো কিন্তু ওই যে ফিরে আসার পর ও যখন অভিজ্ঞতাগুলো বলছেন, তার যে আনন্দ, তার যে তৃপ্তি, যে অনিশ্চয়তাকে জয় করে আসার যে তৃপ্তি, সেটা কিন্তু একটা অন্যরকম,
1: অন্য নেশা, অন্য ভাবনা, নিজেকে কিছুটা তৈরি করবার একটা রাস্তা। আর একটু ব্যতিক্রমী হয়ে বাঁচতে তো ভালোই লাগে, যতই জীবনে একঘেয়ে কাজ করি না কেন, সেখান থেকে একটু ছন্দটা পাল্টে নিতেই হবে
0: একদম।
1: কিন্তু এবারে চলে যাব হেমন্ত মুখোপাধ্যায়ের গানে, যেখানে খুব সহজ থাকার কথাই বলা আছে।

0: এটা তো একদম মনে হন ক্যালেন্ডারের ছবি আর কি। ক্যালেন্ডারে কি সুন্দর সুন্দর নদী পাহাড়ের ছবি আসে না প্রত্যেক বছর ক্যালেন্ডারে। একটু আগেই গল্প শুনছিলাম, এই FM-এই গল্প শুনছিলাম, ক্যালেন্ডার প্রসঙ্গটা এলো বলে, যে আমরা বাড়ির অনেক জিনিস রেখে দিই, এই ফেলবো ফেলছি ফেলবো ফেলছি করছি, করতে করতে আমরা ঠিক ঠিক করতে পারি না যে কোথায় ফেলবো।
1: ঠিক
0: বলছেন বাড়ির কাছে কোথাও, এখন তো শহরে আর পুকুর কোথায়, আগে হলে মানুষ পুকুরে অনেক কিছু ফেলে দিত যেগুলো ডুবে যায়, এরকম জিনিস ফেলে দিতাম
1: মানে যেগুলো বায়োডিগ্রেডেবল, প্রকৃতির সঙ্গে মিশে
0: যায়। তো উনি বলছেন যে যদি প্রকৃতি ওইখানে মিশিয়ে দিই তাহলে আমার মনে হয় যে আমার কাছের জিনিসটা তো কাছে ফেলে দিয়ে এলাম, তখন আমি সেগুলোকে একসাথে জড়ো করে নদীতে ফেলে দিয়ে আসি। তো যিনি কথা বলছেন তিনি বললেন যে নদীতেও তো সেই জলেই ফেলা হয়। বললো না, নদীতে ফেললে মনে হয় ওটা ডুবে গেল না, ওটা নদীর জলে ভাসতে ভাসতে ভাসতে ভাসতে অনেক দূর চলে গেল।
1: আমি বলছি আজ থেকে এবার যদি একটা মঙ্গল কাব্যে চলে যায়, চাঁদ সদাগর, চাঁদ সদাগর তার বাণিজ্য তরী নিয়ে, মানে অনেকে তো মনে করেন যে চন্দননগর হচ্ছিল চাঁদের নগর থেকে চন্দননগর, এবং সপ্তগ্রামে বন্দর ছিল
0: একদম,
1: অনেকে বলেন যে নাকি একসময় সমুদ্র বন্দর ছিল সপ্তগ্রামে, তো সেখান দিয়ে ওই তার সপ্তডিঙ্গা নিয়ে তিনি পাড়ি দিচ্ছেন। এই যে ধরো আজ থেকে বহু বছর আগে, খুব বেশি বছর আগেও না, 200 বছর আগেই যদি তুমি ধরো, যখন সভ্যতা কিন্তু মূলত ছিল নদী মাতৃক, এবং যে কোনো সভ্যতা গড়ে উঠত নদীকে কেন্দ্র করে। তুমি পুরনো ছড়া যদি দেখো, আমি একটা ছড়া দেখছিলাম পুরনো বাংলার প্রাচীন ইতিহাস, বাংলার প্রাচীন ইতিহাস তো অনেকাংশে ধাঁধা শ্রুতি এসবের উপর নির্ভরশীল, তার মধ্যে অনেক কিংবদন্তি রয়েছে, ধাঁধা রয়েছে, ছড়া রয়েছে, গল্প রয়েছে, জনশ্রুতি রয়েছে, অনেক প্রাচীন পুঁথি আছে, পর্বতগাত্রে লেখা আছে, মানে প্রস্তরগাত্রে আর কি, পর্বতগাত্রে বলা ভুল, প্রস্তরগাত্রে লেখা রয়েছে সব। তো একটা লেখা দেখছিলাম সেখানে বলছে, এই যে ছোট্ট একটা ছড়া, যে 12 ঘাট 13 হাট 3 চণ্ডী 3 ঈশ্বর, ইহা যে বলিতে পারে ইন্দ্রাণীতে তার ঘর। ইন্দ্রাণী পরগনা বলতে সেই সময়টা বোঝানো হতো যে জায়গাটাকে কাটোয়া থেকে শুরু করে, মানে কাটোয়া উদাহরণপুরে যে কাটোয়া গঙ্গা বয়ে যাচ্ছে, ভাগীরথী বয়ে যাচ্ছে, কাটোয়া থেকে শুরু করে পরপর কাটোয়া, দাঁইহাট, নবদ্বীপ, অম্বিকা কালনা, গুপ্তিপাড়া হয়ে একদম সপ্তগ্রাম পর্যন্ত, আদি সপ্তগ্রাম যেখানে রয়েছে,
0: এই পথটা,
1: এই পথটা, এই যে পুরো জায়গাটাকে ইন্দ্রাণী পরগনা বলা হতো।
0: কি সুন্দর বলতো,
1: ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী তার ইয়েতে নামকরণ করা হয়েছে। এবং ওখানে একটা কাটোয়াতে তুমি যদি যাও, গঙ্গার তীরে একটা ঘাট আছে, তার নাম হচ্ছে শঙ্খধ্বনি, মানে শাখাই ঘাট বা শঙ্খধ্বনি ঘাট বলা হয়। ওখানে যখন গঙ্গা নামছেন সমস্ত দেবতারা ওই ঘাটে দাঁড়িয়ে তারা শঙ্খধ্বনি করছেন, সেই জন্য তার নাম হচ্ছে শঙ্খধ্বনি ঘাট। যাই হোক, আমার বলার বক্তব্য ওখানে নেই, বলার বক্তব্য হচ্ছে এই যে ধরো ওখানে বলছে, তুমি ছড়াটা শোনো কি অসাধারণ, বলছে 12 ঘাট 13 হাট 3 চণ্ডী 3 ঈশ্বর। 12টা ঘাট মানে বুঝতে হবে যে 12টা কিন্তু বাণিজ্যের জন্য ঘাট ছিল, এবং এই 12টা ঘাট কিন্তু বাণিজ্য হতো, নৌপথে বাণিজ্যের কথা বলছে। 13টা হাট মানে 13টা হাট বসতো, তখন তো বাজার বলে কিছু ছিল না, শপিং মলও ছিল না, মানে কত সমৃদ্ধ ছিল সেই নগর। 3 চণ্ডী আমরা জানি যে বাংলার আদি দেবী, লৌকিক দেবী চণ্ডী, তার 3 চণ্ডী মানে 3 রকম 3 জন চণ্ডীর অস্তিত্ব, এবং 3 ঈশ্বর, বাংলায় তুমি যে প্রান্তেই যাবে যেখানে ঈশ্বর রয়েছে শেষে তিনি কিন্তু মহাদেব,
0: মহাদেব শিব।
1: তো এই যে ছোট্ট কিছু দুটি লাইন, তার মধ্যে বাংলার যে আদিম সংস্কৃতি, বাংলার যে লোক সংস্কৃতি, বাংলার যে নদী মাতৃক সংস্কৃতি।
0: আরেকটা জিনিসও ধরতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এত সুন্দর ব্যাখ্যা, এত সুন্দর বর্ণনা, আমরা আস্তে আস্তে, যদিও কথার প্রসঙ্গ শুধু নদী কিন্তু তাকে কেন্দ্র করেই তো এই কথাগুলো আসে, এই এই যে একটা কল্প লোক তৈরি করা বাংলা সংস্কৃতির মূল আধার, এগুলো কোথায় হারিয়ে যাচ্ছে প্রশ্ন কিন্তু একটু দেখা দেয়। এবং আমরা বলি কথাগুলো সেই কারণেই যাতে আপনাদের আবার একটু মনে করিয়ে দেওয়া যায় যে আমার সংস্কৃতির কিন্তু ঔজ্জ্বল্য আছে, একটা নিজস্ব অধিকারও আছে, নদী তাকে বহন করেও নিয়ে চলে। গানে যাই, লোপামুদ্রা মিত্র, একটু নদীর পথ ধরে কত দূর যাওয়া যায় দেখি।

সত্যি সত্যি নদীর সঙ্গে তো মাঝি, নৌকো, এদের সম্পর্ক কিছু কম নয়। আসবো সেই গল্পে ধীরে ধীরে।

0: এইরকমভাবে নদীর চলমানতা, নদীর বয়ে যাওয়া, নদীর সঙ্গে থাকা, নদীর পাশে যারা বাস করেন তাদের একটা আলাদা অনুভূতি
1: একদম।
0: আর নদীতে যে মাঝি মাল্লারা কাজ করে প্রতিনিয়ত, নদী কেন্দ্রিক জীবন এবং সারাক্ষণ জলের মধ্যে থাকা, নৌকা বয়ে চলা, একটা অদ্ভুত পৃথিবী, অদ্ভুত জগৎ, এটা কিন্তু একেবারে তাদের নিজস্ব।
1: হ্যাঁ, এবং দেখো যে যদি ধরো আমাদের গঙ্গা নদীর কথাই ধরি, তো গঙ্গোত্রী গোমুখ থেকে তার উৎপত্তি এবং তারপর চলতে চলতে কত নগরকে সে ছুঁয়ে যাচ্ছে বলতো। এক একটা নগর তার এক এক রকম সংস্কৃতি, তার এক এক রকম পোশাক আশাক, তার এক এক রকম খাদ্যাভ্যাস, তার এক এক রকম জীবনযাত্রা, কত। এই যে যদি সামান্য আমাদের কলকাতা শহরেই ধরো,
0: আমি কেদারনাথ থেকে হরিদ্বার অব্দি পৌঁছে গেছিলাম, বলা হয়নি প্রসঙ্গটা, যে এই এই যে নদীর চলাপথ এবং বিস্তৃত নদী, পাহাড়ি নদী তো অনেক বড় নদী, এই এবং সেই নদীর রঙও কিন্তু খুব পরিষ্কার, যেহেতু অত বেশি পলিউশন নেই, এবং একটা বিস্তৃত অঞ্চল জুড়ে যখন নদীটি বয়ে যায় তখন খুব স্বাভাবিকভাবেই এটাই নিয়ম হবে যে ওই নদী তো সোর্স অফ জল, তাকে আমরা তুলে নিয়ে পিউরিফাইড করি, এই করি, হেনা তেনা করি, বিভিন্ন কাজে ব্যবহার করি, সুতরাং তার পাশে এই জীবনযাপনগুলো গড়ে ওঠে। এবং গড়ে উঠতে উঠতে আমাদের একটা মহামুশকিল হয়, আমরা তার সঙ্গে একটু ধর্ম মিলিয়ে দিই, যখন সে পাঁচটা হয়ে যায় তখন সেটা ভিড়ে ভিড়াক্কার হয়ে যায়, মানুষ তখন ওই একটু গঙ্গার জলও কিনে নিচ্ছে,
1: সেই জলও বিক্রি
0: হচ্ছে। হ্যাঁ, এবং গত পরশুদিনই বাড়িতে তো কাজ করি, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে করতে দেখলাম কেদারনাথ থেকে আনা জল, যেটা 2010 এনেছিলাম, আজকে 2026, অ্যাজ ইট ইজ রয়েছে, একটু ব্যাকটেরিয়া পড়েনি, কিচ্ছু পড়েনি। আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি মানে সিম্পল একটা প্লাস্টিকের বোতলে রাখা, তা আমার হঠাৎ করে মনে হলো এত বছর ধরে এত সুন্দর হয়েছে, মানে একে আর একটু ভালো কোনো পাত্রে রাখবো কি না, এরকম আনন্দগুলো ইচ্ছেগুলো তো তৈরি করে নিতে হয়। এবং কি স্বচ্ছ সলিলা মানে জল একেবারে।
1: আমি তোমাকে বলবো বরাকর নদীর জলের কথা, যে কিভাবে এই যে যতক্ষণ পর্যন্ত নাগরিক যে দূষণ সেটা যতক্ষণ না নদীকে দূষিত না করছে, নদীর জলের যে তুমি যে একটু বলছিলে যে এই যে স্বচ্ছ ব্যাপারটা সেটা কতটা সুন্দর হতে পারে। কিন্তু এখন একটা গান শুনে নেব, গান শুনে আমরা যখন দ্বিতীয় অর্ধে ফিরে আসবো
0: নদীর স্বচ্ছতা আছে, তার সঙ্গে সঙ্গে নদীর পাড়ে এখন কিন্তু অনেক রকমের শিল্প গড়ে উঠেছে, শিলাইদহে রবীন্দ্রনাথের বাড়ির নদী আর এখনকার এখানকার নদীর পাশে শিল্পের মধ্যে কিন্তু অনেক অনেক অনেক তফাৎ। আমরা চলে যাব একটি গানে।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন, দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক দিয়ে পর্যালোচনা করবেন। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাক অধিকৃত কাশ্মীরে রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JAAC ইসলামাবাদের সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাই এদের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে নেওয়া না হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলে স্পষ্ট জানিয়েছে। 9 জুলাই তাদের প্রস্তাবিত প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য কমিটি পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা এবং কাশ্মীরি অভিবাসীদের আহ্বান জানিয়েছে। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। রাষ্ট্রসংঘের নতুন হিসেব অনুযায়ী ভেনেজুয়েলায় পরপর 2টি ভূমিকম্পের ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও জনসেবামূলক পরিকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $37 বিলিয়ন। নিউ ইয়র্কে সাংবাদিকদের রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, রাষ্ট্রসংঘ ও সহযোগী সংস্থাগুলির সঙ্গে ভেনেজুয়েলা সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার কাজে সহায়তা করছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। মার্কিন যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: पीएम जय अब गरीबों की जय बन गई है।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
4: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।

0: জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: গান্ধরিয়ায় আমরা দুজন, আমি এবং সুদীপ্ত, নদীতে ভাসছি। নদীর ছলাৎ ছলাৎ শব্দে অনেক স্বপ্ন দেখছি, আর আপনাদেরও বলছি স্বপ্ন দেখলে মন্দ কি, স্বপ্ন দেখা চলুক।
2: একদম,
1: নদীর কথা বলছি, নদীর কথা বলবো। নদীর কথা কি কখনো ফুরোয়, কখনো ফুরোয় না। এই চলমান তো শুরুতেই যেটা বলছিলাম যে নদী সর্বক্ষণ চলে, কখনো কোনোদিন দেখিনি যে নদী থেমে গেছে। কি বিষয় লাগে না, ছোটবেলার মতো লাগছে কথাটা বলতে।
2: যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে, যে জাতির জীবন অচল অসাড় পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। তো ঠিক সেরকম ভাবেই, তো যে যদি কোনো নদী তার গতি হারায়, যদি চলতে না পারে, তাহলে সহস্র শৈবাল ধাম শ্যাওলা এসে তাকে এমন করে আশ্রেপৃষ্ঠে ধরবে, তাকে আর নদী বলে তার যে কোনো মর্যাদা সেটা থাকবে না। ঠিক জাতির জীবনও
1: কিন্তু
2: জীবনও সেরকম। তোমার যদি মননের চর্চা না থাকে, তোমার যদি মুক্ত চিন্তার পরিসর না থাকে, সে আকাশ না থাকে, সে অভ্যেস না থাকে, নতুন শেখার আগ্রহ না থাকে, তাহলে কিন্তু পদে পদে জীর্ণ লোকাচার তোমাকে কিন্তু গ্রাস করবেই।
1: কিন্তু একটা গান শুনে নি প্রথমে, ঘুম পাড়েনি গান, যেখানে নদীর কথা বলে।

0: নদীর এই টলমল শব্দ, ছলাৎ ছলাৎ শব্দ মন ভাসিয়ে নিয়ে যায়। নদীর ধারে বসে প্রেম, সে কথা তো বললামই না,
1: একদম
0: ওরম নির্জন নিভৃত জায়গা, আর যা বলছি শুনছে নদী, সে কোনো প্রতিবাদ করছে না। আর নদীর ধারে বসে খুব কাউকে ঝগড়া করতে কখনো দেখিনি, আমি দেখিনি।
1: না, ঝগড়া করতে দেখা যায়নি, কিন্তু অভিমান মান অভিমান সেটাও নদীর ধারে হয়,
0: রাগ করে নদীর ধারে চলে গেল।
1: আজ থেকে বহুদিন আগে, এখনো গঙ্গার ধারে প্রেম করার অনেক জায়গা রয়েছে, তবে আজ থেকে বহুদিন আগে এই যে গঙ্গার পাড়ে প্রেম করা, এটাও কিন্তু একটা সংস্কৃতি ছিল। বহু সিনেমা, সিরিয়াল, সাহিত্য, সেখানে কিন্তু এই গঙ্গার ধারে প্রেম করা।
0: শুধু তাই নয়, মানে আমার ছোটবেলা মেয়েবেলাটা যেখানে কেটেছে ওখানে ওই স্টেশন থেকে একটা পার্ক বলতাম, তার খুব সুন্দর রাস্তা, জায়গা, ব্রিটিশ আমলের বাড়ি, মানে রাইফেল ফ্যাক্টরি কোয়ার্টার্স, বিশাল সুন্দর রাস্তা। ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হেঁটে হেঁটে গল্প করতে করতে করতে করতে গিয়ে ওই নদী, গঙ্গা নদীর পাশে গিয়ে বসত, বা গঙ্গা বা ভাগীরথী যায়।
1: এবং আমাদের মানে ইউনিভার্সিটির জীবনে বলতে পারি তোমাকে, সেখানে একটা অদ্ভুত সুন্দর নদী ছিল। সে হয়তো এত বৃহৎ নয়, সে হয়তো এতটা পপুলার নয়, তো সেই নদী কোপাই নদী। এবং সেই কোপাইয়ের পাড়ে যাওয়ার যে অভিজ্ঞতা, সেখানে প্রেম করার অভিজ্ঞতা, সেখানে মন খারাপকে ধুয়ে ফেলার অভিজ্ঞতা, এও কিন্তু
0: রাগ হলে দৌড়ে চলে যাওয়ার অভিজ্ঞতা, সাইকেলটা চালিয়ে
1: সাইকেলটা চালিয়ে আমাদের খুব তাড়া থাকতো, যে যখনই বিশেষত শনিবারগুলোতে, তো তখন তো আমাদের শনি রবি ক্লাস চলতো পুরোপুরি, ফুল ক্লাস থাকতো, সব থেকে বেশি ক্লাস থাকতো, যেহেতু বুধবার দিন উপাসনা হতো, বুধবার দিন ছুটি থাকতো, এটাই বিশ্বভারতীতে ছিল দীর্ঘদিন পর্যন্ত। তো ঠিক শনিবার দিন

0: আমাদের বা যে কোনো দিনই হতে পারে, সপ্তাহের যে কোনো দিন আমাদের একটা তাড়াহুড়ো থাকতো যে যদি বাই চান্স একটা পিরিয়ড না হয় তাহলে একেবারে সাইকেলটা নিয়ে একদম কোপাইয়ের ধারে, কোপাইয়ের ধারে একদম নির্জন, কেউ সেখানে কোথাও নেই, সেখানে
1: ফাঁকা না, একটু উঁচু নিচু উঁচু নিচু,
0: হালকা উঁচু নিচু রয়েছে, এবং তার পাশেই একটা চায়ের দোকান যেখানে চা তেলে ভাজা সন্ধ্যেবেলায়।
1: এখন সেখানে কিছু ওই স্থানীয় লোকেরা জিনিস তৈরি করে না, পোশাক আশাক সেসব সম্ভার নিয়েও বসে,
0: এখন তো কমার্শিয়ালাইজড জায়গা হয়ে গেছে প্রচুর, ওখানে রিসর্ট গজি উঠেছে, ফলে তো সেই যে নিস্তব্ধতা, সেই যে নির্জনতা, সেই যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায় শুধুমাত্র, সেটা বোধ হয় কোথাও কোথাও হারিয়ে গেছে,
1: একটু একটু কমে এসেছে বটে।
0: সেই কোপায়ের পাড়ে বসে যেখানে তোমার কথা এবং তোমার যে পছন্দের মানুষ, মনের মানুষ, তাঁর যে কথা শোনার জন্য অফুরন্ত সময় আছে, কোথাও কোনো তাড়াহুড়ো নেই, ব্যস্ততা নেই, সন্ধে নামার পরেই ক্লান্ত পদক্ষেপে, ধীর পদক্ষেপে মেসে ফিরে আসা বা বাড়িতে ফিরে আসা বা হোস্টেলে ফিরে আসার একটা তাগিদ অনুভব করা যেতেও পারে, আবার নাও যেতে পারে,
1: যতক্ষণ না কেউ ঠেলছে,
0: যতক্ষণ না কেউ ঠেলছে।
1: এই যে আসল কথাটা হচ্ছে, সুদীপ্ত আর আমি তো একটু বড় ছোট বটেই, ও যেটা বলছে যে আবেগটা নিয়ে বলছে, আর আমি আরেকটা রাস্তায় পৌঁছে দিতে চাইছি যে এটাই তো জীবনের মূল পাওয়া, এইটা আমরা ছোটবেলায় পেতাম অনায়াসে, তারপরে কি জানি সমস্ত কারিকুরি টেকনিক্যাল জীবন এসে বললো না না এটা তোমার পাওয়ার কথা না, তোমাকে পেতে হবে অন্য, তুমি ডিজিটালি নদী দেখো, সেখানে পারলে মেশিন দিয়ে ঝাঁপিয়ে পড়ো, ভিজে টিজে উঠে পড়ো, এই করো। কিন্তু করতে করতে মানুষ আস্তে আস্তে ক্লান্ত হবে, হওয়াটা শুরু হয়ে গেছে, তখন আবার তারা নদীর পাড়ে যাবে। কিন্তু ক্লান্তির কথা নয়, নদীর গান শুনবো, পরপর দুটি গান শুনে নয় বোধ হয় ঠিক হবে।

সুতপা ভট্টাচার্যর গানে ছিলাম, কিন্তু আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি। আগামী 2-3 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন জেলায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা আছে, সে গল্প আমরা বারবার করে শুনতে পাচ্ছি।

0: পথহারা বৈরাগীর মতো গানটা, মনে হলো যে নদীর উপরে আকাশ ঝুঁকে পড়েছে, মায়া লাগে বড্ড তখন।
1: একদম
0: নদীকে মাঝে মাঝে নিঃসঙ্গ মনে হয়, আমার রাতের নদীকে খুব নিঃসঙ্গ মনে হয়, যে ওর কাছে তো কেউ যায় না তখন, কেউ স্নানও করে না, নৌকোটাকে নিশ্চয়ই যায়, জাহাজ চলে, সেটা তো নিয়ম
1: না, রাতে তো বিশেষ চলে না,
0: চলে না, কিন্তু কোথাও মনে হয় যে তখন তো নদী বড্ড একা,
1: বড্ড একা। এবং দেখো যে কি অদ্ভুত ভাবে আজকে যদি তুমি দেখো যে আমাদের গোটা দুটো জেলাকে, এপারে যদি তুমি হুগলি দেখো তো ওপারে উত্তর চব্বিশ পরগনা জেলার যে শিল্পাঞ্চল, দুটি জেলাকে কি অনায়াসে কানেক্ট করে দিচ্ছে নদী। আবার দেখো যদি আরেকটু এগিয়ে যাই, এপারে পূর্ব বর্ধমান, ওপারে নদিয়া, মানে এপারে অম্বিকা কালনা, ওপারে তোমার শান্তিপুর, কানেক্ট করে দিচ্ছে নদী। তুমি অনায়াসে যে যে পথ হয়তো তুমি অনেকক্ষণ পেরোতে লাগতো, পাঁচ মিনিটে
0: নদী পৌঁছে যাবে,
1: পৌঁছে যাবে। আবার এদিক থেকে যদি তুমি দেখো অনায়াসে তুমি শ্রীরামপুর থেকে চলে যেতে পারবে, তিন মিনিটের মধ্যে ব্যারাকপুরে পৌঁছে যেতে পারবে, তুমি খড়দা পৌঁছে যেতে পারবে রিষড়া থেকে। তো ঠিক প্রতিটা পাড়েই একটা করে শহর, এপারে একটা জনবসতি, তো ওপারে আরেকটা জনবসতি।
0: আমরা তো এখন ভিড় ভাড়াক্ষারের মধ্যে চলাটা দেখলাম, কিন্তু চলাটা যখন শুরু হয়েছিল তখন নিশ্চয়ই এত ব্যস্ততা এত এইরকম ছিল না,
1: এত ছিল না।
0: আমি তখনের যে চলা, তখন যে আস্তে আস্তে নগরগুলো গড়ে উঠছে,
1: ঠিক
0: বসতি স্থাপন হচ্ছে, তার তো একটা আলাদা রোমাঞ্চ থাকে,
1: আলাদা রোমাঞ্চ থাকে। তোমাকে একটু আগেই বলছিলাম যে বিরতিতে যাওয়ার আগে যে নদীর যে পরিচ্ছন্নতা, যে নদী যতক্ষণ লোকালয়ের যে দূষণকে,
0: মানে দূষণের সেনা পড়ে, তার
1: দূষণ যত মানে যতক্ষণ না নদী গর্ভে এসে পড়ছে, তার আগে যে নদীর স্নিগ্ধতা, তার যে নদীর যে নির্মলতা। আমরা চড়ুইভাতিতে গেছিলাম, চড়ুইভাতিতে গিয়ে সেটা বরাকর নদী বা দামোদর নদী, এবং সে যেতে যেতে যাচ্ছে নদী বেশ, এবং বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে জলটা রিজার্ভ রয়েছে, নদীর জলটা বাঁধার আছে, বাঁধ নয় কিন্তু বাঁধের যেখানে জল স্টোর করা রয়েছে, সেও নদীর পথ চলা। তো সিধাবাড়ি, বাথানবাড়ি, তো নৌকো করে যাচ্ছি ওপারে ঝাড়খণ্ড, এপারে আমাদের পশ্চিমবঙ্গ। যেতে যেতে মাঝ নদীতে গিয়ে দেখলাম বেশ সুন্দর জল, মাঝি ভাইদের জিজ্ঞাসা করলাম যারা নৌকো চালাচ্ছেন যে দাদা এই জলটা কি খাওয়া যায়, বলে হ্যাঁ হ্যাঁ এই তো খাবারই জল, আমরাও তো খাই, জল খান। তো সেই জল তুলে খেলাম, জলটা যে কি অদ্ভুত টেস্ট, এবং মানে এত ট্রান্সপারেন্ট, এত স্বচ্ছ ভাবা যায় না, এবং জলের টেস্টটাই আলাদা। মানে যে জল আমরা বলছি যে ইউভি প্রোটেক্টেড ইত্যাদি প্রভৃতি বলে কত কিছু বলছি,
0: আরে আসে তো সেখান থেকে,
1: হ্যাঁ কিন্তু জলের যে মিনারেলস গুলো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু
0: আসে তো সেখান থেকে।
1: এবং তারপর যখন খাবার খাচ্ছি মানে হজম হওয়ার শক্তিটাই মনে হচ্ছে বেড়ে যাচ্ছে।
0: গানটাতে যাই কারণ ও এত সুন্দর করে হজম শক্তিটা বাড়িয়ে দিল নদীর জলের কথা বলে, তারপর কি ইচ্ছে করে তো বুঝতেই পারছেন।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আপনারা শুনছেন গান দরিয়া। আজকের বিষয় নদী, আপনাদের সাথে আছি আমি মধুমিতা এবং সুদীপ্ত।

0: কখনো কখনো মনে হয়নি যে নদীর এপারে বসে আছি, নদীর ওপারে কি?
1: হ্যাঁ, সে তো মনে হয়, এবং এ নিয়ে তো লেখাও আছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অনেকে মনে করতে পারে যে নদীর ওপারে বোধ হয় বেশ জাঁকজমক আছে, বেশ সুখ আছে। আসলে এই সুখ দুঃখের আলোচনা আমাদের আজকের বিষয় নয়। আমাদের আজকের যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে নদীর বয়ে চলা, নদীর যে গতি, নদীর যে প্রবহমানতা, নদীর যে সংস্কৃতি, নদী একটা সংস্কৃতি তৈরি করে। এবং আমার মনে হয় যে আবহমান কাল ধরে পৃথিবীতে যত সংস্কৃতি তৈরি হয়েছে তার মধ্যে সব থেকে বেশি সংস্কৃতি তৈরি হয়েছে নদীকে ঘিরে। নদীর নিজস্ব গান আছে, দেখো না, যে জোয়ার ভাটার থেকে ভাটিয়ালি গান, সে তো নদীরই গান। এই যে নৌকা বাওয়ার গান, এটাও আমাদের একটা লোকসঙ্গীতের একটা নিজস্ব একটা ধারা।
0: লৌকিক জীবন তৈরি হয় নদীকে কেন্দ্র করে,
1: একদমই।
0: এবং শুধু লৌকিক না, তার সঙ্গে সঙ্গে যখন ব্যবসা বাণিজ্য হয় নদীপথে, আরেকটা জীবন তো
1: নদী গল্পের জন্ম দেয়, নদীর কাহিনী থেকে রূপকথার জন্ম হয়। এই যে দেখো, ছোটবেলায় আমরা যারা দামোদর তীরে বেড়ে উঠেছি, একটা কথা চলতো যে ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার, ধেয়ে এলো দামোদর, দামোদরে হাঁড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি, চাল কুড়তে হলো বেলা, ভাত খাই যে দুপুরবেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোঁতা, খেক শিয়ালের মাথা। এই যে ধরো, এটা তো শুধুমাত্র একটা ছড়া নয়, ছেলে এর সাথে একটা গল্প রয়েছে। এবং এই গল্প আসলে যে নদী মাতৃক সভ্যতা, আসলে নদীর কে ঘিরে যে সভ্যতা, এবং সেই ঐশ্বর্যের টানে ছুটে আসা লুটেরাদের যে কথা, সব কিন্তু ওই গল্পের মধ্যে দিয়ে লুকিয়ে রয়েছে। তো এহেন নদী গল্প বলে, নদী রূপকথার জন্ম দেয়, নদী কিংবদন্তির জন্ম দেয়, নদী অনেক ভাবনার অবকাশ তৈরি করে, পরিসর তৈরি করে, নদী গুজবের জন্ম দেয়।
0: মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ যদি নদীর পাশে না থাকতেন তাহলে আমার লেখাগুলো হয়তো আসতো না। জীবন থাক নদীর মতো সুন্দর, স্বচ্ছ, সলীলা। চলে যাই গানে, ইন্দ্রাণী সেন।

0: আমাদের আরেকটা প্রবাদ থাকে যে কিছু হলেই যে নদীতে একটা ডুব দিয়ে এসো, মনে হয় যেন সমস্ত পাপ গ্লানি অন্যায় জীবনে যা কিছু করেছি নদীর জলে ডুব দিয়ে এলে আমার সে একটা পূর্ণ হয়ে গেল।
1: সেই
0: আসলে ওই কলুষতাগুলোকে তো ঝেড়ে ফেলতে হবে। আমাদের যে ওয়েদার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলি যে ধরনের ওয়েদার, ওখানে ওই ডুব দেওয়া, জলে গা ভিজিয়ে স্নান করা, এগুলো তো একটা রীতি রেওয়াজের মধ্যেই পড়ে প্রাত্যহিক জীবনে। কিন্তু যে কোনো কাজে যদি নদীর কাছে যাই, তর্পণ করা, আমরা তখন নদীতেই যাই, বা কেউ আমাদের মধ্যে চলে গেলে তার অস্থিটা বিসর্জন দেওয়া, তাতেও নদীতেই যাই, কোথাও জীবন থামে না যে তারই প্রতীক। সে কথাটাই বলতে চাই যে তুমি হয়তো মানে থেমে গেলে তোমার শারীরিকভাবে তুমি হয়তো

এর কাছে রইলে না, কিন্তু তুমি রইলে, তুমি আছো, এবং তুমি অনেক দূরে চলে গেলে নদীতে ভাসতে ভাসতে ভাসতে ভাসতে। ওই যে শুরুতেই বলেছিলাম, কখনো মনে করি না যে নদীর চলা বন্ধ হয়, আমাদের জীবনের চলা বন্ধ হয়, আমাদের যারা প্রিয় মানুষ তাদের চলাও বন্ধ হয়। চলে যাব গানে, আমাদের সঙ্গে এই মুহূর্তে শিল্পী

0: তবে ডাক দিয়ে যায়। সে ডাক কখনো জীবনের কথা বলে, কখনো বলে কাছে এসো, কখনো আবার কিন্তু নদী দূরেও সরিয়ে দেয়।
1: তুমি
0: নদীর কাছে গেলে মনে হলো সব ঠিকঠাক আছে, যে কথাটা ভেবে গেলে সেটা বলতে পারলে না। আমরা অনেক সময় মনের কথা কাউকে বলতে না পারলে নদীর কাছে চলে যাই, হ্যাঁ, তখন মনে হয় যে একটু নদীর কাছে পৌঁছে যাই, নদীকে গিয়ে মনের কথা বলি, ইত্যাদি ইত্যাদি ইচ্ছে।
1: আমি আমার এক পরিচিতর কথা বলি, পরিচিত মানে পরিচিত নয়, আমার সঙ্গে কোনোরূপে কোনো যোগাযোগ নেই। মেয়েটি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে পড়তে এসেছিলেন বিশ্বভারতীতে। তো আমার সঙ্গে কয়েকবার ইন্টারাকশনের সুযোগ ঘটেছিল, তার অন্য ডিপার্টমেন্টের, অন্য ভবনের, আমাদের ভবনে ছিলেন না। তো আমরা একবার ফিরছি একটি শিক্ষা বিষয়ক একটি কাজ করে

0: শান্তিনিকেতনের পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে একটা রিসার্চের কাজ ছিল, ওটা করে আমরা ফিরছি। ফিরতে ফিরতে আমরা দেখছি যে তখন মানে গাঢ় ঘন মেঘ করেছে আকাশে, বিশাল মেঘ। তো আমরা কি করব, তখন কোপাইয়ের পাড়ে এত জমজমাট কিছু ছিল না, একটি চায়ের দোকান ছিল খড়ের ছাউনি দেওয়া। আমরা সবাই ওখানে গিয়ে দাঁড়ালাম, হঠাৎ করে দেখছি যে একটি মেয়ে সে কোপাইয়ের ধারে বসে আছে। তা আমাদের মনে একই সঙ্গে কৌতূহল এবং আশঙ্কা দুটোরই জন্ম দিল। কৌতূহল যে সে বসে আছে কেন, এবং আশঙ্কা এইটা
1: যে সে কি
0: অন্য কিছু ভাবনা আছে কিনা। তো তখন আমরা না, যদি অন্য কিছু ভাবনা থাকে, অন্য কিছু ভাবনা বলে খুব স্পেসিফিক বলা যায় যে সে আত্মহত্যা করার কথা ভাবছে কিনা, কারণ এই এত ঘন কালো মেঘ একটি মেয়ে বসে রয়েছে। তো আমরা বললাম না, তাকে যদি এইরকম ভাবনা থাকে তাকে তো তাহলে সেখান থেকে বার করে আনতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমাদেরই মধ্যে আমরা যখন তার সঙ্গে কথা বলতে গেলাম যে কী ব্যাপার, সে তো খুব ক্যাজুয়াল, মানে ব্যাপারটা যেন অনেকেই এর আগে তাকে জিজ্ঞাসা করেছে। তো পরে বেশ কিছুক্ষণ বসে থাকার পর সে বলল যে আসলে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই যে নদীর পাড়, এখানে বসে থেকে আমি ভাবনার অবকাশ পাই, এখানে বসে থেকে আমি চিন্তা ভাবনা করার সুযোগ পাই, নতুন কিছু ভাবতে পারি। তো এই ভাবনা চিন্তার জন্য আমার যখনই বৃষ্টি হয়, যখনই মেঘ হয় আকাশে, আমি এই নদীর পাড়ে বসে ভিজি যতক্ষণ বৃষ্টি চলে তত। এবং আমি দেখলাম আমরা যে আমরা ছাউনির তলায়, খড়ের ছাউনির তলায় থাকলেও সে কিন্তু গোটা বৃষ্টিটা ওই নদীর ঝমঝমে বৃষ্টি, মানে যাকে বলে মুষলধারে বৃষ্টি, এবং সেখানে নদীর যে পার্শ্ববর্তী মাটির যে পাড়, সেখান থেকে জল গড়িয়ে এসে, মাটি গড়িয়ে এসে ভিজিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং তার সঙ্গে বৃষ্টি, আকাশে বজ্রপাত রয়েছে, রিস্কি ব্যাপার, কিন্তু হোয়াটএভার ইট ইজ, সাহস সঞ্চয় করে সে কিন্তু বসে রইলো। এবং
1: বা হয়তো তখন মনে মনে সে সাহসী হয়ে ওঠে
0: এবং অনেক বন্ধুর কাছে জানতে পারলাম যে সে নাকি প্রায় বৃষ্টিতেই, প্রতিবৃষ্টিতেই ওই পাড়ে এসে ভেজে।
1: ওটা একটা ওর নেশার মতো আর কি। সত্যি সত্যি এরকম কত মানুষ কত কিছু নিয়ে ভাবেন, তবে একটা জিনিস নিয়ে ভাবাটা যেন আমাদের নিরন্তর থাকে। ওই শুরুতে যে কথা বলেছি, প্রতিদিন নতুন হয়ে থাকা, প্রতিদিন নতুন করে বাঁচা, এই মন্ত্রটা আমাদের গ্রহণ করতেই হবে
0: একদম।

0: এই গানটার পর মনে আর কিছু কথা বলা যায় না। শম্পাকুণ্ডের কণ্ঠে গানটা শুনলাম আমরা, আর এর মধ্যে কথা একটু বলতে হবে, তার কারণ স্টুডিওর করে জানান দিচ্ছে যে 12:58 হয়ে 48 সেকেন্ড, মানে আর গান দেওয়ার যে সুযোগ সেটা নেই। তবে বেশ কিছু গান আমরা শুনলাম, হয়তো অন্যান্য দিনের তুলনায় একটু কম গান শুনলাম, কিন্তু নদীকে নিয়ে যখন কথা বলছি, নদীর যে প্রবহমানতা, নদীর যে জীবন, নদীর যে সৃষ্টি, নদীর যে সজীবতা, সেটা নিয়ে যখন কথা বলছি, তখন তো কথা বলার যে পরিসর, কথা বলার যে দৈর্ঘ্য, সেটা তো বেশি হবে, এটাই তো স্বাভাবিক।
1: আমি আর সুন্দর ব্যাখ্যা,
0: আমি আর
1: ভারী সুন্দর কথা বললে।
0: আমি আর মধুমিতাদি, মধুমিতা বসু আর সুদীপ্ত রায়, আমরা দুজন ছিলাম বলা ভুল, আমরা থাকবো এই অনুষ্ঠানের, এই পর্বের অনুষ্ঠান হয়তো আমরা শেষ করছি, হয়তো না, নিশ্চিতভাবেই শেষ করছি। তবে এক ঘন্টা পর আবারও বাংলা নাটক শোনাবো আপনাদের। তবে নদীর যে জীবন, সে জীবন নিয়ে কথা বলা আমাদের শেষ হয়নি,
1: কোনোদিনও
0: শেষ হতে পারে না। নদী, নদী মানে দেখো মধুমিতা দিন, অনেক কিছু, এবং নদী মানে একটা নতুন অভিজ্ঞতাও বটে। প্রতিদিন নদী আমাদেরকে শেখায় যে নদী একটা কুলকে ভাঙে,
1: নদী ভাঙা,
0: সে নদী কিন্তু অন্য কুলকে তৈরিও
1: করে দেয়।
0: নদীর যখন একটা গতিপথ ভেঙে, যেমন কেরালাতে হলো, গডস ওন কান্ট্রি, ঈশ্বরের আপন দেশে নদীর হঠাৎ করে একটা গতিপথ বদলে গেল, একটা গ্রামকে কার্যত ধূলিসাৎ করে দিল, কিন্তু আবারও হয়তো সেই নদীর অপর প্রান্তে এটা বেদনার জন্ম দিল, তীব্র বেদনার জন্ম দিল। নদী তো বেদনার জন্ম দেয়, হুয়াং হো ইয়াংসি কিয়াং যেমন বেদনার জন্ম দিয়েছে, দামোদর যেরকম বেদনার জন্ম দিয়েছে, নদী তো বেদনার জন্ম দেয় মাঝে মাঝে, কিন্তু বেদনার শেষ করে জীবনে নতুন প্রাণের সঞ্চয় হয়। আমরা আজকের মতো আপনাদের সকলকেই বিদায় জানাই, আবার আসবো। আপনারা শুনতে থাকুন 107 AIR FM Rainbow।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। ইন্দোনেশিয়া ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেরালার কোচিতে আগামীকাল থেকে দুদিনের ব্রিক্স মহিলা মন্ত্রী পরিষদের বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারীদের নেতৃত্বে উন্নয়নের অভিন্ন দৃষ্টিভঙ্গি এগিয়ে নিতে এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৌশলগত দিক নির্দেশ নিয়ে মতবিনিময় করবেন। চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে গতকাল সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অন্তত 8 জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ। হুবেইয়ের

আংশিক জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও টর্নেডো গতকাল সন্ধ্যায় একাধিক শহরে আঘাত হানে। হুয়াংগাং শহরে 275 জন আহত এবং 400-এরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিন বিকেল 5টা থেকে ভোট গ্রহণ। 27 জুলাই এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইন্দোনেশিয়া ও ভারতের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশই গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস UPI শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে ব্যবসা বাণিজ্য ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ান্ত আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানন মন্দিরে সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। কেরালার কোচিতে আগামীকাল থেকে দুদিনব্যাপী ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কৌশলগত দিক দিয়ে মতবিনিময় করবেন। চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে গতকাল সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অন্তত 8 নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ। হুয়াংগাং শহরে 275 জন আহত এবং 400 বেশি বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গানসু প্রদেশে ভূমিধসে এখনও কয়েকজন নিখোঁজ। কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া 33 জনের মধ্যে 17 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 খেলায় আজ বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। রাউন্ড অফ 16 শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মিশরের বিরুদ্ধে এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:03। আপনি টিউন করেছেন 107 AIR FM রেইনবো।
3: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক মহাপ্রস্থানের পথে, কাহিনী প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাট্যানুষ্ঠান মহাপ্রস্থানের পথে।

0: ओम नमो नारायणाय।
1: आप कहाँ जाएंगे साधु जी?
0: बद्री नारायण। लीजिए पान खाइए।
1: आबार पान?
0: अरे बोले खान खान कथा बोले जे भोजन विलास हलो कि बांगालीर आसल परिचय। তারপর বদ্রীনারায়ণ যাচ্ছেন তো?
1: হ্যাঁ, সেই জন্যই বেরোনো। একটু লেখাটেকার বাতিক আছে, তাই একটু অভিজ্ঞতার সঞ্চয়ের উদ্দেশ্যে।
0: আপনি লেখক? আপনি দিন দিন দাদা পায়ের তুলো
1: এখন
0: আমার কি লোকে ব্রহ্মচারী বলে জানে?
1: আচ্ছা,
0: ওম নমো নারায়ণায়। বুঝলেন দাদা, এই পথ পথ হলো গিয়ে মানুষের আসল তীর্থ। হ্যাঁ, তারপর তো সবই মায়া। এই ভোলা ব্রহ্মচারী, বুঝেছো? আসল হলো গে ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস। মানে মানুষের জীবন তো তুচ্ছ, তাই এই মোক্ষ লাভ হলো গে পরম সত্য। কি হলো দাদা, আবার বাঁদিকে দেখছেন কি? বিষয় বিশ বড় মারাত্মক দাদা। তার কামড়ের জ্বালা কি শরীর থেকে অত তাড়াতাড়ি যায়? দেখুন না, দেখুন দাদা, এই তীর্থে বেরিয়ে ওই যে বুড়ি দল বসে বসে শুধু ছেলে বউ আর দেওর ভাসুরের কেমন নিন্দে করে যাচ্ছে।
1: তবুও তীর্থ করে এদের পুণ্য সঞ্চয় করতে হয়।
0: আরে তাই তো দাদা, প্রকৃত সন্ন্যাসী মেলা ভার। আসুন দাদা আসুন, কালি কম্বলিওয়ালার ধর্মশালায় এসে গেছে। এই যে প্রকৃত সাধুদের ওরা বিনে পয়সায় এখানে সব কিছু দেয়, যাকে বলে গিয়ে সদাব্রত।
1: সদাব্রত?
0: আপনি দাদা একটু বলে কয়ে দেবেন, যাতে ওই সদাব্রততে আমিও একটু থাকতে পারি। আসুন আসুন আসুন আসুন। ভিড় ঠেলে ম্যানেজার বাবুর কাছে যাওয়াই তো অসম্ভব দেখছি দাদা।
1: যান না যান না, এগিয়ে যান। চলুন চলুন।
2: আরে কাহা কাহা যাতা ভাইয়া, ঠহরো ঠহরো, দুসরা সাধু লোক ভি তো
0: হ্যায়। সদাব্রত টিকিট নিতে যাচ্ছি সাধুজি।
2: টিকিট? টিকিট মিলেগা তুমকো কাইসে? হম আসলি সাধু, অতনা দফা ম্যানেজার সাহেব কো বোলা, হমকো নহি মিলা। যাও যাও, তুম যাও পুছো সাহেব কো। এ ম্যানেজার সাহেব, এ বাবুজি,
0: দয়া করে আমাকে একটা সদাব্রত টিকিট দিতে হবে ম্যানেজার সাহেব। অনেক দূর থেকে এসেছি বাবা বদ্রীনারায়ণে দিব্যি, আমার অবস্থা ভালো না সাহেব, সঙ্গে আমার কিচ্ছু নেই।
2: এ ম্যানেজার সাহেব, হম আসলি সাধু, এ সাহেব সাহেব শুনিয়ে তো।

0: দেখো দেখিনি সবাইকে ফিরিয়ে দিলে যে, এদের মধ্যে অনেকেই যে আসল সন্ন্যাসী আছে। টিকিট আমার হবে না ম্যানেজার সাহেব।
1: কি হলো, টিকিট মিললো
0: না? দাদা টিকিট হবে না।
1: হবে না?
0: না, অনেক আসল সাধু সন্ন্যাসীও ফিরে গেল।
1: আচ্ছা,
0: সামান্য 5-7 টাকা নিয়ে তো এত দূরের পথে আর যাওয়া যায় না দাদা। সদাব্রতর ভরসাতেই এসেছিলাম, ও ফিরেই যেতে হবে।
1: হ্যাঁ, উপোস করে তো আর পথ চলা যাবে না।
0: তাই তো, ঠাকুর যখন মুখ তুলে চাইলেন না তখন আর কি করা যাবে?
1: কি আর করবেন বলুন।
0: হ্যাঁ, করার আর কি বা আছে? তবু ভদ্রলোকের ছেলে আমি, আপনার কাছে আমার অনুরোধ, এই পথে যেন উপোস করে মরতে না হয় দাদা। ভোলা ব্রহ্মচারী আপনাকে কথা দিচ্ছে দাদা, আপনার দেনা আমি শোধ করে দেবই। না না না না, আমায় ফেরাবেন না দাদা, ফেরাবেন না, কথা দিন, কথা দিন।
1: ব্রহ্মচারী হাত ছাড়ুন।
0: হ্যাঁ, আপনি আমায় কথা দিন দাদা। আজ আজ আমার কাছে আপনি হলেন কি আসল।
1: ও কথা থাক ব্রহ্মচারী, যা হবার তাই হবে। উপোস যদি করতেই হয় দুজনেই একসঙ্গে করব। চলুন, রাত কাটানোর জন্য একটা জায়গা অন্তত দেখে নিতে হবে তো।
0: হ্যাঁ দাদা, চলুন চলুন।

0: গরু ছিল মোর, হাবলির মা ধবলি তখন বামুন মা
1: কি হলো মেলা, তুই চারুর মা দিলি তো আমার পাটা মারিয়ে।
0: মা পায়ে ধুলো দে মা গো বামুন মা, সাপ মন্নি করো না চারুর আমার অকল্যাণ হবে।
1: তাই বলে দিতে এসে জাত বিচার নেই তো, যখন তখন ছিঁড়ে ফেলবি খালি ধর্ম কি সবই গেছে।
0: মুই তো বাছাউরের সঙ্গে দুটো কথা বলতেছিলাম বামুন মা।
1: দুটো কথা বলি, দুটো বলে তো দু লক্ষ কথা বলছিস না,
0: সবই বাবার দয়া, বাবা যারে টানেন তারে আসতেই হবে।
2: বাবার দয়া যে চায় না সে কেন আসে চারুর মা?
1: ব্রহ্মচারী,
2: বামুন মা আমার উপর খুব রেগে গেল, পাপ মুখ দেখার ভয়ে দুজনেই দেখো আড়ালে চলে গেল।
3: ওসব মেয়ে মানুষের কথা ছেড়ে দিন তো দাদা।
4: কলকাতা দাদা হাতে দাও দিকিন ব্রহ্মচারি, এই দেশলাই দিচ্ছি, দাদা না ধরিয়ে দিলে ঠিক ট্রেনে সুখ নেই। আর শোবার আগে
3: ঠিক বলেছেন গোপালদা, ঠিক বলেছেন, আপনার মতো আমার এটি কই শোবার আগে দুটা না টানলেও ঠিক ঘুম আসতে চায় না।
2: তুমি দেখছি সত্যি খুব আমেজি লোক ব্রহ্মচারি,
3: আপনিও তো কম ধার্মিক নন দাদা। বলে হ্যাঁ দাদা, হ্যাঁ আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। ও কি গোপালদা, আরে এর মধ্যে নাক ডাকতে শুরু করেছেন, ভালো ভালো ভালো ভালো, যাকে নেশার মুখে যখন কথাটা এসেই পড়েছে বলি তবে। হ্যাঁ কি জানেন, এই বাংলাদেশেই যাব, হ্যাঁ এটাই ভাবলাম, মানে জল হাওয়া ভালো এমন এক গ্রামে রাতের বেলায় মাঠের মাঝে একটা গাছতলায় মাটি খুঁড়ে শিবলিঙ্গ পুঁতে সরে পড়ব।
2: কেন কেন?
3: ওই যে সে বলছিলাম না, বলছিলাম না আপনাকে যে মঠ আমাকে করতেই হবে দাদা। ও কি আপনার ট্যাঙ্ক থেকে সে টাকা বাঁধা রুমালটা যে বেরিয়ে পড়ছে দাদা, সাবধানে রাখবেন কি। হ্যাঁ পথে আবার ইয়ে আমি চাকি চাক, যা বলছিলাম দাদা, তারপর তিন দিন বাদে পুরোপুরি সন্ন্যাসী সেজে সেখানে গিয়ে বলবো যে কৈলাস থেকে বাবার আদেশ নিয়ে এসেছি, এখানে স্বয়ম্ভু মহাদেব আছেন, তার মন্দির প্রতিষ্ঠা হবে।
2: চমৎকার চমৎকার তোমার পরিকল্পনা ব্রহ্মচারী।
3: ঠাকুর দেবতার ব্যবসায় হচ্ছে দেশে সবচেয়ে জমাটি কারবার, আর মদ করতে হলে ও ব্যবসা আমায় করতেই হবে দাদা। বুঝলেন না দাদা, টাকার জোগাড় তো করতেই হবে,
2: ওর সঙ্গে কিছু মাদুলিয়া টুকটাকেরও ব্যবস্থা করবো।
3: বিলক্ষণ দাদা বিলক্ষণ।

0: Ramon.
1: বুঝলে বুঝলে দাদা, সত্যি দেবপ্রয়াগী বটে, দেবতা স্থান, তারপরে ওই অলকানন্দার জল, ভারী চমৎকার। এইবার একটা উপকার করতো দাদা, তাই আনা চালাকে বাঙালি পয়সা দাও তো, ওই দোকানের হিসেবটা একেবারে মিটিয়ে দিয়ে আসি, আমার দেবক্ষণ ভাঙিয়ে তোমাকে।
2: একটু দাঁড়ান গোপাল দা, দিচ্ছি দেখি। টাকা পয়সা মাথা রুমালটা কোথায় গেল? ঝোলা ঝোলাতে নেই, কোমরে ভাঁজে নেই, আমার আমার পকেটেও নেই। কোথায় গেল, কোথায় গেল আমার সব? এখন কি করি? গোপালদা,
3: আমাকেও টাকা ভাঙাতে হবে, ভাঙানোর পয়সা নেই।
1: আচ্ছা আচ্ছা, তাহলে যাই, ও বাজার থেকে ভাঙিয়ে আনি।
2: কোথায় গেল টাকাটা? আমার রুমাল শুদ্ধ টাকাগুলো ট্যাগে তুই কোথায় ছিল, অথচ ট্যাগ খালি। তাহলে তাহলে তবে কি ব্রহ্মচারী? হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মচারী কাল রাতে বারবার ওই ওই রুমালটার কথা বলছিল। পণ্ড সাধুর বেশি সে কি তবে বিশ্বাসঘাতক কাপুরুষকে? তাহলে আমি
0: দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছেন দাদা?
2: বিশ্বাসঘাতক
0: হা করে কি দেখছেন? অনেকদিন পর একটা পান খেতে পেলুন দাদা, রুটি আর আলু চিবিয়ে চিবিয়ে এবারে যার জমা চলে গেছে, এবার কিন্তু বেশ লাগছে। আপনার জন্য এক খিলি এনেছি দাদা।
4: এ কি, আপনার এখনো খাওয়াই হয়নি?
2: ফন্ড শয়তান ব্রহ্মচারী!
0: না না না না, কোনো কথা নয় দাদা, কোনো কথা নয়। আগে যান অলোকানন্দায় চান করে আসুন,
4: দেখবেন একেবারে জল তো নয়, একেবারে চকচকে হিরে, ভারী আরাম লাগবে দাদা।
2: কি বললে তুমি? অলোকানন্দা? অলোকানন্দ?
0: না না, আরে জানের কথা শুনে অমন করে ছুটবেন না দাদা। আরে শুনছেন দাদা, দাদা পাথরের সিঁড়ি দিয়ে অমন ভাবে নামবেন না, পড়ে যাবেন। ও দাদা
2: কোথায়, রুমালটা কোথায়? এই তো সেই সাদা কালো পাথরখানা, স্নান করবার সময় রুমাল শুদ্ধ টাকা এর তলাতেই লুকিয়ে রেখেছিলাম। দেখি দেখি যাবে বালি সরিয়ে, হ্যাঁ হ্যাঁ আলু নিচে আলু, এই তো তো সব রয়েছে, আমার সব আমি ফিরে পেয়েছি। ব্রহ্মচারী ব্রহ্মচারী, তুমি কিছু মনে করো না ভাই, আমি ঠিক ওভাবে তোমাকে ভাবতে চাইনি, তুমি আমায় ক্ষমা করো ভাই।

0: আবার ঢাউল, আজ আবার পেছনে পড়লে কেন গো? আজ এত পেছনে? ও মা, এ যে নতুন জুতো, নতুন জুতোয় পায়ে ফোকসা পড়েছে। আহা, ষাট গো, আজ কেমন করে যাবে তুমি?
1: যেতে আমার অসুবিধা হচ্ছে না চারুমা, কিন্তু বসলেই যে হাজার হাজার মাছির কামড়, তারপর এই ঝোলা ঝুলি কম্বলের বোঝা বই তো আর পাচ্ছি না বাবা। সবাই তো এগিয়ে যাবেই, কে আর থাকবে আমার জন্য বলো?
0: তা বলে আর সবারই মতো মুই কিন্তু তোমারে ছাড়ছি না বাঠাউর, মুই আসি তোমার পায়ে পায়ে। হ্যাঁ, মুই তোমার পায়ে পায়ে আসি, জানলে বাঠাউর? এই যেদিন আমার নিবারণ মরে গেল, ওই একটি মাত্রই ভাইপো ছেলে আমার, ঠিক তোমার মতন বাঠাউর, ঠিক তোমার মতন, তাই আমি তোমার পাশে পাশে। ও মা, ওরা যাবার অনেক এগোয়ে গেল গো, যাই বাঠাউর যাই, নইলে আমার আমার ধমক খেতে হবে। যাই যাই বাঠাউর যাই।
1: যাও যাও, সবাই গেছে, তুমি বা যাবে না কেন চারুর মা? কিন্তু কিন্তু আর যে পারছি নে এগোই, এবার আর তো পারছি নে। রামপুর চটি আর কত দূর? সবাই এগিয়ে গেল, ব্রহ্মচারী তুমিও এগিয়ে গেলে। না, আর পারবো না, দূর দূর দূর দূর কী হবে আর, কী হবে আমার পুণ্য সঞ্চয় করে?

0: 마치네.
1: 기다다. 뭘 কষ্ট হচ্ছে?
0: 브라마차리.
1: অনেক পিছিয়ে পড়েছিলেন। তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই আরেকজন সঙ্গী। অঘর বাবু দাদা। আপনাদেরই মতো।
0: নমস্কার।
2: নমস্কার নমস্কার। আর বলবেন না মশাই, সেই যে শাস্ত্রের কথা, পথে নারী বিবর্জিতা, সেই কথাই ঠিক। হাজার বার বললাম কান্ডি বা ডান্ডি তো ওঠো, কিন্তু ওই মেয়ে মানুষের গো হেঁটে না গেলে নাকি পুণ্যি হবে না। দেখি আমায় ফেলে কতটা এগোতে পারো।
1: কথাটা যে বড় সত্যি অগরবাবু, ভগবানে পূর্ণ বিশ্বাস না নিয়ে চললে কি আর সিদ্ধি লাভ হয়? আপনার স্ত্রী আর শাশুড়ি সেই বিশ্বাস নিয়েই তো এগিয়েছেন। ওম নমো নারায়ণায়। আমি এগোই দাদা। হ্যাঁ
0: চলুন, আমরাও আস্তে আস্তে হাঁটি,
2: চলুন। আচ্ছা মশাই, তা আপনার ওই ব্রহ্মচারীটি কেমন লোক বলুন তো? ভণ্ড টণ্ড নয়?
1: সবাই সাধু হলে দেশে বিপদ অনেক বেশি হয় অগরবাবু।
2: না মানে ওই তো সামনে রামপুর চটি। হ্যাঁ যা ভেবেছি ঠিক তাই। ও ওই যে দেখুন, ব্রহ্মচারী এগিয়ে এসে আমার স্ত্রী আর শাশুড়ির সঙ্গে দিব্যি বসে গল্প জুড়ে দিয়েছে। যাকে আপনি এগুন, আমি একটু চায়ের খোঁজ করি।
1: এই যে এই দেখুন দাদা, ইনি ইনি ইনি আমার অন্নপূর্ণা মা। আর এই এই এই হচ্ছেন আমার দিদিমা।
0: অন্নপূর্ণা মা? অন্নপূর্ণাই বটে। এই যে ছাই চাপা আগুন, সারাটা যাত্রা পথে এত রূপবতী মেয়ে আর একটিও দেখিনি। সত্যি এ যেন সাক্ষাৎ অন্নপূর্ণাই। মনে হয় মন্দির ছেড়ে যেন ভক্তদের দেখা দিতে পথে বেরিয়ে পড়েছেন।
1: আপনি আমার চুপ করে গেলেন কেন? আপনার কথা আমি যেদের অনেক বলেছি, আলাপ করিয়ে দেব বলে সবাইকে নিয়ে অপেক্ষাও করছি।
3: আপনারও কি পায়ে ব্যথা ধরেছে নাকি?
0: ভারী জব্দ হয়েছি।
3: যাক, আমার রাধারানীর তাহলে ব্যথার সঙ্গী একজন জুটলো। মেয়েরও পাটা খারাপ হয়েছে বাবা।
4: কাকে তুমি বলছো মা? উনিও তো সোজা হয়ে দাঁড়াতে পারছেন না।
1: ওম নমো নারায়ণায়। এত কষ্ট আছে বলেই তো সিদ্ধিতে আনন্দ আছে মা।
4: আচ্ছা পায়ের ওষুধের কোনো খোঁজ পেয়েছেন?
0: শ্রীনগরে শুনলাম হাসপাতাল আছে, দেখা যাক।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকেই আপনাদের আমি ওষুধ এনে দেবো মা।
3: না না বাবা, আমার ওষুধ লাগালেও এ পায়ের আর কিচ্ছু হবে না বাবা। আমার উপর বাবার বোধ হয় দয়া নেই, এই রামপুর চটিতেই আমাকে পড়ে থাকতে হবে।
0: বাবার দয়া ঠিকই আছে, একটু ধৈর্য ধরুন।
3: আমি ছেলে মানুষ নই বাবা, সংসারটাকে সবার থেকে বড় বড় বেশি করে দেখেছি। আমায় ভুলিও না, তোমরা এগো এগো, মায়ের স্নেহের টান তোমাদের ক্ষতি করুক এ আমি চাইনি বাবা। ও কি ও কার করা অঘরের না, তার সঙ্গে আবার ঝগড়া করছে দেখো তো বাবা।
2: তোমার মতো ঠেট সন্ন্যাসী আমার দেখা।
1: আপনি কিন্তু ঠিক কথা বলছেন নগরবাবু, আপনি ঠিক কথা বলছেন। হ্যাঁ ভগবানে আপনার পূর্ণ বিশ্বাস নেই, অথচ আপনি বারবার তারই দোহাই পারবেন, খেয়াল খুশিতে যা খুশি তাই বলবেন।
2: ভগবানে কি তোমারই বিশ্বাস আছে বাপু?
1: হ্যাঁ
2: কখনো না, থাকলে অমন কুঁড়ে আর আরামপ্রিয় হয়ে ব্রহ্মচারী সেজে এর তার ঘাড়ে না চেপে বেরিয়ে খেতে খেতে।
1: তার মানে আপনি আমায় খাওয়াবার খোটা দিচ্ছেন?
2: খোটা খোটা বা কি, সত্যি কথাই বলছি। তোমার অত বিশ্বাসী যদি থাকবে তো যাও না, পেটে গামছা বেঁধে পাহাড়ে চড়ো, তীর্থ করো, দেহপাত করে পূর্ণ সঞ্চয় করো।
1: থাক থাক থাক, আমি কারো পরোয়া করি না মশাই। হ্যাঁ খেতেই না হয় দিচ্ছেন, তাই বলে অপমান করার কোনো অধিকার আপনার নেই। হ্যাঁ ভগবান সহায় থাকলে ও আমার ঠিক চলে যাবে।
0: রাগ করে ঝোলাঝুলি গোছকা শুরু করে দিলে কেন ব্রহ্মচারী? এই ভরদুপুরে তুমি যেও না ব্রহ্মচারী, রান্না হয়ে গেছে, এবার আমার কাছেই খেও। এসো এসো।
5: না না, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন দাদা।
0: আচ্ছা
5: আর কোনোদিন সেটা আমি ভুলতেও পারবো না, কিন্তু এখানে এখানে আর নয়।
0: ব্রহ্মচারী আমিও যাবো আমিও যাবো, শোনো এখানে বসে কাটাবার মতো সময় আমারও নেই, বরং খেয়ে দিয়ে একসঙ্গেই না হয় বেরোনো যাবে।
5: আর দাদা আমি এগোই, পথে আবার ঠিক দেখা হয়ে যাবে।
0: ব্রহ্মচারী?
5: না দাদা
0: ব্রহ্মচারী,
5: এখানে আর এক মুহূর্ত নয়।
0: ব্রহ্মচারী?
5: না দাদা আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না দাদা।
0: ব্রহ্মচারী শোনো। কি হলো? ভাতের থালা সামনে রেখে মা মেয়েতে চুপচাপ বসে আছেন যে, খাবেন না?
4: আপনি চলে যাচ্ছেন শুনে মাঝে আর চোখ খুলতে পারছেন না, কথাও বন্ধ।
0: কি করবো বলুন, যেতে আমাকে তাড়াতাড়ি হবে। দেখবেন আবার কখনো ঠিক এমনি ভাবে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে।
4: ভুলে যাচ্ছেন, যান। সে আমি ভুললেও মা হয়তো ভুলতে পারবে না।
0: কেন?
4: হ্যাঁ, ঠিক আপনার মতো একটি মাত্র ছোট্ট ভাই আমার ছিল, ঠাকুর তাকে কেড়ে নিয়েছেন। তবু একটা দিন আপনাকে কাছে পেয়ে তার ব্যথাটা মা ভুলেছিল, কিন্তু কিন্তু নতুন করে আর যে তাকে কিছু বলা যাচ্ছে না। তোমার ছেলে চলে যাচ্ছে মা, কিছু বললো?
3: সব সব কথা তুই তো বলে দিয়েছিস রাধারানী, আর কি বলবো। বাবা, যদি আবার কখনো দেখা হয় ছেলেকে যেন এমনি ভাবে কাছে পাই, ঠাকুর যেন সেটুকু অন্তত করেন, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়।
0: আপনাদের ঠিকানাটা না হয় দিন, যদি কখনো দেশে ফিরি গিয়ে দেখা করব।
4: ঠিকানা? ঠিকানা তো দেয়া যাবে না ভাই, ও ঠিকানায় তুমি যেতে পারবে না।
0: ঠিক ঠিকানা থাকলে কলকাতায় যে কোনো বাড়ি খুঁজে পাওয়া যায়।
4: তবু পারবে না, সে যে বড় বড় গোলমেলে।
0: আমি তাহলে আসি, নমস্কার।
3: না বাবা, না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মেয়ে মানুষের অপমানের কথা বলতে আমাদের কারো মুখে ফুটছে না বাবা, তবু তবু তোমার কাছে আজ কিছু লুকোবো না। বদ্রীনাথ যাওয়া তাহলে আমার মিথ্যে হয়ে যাবে যে বাবা, তুই ওকে মিথ্যে বলিস নি রাধারানী, ওকে ঠকাস নি, ওকে ঠকাস নি।
0: তার মানে?
4: জানি জানি তুমি কিছু বুঝতে পারবে না, তাই তো এত সংকোচ আমাদের। আমি তোমার বড় বোন, তবু তোমার কাছে বলতে আজ আর কোনো দ্বিধা নেই ভাই। আমার যা দেখছ সেটা সেটা ঠিক নয়, আসলে আমার কোনো মান সম্ভ্রম জাত ধর্ম কিচ্ছু নেই। আমি আমি একজন পতিতা।
0: পতিতা? না না, সে কি করে হয়?
4: হ্যাঁ ভাই, সঙ্গের ওই লোকটা আমার স্বামী নয়, আত্মীয় বন্ধু পরিচ্ছন্ন নয়, ও আমার শুধু টাকার সম্পর্কে ওর সঙ্গে এখানে এসেছি, আর কিছু আমি বলতে পারবো না। তুমি তুমি আর কিছু জানতে চেয়ো না ভাই।

0: রাধারানী পতিতা, রাধারানী পতিতা, ভগবান এ তোমার কি বিচার? রাধারানীর কাছ থেকে আমি কি তবে পালিয়ে এসেছি? না না, পালাবো কেন? তবে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরে, আর সেই যন্ত্রণাটাই আমাকে ওদের কাছ থেকে তাড়িয়ে এনেছে। কিন্তু কি আমি চাই, কি? না না, আমি এসব কি ভাবছি? আমাকে তো চন্দ্রাপুরী যেতে হবে। এই তো মনে হচ্ছে মন্দাকিনী আর চন্দ্রা নদীর সঙ্গম, কিন্তু পথের তো চিহ্ন মাত্র নেই। পথ পথ পাহাড়ি সন্ধ্যা নামছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। কোথায় যাবো আমি, কি করবো? ব্রহ্মচারী, ব্রহ্মচারী, তুমি কোথায়? তুমি কেউ তো নেই, কেউ তো নেই। মা, মা গো, মা, আমায় পথ দেখিয়ে দাও মা, আমায় পথ দেখিয়ে দাও মা।
1: কান,
0: কি তুমি?
1: মা, এক ঔরত হুঁ।
0: ঔরত? খালি পা, গলায় রুদ্রাক্ষের মালা, কেরুয়া পরে, হাতে সিংহা কমণ্ডল নিয়ে।
1: ক্যা দেখতে হো বেটা, ক্যা?

0: প্রতিযোগী নাতে না এলে কেমন হতো বলো? এত খাড়াই পথে আর কত হামাগুড়ি দিয়ে উঠবো বলো তো?
1: আমরা সব দেখো না, কেমন যেন টিকটিকির জাত ভাই হয়ে গেছি।
0: ঠিক বলেছো,
1: তুমি একা তাই রক্ষে, আর আমার সঙ্গে ও এক জঙ্গল পার ঘাটের যাত্রী। ও আজ যে পাচ্ছি রে ভাই, ও পারি নে, কোমরে ব্যথা, ও লাঠি ধরে ধরে হাতে ফুসকা, গায়ে মাথায় এঁচুলি পোকার কামড়, অসহ্য। যদি যদি মরে যাই, একটা একটা খবর দিও ভাই।
0: গোপালদা, গোপালদা, চড়াই শেষ, চড়াই শেষ গোপালদা। ওই দেখুন, ওই দেখুন গায়ের ছবি, ত্রিযোগী নারায়ণের মন্দির।
1: জয় বাবা!
0: ওই যে ত্রিযোগী নারায়ণের মন্দির গোপালদা।
1: জয় বাবা, জয় বাবা, ত্রিযোগী নারায়ণ, জয় বাবা। আমরা এসে গেছি, আমরা এসে গেছি ভাই, আমরা এসে গেছি। শুনেছি, শুনেছি ত্রেতা যুগ থেকে ওখানে নাকি ধুনি জ্বলছে। আগে আগে মন্দির দর্শন করবো, তাহলে এসো এসো এসো।
0: ত্রেতাই হোক আর কলিই হোক, ওতে আমার কোনো কৌতূহল নেই গোপালদা। আজ এইখানেই থাকবো, আবার কাল চলবো, তার আগে নয়। কেদারনাথ, কেদারনাথ, এই অসমতল পাথরখণ্ডখানাই কেদারনাথ। একে ঘিরেই যাত্রীরা কেউ হাসছে, কেউ কাঁদছে, আবেগ উত্তেজনায় পাগলের মতো চুমু খাচ্ছে। ওই যে ওই লোকটার গাল বেয়ে কষের মতো রক্ত ঝরছে, হাতের আঙুল ফেটেও তাই। তবু ওরা কি এমন পরমার্থ চাইছে, কি চাইছে ওরা? আমি আমি এখানে কি চাইব, কি আমার নেই? না না না, ওর সামনে দাঁড়িয়ে আমি যে কাঙালপনা করতে পারবো না, আমার যে সব আছে ওর সামনে দাঁড়িয়ে আমি যে আমার নিজের দেবত্বকে অনুভব করছি। হ্যাঁ, এরপরে তো আমার আর কোনো প্রার্থনা নেই, কোনো আকুতি থাকতে পারে না, কোনো আকুতি থাকতে পারে না। আমি যে অমৃতের পুত্র, আমি যে অমৃতের পুত্র।

0: গোপালের কথাটা শুনলে বা ঠাকুর, কেমন বললে মাত্র আর 40 মাইল বাকি আছে, আবার বলতেছে যাকে পথের মাঝখানে মুই মইলে তো খেতি নেই কার বাঠাউর, সরস্বতী ভাদু হাবলির সব রইল, রোজ 30 করে দুধ, সারুর আমার একটা পেট, সেই 11 বছর বয়স থেকে বেদবা, কি বাঠাউর ওতে চলবে না আমার সারুর?
1: চলবে বই কি সারুর মা?
2: না না না দাদা না, ধর ধর এক ছিলেন টেনে না, ও কি আর কমল জড়িয়ে শুয়ে পড়লে কেন?
0: কি হলো বাঠাউর?
2: না না না, এ তো ভালো কথা না, দেখি দেখি দেখো দেখি, যা ভেবেছি তাই।
0: কি আছে?
2: জ্বরে গা পুড়ে যাচ্ছে, কি হবে এবার
1: জানি না।
0: মা সত্যি তো গা পুড়ে যাচ্ছে, একটু জল দেবো বাঠাউর, জল দিচ্ছি দিচ্ছি।
2: আমি 3-4 দিন তোমার এই রুক্ষ মেজাজ দেখেই বুঝেছি শরীর তোমার ভালো যাচ্ছে না ভাই।
1: আপনারা এগিয়ে যান গোপালদা, এগিয়ে যান এগিয়ে যান।
0: নয় যাবো তোমার ফেলে,
2: এগিয়ে যাবো, যেতে তো হবেই ভাই। কত বড় দলে ঋষিকেশ থেকে আমরা বেরিয়েছিলাম, আর আজ আজ কেউ রইল পথে পড়ে, কেউ গেল ফিরে, আবার কেউ সবই বাবা হচ্ছে, জানি নে শেষ অবধি আমাদের কি হবে।
0: তোমার ফেলে চলে, জ্বর কমলে কিছু খেয়েও বাবা ঠাকুর।
2: হ্যাঁ ভাই, শুনেছি এখানে একটা হাসপাতাল আছে, পারলে একবারটি দেখিয়ে নিও। হ্যাঁ আমরা আমরা এই হচ্ছি ভাই।
1: হ্যাঁ যাও,
0: মুই যেতেছি তোমার সঙ্গে, মোর আবার দেখা হবে বাটা, ঠিক দেখা হবে, দেখো আমি বলতেছি দেখা হবে আমার, ঠিক দেখা হবে।

0: হ্যাঁ বাবা, বদ্রীনাথের দয়ায় খারাপ শরীর নিয়েও এখানে এসে পৌঁছুলে। ভালো ভালো ভালো বাবা ভালো। তা হ্যাঁ বাবা, তুমি নাকি পুজো দেবে না, এ কি সত্যি?
1: হ্যাঁ বামুন মা।
0: সে কি বাবা, মুক্তিও চাইবে না?
1: কি হবে এখানে মুক্তি চেয়ে?
0: হ্যাঁ সে কি, তোমার কথা শুনলে গা জ্বলে যায় বাছা। বাপ পিতামার মুখে একটু জল দিতেও যাবে না?
2: হ্যাঁ গো মা ঠাকুর, এই স্বর্গদ্বার থেকে হাত বেরিয়ে এসে এই বেমুখ কপালিতে তেনারা সব পিন্দি ম্যানছে।
1: নিজে আমি কোথাও যাবো না চারুর মা, আমি কোথাও যাবো না।
0: চলে আয় রে চারুর মা, চলে আয়। ওসব কথা শুনলো পাপ। জয় বাবা বদ্রীনারায়ণ, কোনো অপরাধ নিও না বাবা। আমি তোমায় কিছু বলিনি বাবা, হাঁটা চলার শক্তি আমায় ফিরিয়ে দাও বাবা, পায়ের এই কাল বেঁধে দূর করো বাবা।
2: বাঠাউরের কোনো অপরাধ নিও না বাবা বদ্রীনারায়ণ, ও মনীষী নয় বাবা, ও মনীষী নয়।

বদ্রীনাথ, অন্ধকার আর অলঙ্কারে আবৃত শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুর মূর্তি, এই ছিল আমাদের পরম লক্ষ্য।

পৌঁছতেই খুঁড়িয়ে খুঁড়িয়ে বিকলাঙ্গ হয়ে অসুস্থ দেহ নিয়ে সবাই এসে হাজির হয়েছে। কিন্তু কিন্তু ওই পাথরের মূর্তির কাছে কি প্রার্থনা আমি জানাবো? আমার তো সবই আছে।

ওদের মতো নয়। অবিশ্বাস নাস্তিকতায় আমার মন কি ভরে আছে? আমি কি তবে সত্যি সত্যি নাস্তিক? নাস্তিক, নাস্তিক, না না না না না, আমি নাস্তিক নই। আমার সর্বাঙ্গে এমন আন্দোলিত হচ্ছে কেন? আমার মনের মধ্যে ওদের সবাইকার মতো মোক্ষ লাভের বাসনা আছে। হ্যাঁ, আমিও মুক্তি চাই। হে দেবাদি দেব, তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও।

0: কেমন কেমন আছেন দাদা? ভালো তো?
1: কে?
0: আমি আমি ব্রহ্মচারী, চিনতে পাচ্ছেন না দাদা?
1: তোমার তোমার সবকিছু বদলে গেছে ব্রহ্মচারী।
0: হ্যাঁ দাদা, কোনো রকমে শুধু প্রাণটা ধরে রেখেছি। মাছির কামড়ে দুটো পায়ে দগদগে ঘা, একটু হাঁটা চলার শক্তি নেই। তার উপর এই এই কদিন ধরে জ্বর। আমার আমার শত অপরাধ, আপনাকে ছেড়ে এসেই আমার এই শাস্তি দাদা। আমায় আপনি ক্ষমা করুন।
1: ক্ষমা করার তো কিছু নেই ব্রহ্মচারী, তোমার অনেক কথাই আমি ভুলে গেছি।
0: ভুলতে আমায় পারবেন না দাদা। আপনার আশাতেই যে আমি এখানে পড়ে আছি। বলুন বলুন, এই ঘা ভর্তি পা দুটো নিয়ে কি করে হিমালয় ডিঙিয়ে যাব? আর আর আমি বাঁচব না দাদা।
1: একদিন সবাই কি মরতে হবে ব্রহ্মচারী?
0: না না দাদা, দাদা এইভাবে মরতে তো আমি চাই না। উপোস করতে করতে এসেছি, আমার না হয় উপোস করতে করতে ফিরে যাব। কিন্তু কিন্তু রামনগর থেকে বৃন্দাবন পর্যন্ত ট্রেন ভাড়াটা না হলে আমার যে চলবে না দাদা।
1: দান পুণ্য করতে এখানে আসিনি, ভিক্ষে আমার কাছে হবে না।
0: ট্রেন ভাড়ার জন্য ট্রেন ভাড়ার জন্য অন্তত আনাষ্টিক পয়সা বড় উপকার হতো দাদা।
1: অন্যায় আর তার করুণা ব্রহ্মচারী, ভিক্ষে আমি দেব না।
0: হু হু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদা। আর কখনো আপনাকে আমি বিরক্ত করব না। পারলে পারলে ছোট ভাই বলে আমায় ক্ষমা করে নেবেন দাদা। আমায় আমায় আপনি ক্ষমা করে নেবেন। আমায় আমায় ক্ষমা করে নেবেন।
2: মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব, মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব।

0: কানিকে হেনস্থা করছে, দেখছ না হিন্দি ইংরেজি সব বলে বেচারি দোকানিকে ঘায়ল করে ফেলেছে। তুমি যাও যাও যাও ভাই, আমি এদিকে শিলাজুত দেখছি।
1: দেখা যাক, এই চামড়টা তো বেশ দেখি, আমার হাতের উপর হাত আপ।
2: ও চামড়টা আমারই পছন্দ হয়েছে, ওটা দিন। কি দেখছেন?
1: হাতটা ছাড়ুন, এভাবে টানাটানিটা কি ভালো? তাহলে আপনি বাঙালি?
2: কি মনে হয়? এই দেখো দিদিমা চৌধুরী বসে আবার গেলেন কোথায়? ও হরে, ওরা দেখছি দোকান শুধু না কিনেই ছাড়বে না। এই চামড়টা কেমন?
1: ভালো আর দামও সস্তা, তাই তো নিয়েছিলাম, কিন্তু কেড়ে নিলেন আপনি।
2: সস্তা বলে নয়, মনের মতো হলে বেশি দাম দিয়েও কিনতে পারি। যাকে ঘরে নারায়ণ আছেন এটা তার জন্য আমি নিলাম, মনে করবেন না কিছু। আপনি কি নেবেন?
1: কিছু না, যা নেবার গোপাল রায় নিচ্ছেন।
2: তবে তীর্থে এসেছেন কেন? ও হরি, এই বয়সে তীর্থ করতে আধা সন্ন্যাসী সেজে এসেছেন যে, ময়লা গেরুয়া বসন, লাঠি হাতে, ঝোলাঝুলি কাঁধে, দৃষ্টি গৃহীর, এদিকে বসন সন্ন্যাসীর, চমৎকার।
1: তাই এ পথে আপনার ধপধপে কাপড় হলো কি করে?
2: আমরা তো আর বিবাগী হয়ে এখানে আসিনি, সাজসজ্জা নিয়েই বেড়াতে এসেছি।
1: বেড়াবার দেশই বটে।
3: বুঝলে ভায়া, ওই মেয়েটা বড্ড বাঁচাও, দোকানে বসে বসে ওর ওই পা নাচানোর ভঙ্গি দেখি হাড় পিত্তি চলে গিয়েছিল। হ্যাঁ চলো চলো, এই বেলা সরে পড়ি, কি বলতে আবার কি বলে বসবে, মুখে একদম লাগাম নেই ওর। চল চল চল চল।
2: নমস্কার নমস্কার, খুব কি হনহন করে যাচ্ছেন, এত তাড়া কিসের? ভালো আছেন তো? আপনি দিব্যি প্রাণ খুলে কথা বলতে পারেন, দিদিমারা অনেক পেছনে আছেন। আপনার সঙ্গে গোপালদাকে দেখতে পেয়ে বুঝলাম শীতের পরেই বসন্ত, কি বলেন?
1: তাই তো ভাবছি।
2: এখনো ভাবছেন? ধন্য ভাবুক আপনি। তারপর দেশে ফিরছেন তো? না তাতেও ভাবনা, ভেসে যান ভেসে যান, হাত পা ছেড়ে পুরোপুরি ভেসে যান।
1: আপনিও কি ঘোড়ায় চেপে ভাসতে বেরিয়েছিলেন নাকি?
2: পায়ে ব্যথা বলে দিদিমাইটা জুটিয়ে দিলেন। এই দেখো ঘোড়াটা আবার জল খাবে। এই সহিস, ওকে একটু জল খাইয়ে নিয়ে আয় তো। ঘোড়াটার নাম কি জানেন? বিন্দু। আর ওই সহিষের নাম? বাবা, ভদ্র সমাজে সেটা চেঁচিয়েও বলা যায় না, ভেঙে দুখানা করেও বলা যায় না।
1: তার মানে?
2: ধীরে ধীরে, অত তাড়া কেন? ওর নাম প্রেম বল্লভ। বলুন তো কি বলে ডাকবো ওকে, প্রেম না বল্লভ নাকি প্রেম বল্লভ,
1: সব মিলিয়েই ডাকুন।
2: তা যা বলেছেন। কি ভাবছেন? চড়াই তো শেষ হলো, আবার ভাবনা কিসের?
1: ভাবছি আপনার ঘোড়াটা নিতান্তই হাঁটে কিন্তু দৌড়বে না।
2: দৌড়লে আমার কাহিনী যে অন্যভাবে লেখা হতো। দিদিমা বলে দিয়েছেন ঘোড়ায় চড়ছিস বটে রানী, কিন্তু আবার নিরুদ্দেশ হয়ে যাসনি।
1: আজ তাহলে কতদূর যাবেন?
2: চলুন না, যতদূর যাওয়া যায়। আচ্ছা তীর্থ তো সারা হলো, কিন্তু কি লাভটা হলো বলুন তো?
1: কেন, পুণ্য সঞ্চয় হলো?
2: সে তো আপনার, আমার কি হলো? সারাটা পথে পাহাড়ির গায়ে গায়ে শুধু কথার প্রলেপ পড়ল,
1: তাতে অন্তত খানিকটা পাপক্ষয় হলো।
2: সে কথা ঠিক, কিন্তু আমার তো পাপ নেই, বরং কিছুদিন সংসারের খানির জোয়াল থেকে ছাড়া পেয়ে বন জঙ্গল পাহাড় পর্বতে ঘুরে ঘোড়ায় চড়ে আনন্দ করাটাই লাভ হলো।
1: কাল রাতে দিদিমার কাছে আপনার অনেক কথাই শুনেছি। আচ্ছা আপনার স্বামী কতদিন হলো মারা গেছেন?
2: দোহাই আপনার, আর সহানুভূতি প্রকাশ করবেন না, বরং ফেরার পথে সামান্য যেটুকু সময় হাতে আছে তীর্থযাত্রার আনন্দেতে সেটুকু ভরিয়ে রাখুন। গন্ডা বাচ্চাটি এসে গেছে, আজ এই অবধি। ওভাবে বসে পড়লেন কেন? নিন আমার এই চাদরটা দিয়ে পা দুটো ঢেকে বসুন, বড্ড মাছের উৎপাত এখানে।
1: ঝর্ণার জলটা কি সুন্দর নেমে আসছে দেখুন।
2: ওগুলো জমানো চোখের জল হলে বেশ হতো তাই না?
1: চিরকাল ধরে বয়ে চলত, কখনো না। অত চোখের জল,
2: ঠিক ঠিক বলেছেন আপনি, চোখের জলেরও তো শেষ আছে। যাকে ঝর্ণার পাশটাতে দারুণ লাগছে, কিন্তু সবাই আসুক, তারপর রান্নার ব্যবস্থা হবে, কেমন?

0: বাবা বাবা, কেন ওই আগের চটিটাতে দাঁড়ালি না বলতো?
1: তাতে হয়েছে কি দিদিমা?
0: তাতে হয়েছে কি দিদিমা? হবে আবার কি? তোমায় এনে চোখে চোখে দেখার দায়িত্ব নেই আমার? পরের মেয়ে, কাঁচা বয়স তোমার, কেন তুমি এতটা আগে আগে এলে? জানো তো পায়ের অসুখ আমার, চলতে পারিনি। ও তো পিসি আবার গেল কোথায়?
2: দিদিমা খুব রেগে গেছেন। শুনুন, এবার থেকে এক কাজ করা যাক, আপনিও একটা ঘোড়া নিন, দুজনে ঘোড়ায় থাকলে বেশ হবে।
3: কিন্তু
2: কথার অবাধ্য হলে ভালো হবে না। কিন্তু
3: তারপর?
2: তারপর আর কি, আমাদের নিয়ে আপনার ওই গোপালদার দলের সংশয় আর সন্দেহ মাথাচাড়া দিতে থাকুক, আমরা এগিয়ে যাব, কেমন?
0: বলি, এত অনাচার করে যার ধর্ম দিয়ে তীর্থ করার কি দরকার ছিল বাপু? যে বয়সে যা সংসারী হয়ে,
3: তীর্থ করতে এসে মানুষের সঙ্গে বিবাদ করলে তীর্থের ফল শূন্য হয়ে যায় বামুনের।
0: আমার শূন্য হয়ে তোমার চার প্রস্থে জমা পড়বে, যা সব দেখছি। ছি ছি ছি ছি,
3: বামুন মা।
0: কি কি, তুমি আমার গাল মন্দ করলে? বাবা বাবা, বদ্রীনাথ কি এর বিচার করবে? না, ঠিক করবে, ঠিক করবে।
4: অ্যাক্সিডেন্ট হয় নাকি ভাই?
3: এখন থাক গোপালদা,
4: তাহলে থাক। জানো ভাই, ওই স্বামীজির দলের মেয়েটা বলছিল তুমিও নাকি ঘোড়ার ন্যাজ ধরে বৈতরণী পার হচ্ছ, তা আমি দু কথা শুনিয়ে দিয়েছি।
3: আচ্ছা, এরই মধ্যে এত কাণ্ড হয়ে গেছে?
4: তা হোক না, হোক না ভাই, ওতে তো তোমার গায়ে কাজ লাগবে না। কতটুকু ওরা জানে তোমার? আর যদি সত্যি কিছু হয় তাতেও আমার কোনো ভয় নেই। গঙ্গার জলে ময়লা এসে মিশলে গঙ্গা তো আর অপবিত্র হয় না ভাই।
3: গোপালদা।
4: হ্যাঁ ভাই।
2: মেহের চৌরি ছাড়িয়ে এলাম অনেকক্ষণ, কিন্তু আমরা ঠিক চলেছি তো? পথ ভুল হচ্ছে না?
3: এ পথ সোজা, ভুল হবার নয়।
2: হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরি মাথায় পাগড়ি বেঁধে সন্ন্যাসী হয়েছে গৃহী, এবার রাস্তা সোজাই হোক আর বাঁকাই হোক, কে আর তাকে চিনছে বলুন? পুরোপুরি বদলে গেছেন যে।
3: তীর্থই করুন আর ঘোড়াই চড়ুন, আপনি যে বদলাননি সে বেশ বোঝা যাচ্ছে।
2: সত্যি, কিন্তু মন থেকে আমার পিসিমার ভয়টা যাচ্ছে না যে দেশে ফিরে গিয়ে উনি শুধু মিথ্যেটাকেই প্রচার করবেন, ভালোটা কিছুই বলবেন না।
3: দিদিমার পরেও পিসিমা আছেন?
2: হ্যাঁ, সে অনেক কথা, বিধবা হওয়া অব্দি অপমানের আমার শেষ নেই। বাড়ির বাইরে পা বাড়াতে পারিনি, জ্ঞাতি ভাই ভগ্নিপতিদের সঙ্গে কথা বলা, বইপত্র পড়া সব আমার বারণ। তবু তবু আমি হাসি, সব কিছুকে নিজের করে মেনে নিই।
3: তাদের আর দোষ কি বলুন?
2: হ্যাঁ, সে জানি। সিঁথির সিঁদুর মুছে যেদিন বাপের বাড়িতে ফিরে এলাম, সেদিন থেকে লেখাপড়া, গান বাজনা, সেলাইয়ের কাজ, ছবি আঁকা সব ভুলে যেতে হলো। এখন দু বাড়িতেই আমার খুব প্রয়োজন। কেন জানেন তো? তাদের সংসারের ছোট বড় স্বার্থের সঙ্গে আমি বাধা, তবু এক বাড়িতে শোষণ আর এক বাড়িতে শাসন।
3: তবু যুগের হাওয়ায়ও একদিন বদল হবে।
2: হয়তো হবে। যাকগে, কাল রাতে একটা অন্যায় করে ফেলেছিলাম। শীতে কুণ্ডলি পাখি পড়েছিলেন বলে একখানা কম্বল দিতে গিয়েছিলাম, কিন্তু দেবার সাহস হলো না। কি জানি, সকালে ঘুম ভাঙতে দেরি হলে লোকে দেখবে আমার কম্বল আপনার গায়ে, কি জবাব দেব বলুন তো?
3: যা হোক, কিছু দিতেন।
2: সে যাক, এবার থেকে একটু আলাদা আলাদা চলবেন। এই রে, পিসিরা এসে গেছে, আপনি এগিয়ে যান, যান।

0: শুনেছি এসব নিয়ে আপনি ভ্রমণ কাহিনী লিখবেন। অনুরোধ রইল, আমার সব কথা আপনি প্রকাশ করে দেবেন। আপনার লেখায় যেন জানতে পারি আমি কি, সত্যিকারের রূপটা আমার কেমন।
1: এখনো দুদিন আছে ফেরার, সে চিন্তা পরে করা যাবে।
0: ফেরার পথ যেন আমাদের আলাদা না হয়, একসঙ্গেই ফিরবো আমরা, আমার অনুরোধ। রাখবেন কিন্তু, কোনো আপত্তি আমি শুনব না।
1: কিন্তু আমি যদি না ফিরি?
0: ফিরতে হবে, আমি বলছি আপনি ফিরবেন আমারই সঙ্গে।

0: জানেন, আপনাকে নিয়ে অনেক চৌর্যবৃত্তি করলাম, তার জন্য মনে কোনো গ্লানি নেই। এই দিনগুলোর কথা চিরদিন মনে থাকবে।
1: আমি মনে রাখবো।
0: তা বলে আমার কিন্তু কোনো দুঃখ নেই, সব কথা নিঃসংকোচে আপনার কাছে প্রকাশ করেছি, এটাই তো আমার আনন্দ। শুধু একটা কথা,

0: সন্ধ্যা হয়ে গেল। চৌধুরী মশাই বলেছিলেন আজ আমার হাতে খাবেন, কোথায় তিনি? এ ঘরে নেই। ও কি রুদ্রাক্ষের মালা হাতে এ ঘরে জবে বসেছে কি? অর্থনী মিলিত প্রসন্ন আয়ত চক্ষু, কিছুটা স্বপ্ন কিছুটা তন্দ্রা জড়ানো, কে রানী? এ তার কি রূপ? মায়াবী যোগিনী? না না, এ যে চিরকালের এক সন্ন্যাসিনী, দেহকে অতিক্রম করে যেন দেহান্তরে চলে গেছে। চোখের সামনে দাঁড়িয়ে আছি অথচ আমায় চিনতে পারছে না। এ রূপ তো আমার জানা ছিল না। ঘোড়ার পিঠে প্রাণ চাঞ্চল্যে ভরা সে মেয়ের যে এক মোহিনী রূপ, ওকে ডাকব? না, থাক, ওভাবেই থাক।
1: আজ সারাদিন এই হলদুয়ানিতেই থাকতে হবে। গাড়ি তো শুনলাম রাতে। ও কি, মুখের চেহারা আমন বদলে গেছে কেন?
0: কই না তো, এই নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে।
1: শরীর ভালো নেই মনে হচ্ছে। ধারা পড়ে গেছেন কিন্তু, আর কোনো কথা নয়, রেসপিরেশনের গোলমাল। চৌধুরী মশাইয়ের কাছে ওষুধ আছে দিচ্ছি। মোট কথা, নৈমিষারণ্য যাওয়া আপনার হবে না।
0: কিন্তু টিকিট যে পালামু অবধি কাটা আছে।
1: থাক, আমার হুকুম, আপনাকে ফিরতে হবে।
0: ফিরছি তো।
1: ও ফেরা নয়, সত্যিকারের ফেরা। কি জানি মন থেকে বারবার বলছি আপনাকে ফেরাতেই হবে। আমি যে ওখানে কি ভীষণ পরাধীন, সেই জন্যই স্বাধীনতায় আমার এত আগ্রহ। সে স্বাধীনতা যদি সত্যিকারের হয় তবে আমার স্বস্তি। কিন্তু জীবনটাকে নিয়ে এভাবে আপনি ভেসে বেড়াতে পারবেন না। আপনি ফিরবেন, নিশ্চয়ই ফিরবেন।

0: দেখি বালানো পার হয়ে গেছে, রাত আড়াইটে বাজে, আপনি এখন ঘুমুন।
1: অন্ধকারে ঢাকা মাঠগুলো বেশ লাগছে কিন্তু দেখতে।
0: আপনার দিদিমা পিসিমা চৌধুরী মশাই সবাই ঘুমে, আপনি জেগে অথচ আমায় বালামুতে দেখে দিলেন না।
1: ওখানে আপনার নামা হবে না। হ্যাঁ, এমনি করে বিদেশ বিভুঁয়ে একলা ভেসে বেরিয়ে তীর্থ করার আর দরকার নেই আপনার। কাশি থেকে এসেছেন, কাশিই যাবেন।
0: এভাবে বিশ্ব সংসারে নিজেকে জড়িয়ে রেখে নিঃস্ব করে কি লাভ আপনার?
1: সত্যি তো কি আমার লাভ? তবু একটা কথা, আপনি কিছু বিশ্বাস করেন কি? ইহকাল পরকাল পূর্ব জন্ম বিশ্বাস করেন কি? প্রেম মৃত্যুঞ্জয়ী কোনো বিশ্বাস আছে আপনার? বলুন বলুন, কোনো বিশ্বাস আছে আপনার?

0: মহাপ্রস্থানের পথে নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী প্রবোধ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, অভিনয়াংশে ব্রহ্মচারী শ্যামল ঘোষ, লেখক নির্মল কুমার, জনৈক সাধু দেবকুমার চক্রবর্তী, চারুর মা আরতি মৈত্র, বামুন মা মেনকা দাস, গোপাল দা প্রবীর ভট্টাচার্য, অঘরবাবু পরিমল দত্ত, রানী শান্তনা বসু, দিদিমা রেখা দত্ত, রাধারানী শিউলি মুখোপাধ্যায়, রাধারানীর মা শোভা সেন, শব্দ সংযোজনা শুভ্র প্রকাশ দে, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
1: শুনলেন বাংলা নাটক। স্টুডিওর ঘরে জানাচ্ছে সময় এখন 2:58:36। আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। এখন সঙ্গীত পরিবেশন করবেন মনোময় ভট্টাচার্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিনাতাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ইস্তানা মের্ডেকায় এক অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করেন। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। কেরালার কোচিতে আগামীকাল থেকে দুদিনের ব্রিক্স মহিলা মন্ত্রী পরিষদের বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারীদের নেতৃত্বে উন্নয়নের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার জন্য কৌশলগত দিক নির্দেশ নিয়ে মত বিনিময় করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল সিটের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বাড়ুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সমস্ত তদন্তকারী আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। বাড়ুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার বিভিন্ন ধারার পাশাপাশি পক্সো আইনেও মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা এ পর্যন্ত তিন। মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে বাড়ুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল এবং দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল যোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এখনকার মতো খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। শ্রী গড়করি আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের এই সংক্রান্ত একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। 20,000-এরও বেশি কৃষি উদ্যোক্তা এবং 20,000,000 কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প আনা হয়েছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী চৌহান বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক পোস্টে আরাকচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার বিভিন্ন ধারার পাশাপাশি পক্সো আইনেও মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা এ পর্যন্ত 3। মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দীপাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, দু এক পশটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফিফা বিশ্বকাপের রাউন্ড অব 16-এর খেলা আজই শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে আটলান্টা স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো।
2: ঘড়ির কাঁটা বলছে এখন 4:03, আর তোমার সঙ্গে রয়েছি আমি আর শ্রেয়া।
1: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, ক্যাফে কলকাতায় উষসী আর শ্রেয়া যখন চলে এসেছে আজকে একেবারে সাড়ে ছটা পর্যন্ত তোমার সাথে আড্ডা চলবে, আর উষসী আর শ্রেয়া যখন আড্ডায় থাকবে তখন তোমরা থাকবে না, তা কি হয়, 9903652992 কি বলবো, না না না মানে আমরা বলবো না, তোমরা কি বলবে সেটা টপিক আমরা এক্ষুনি না একদমই দেবো না, আরেকটু ধৈর্য ধরো,
3: কারণ অপেক্ষা মিষ্টি হয়।

0: যখন অনেকদিন পরে এসেছে,
1: তো এই অনেকদিন পর মানে কতদিন বলো তো, দেখি তোমার কিরকম কাউন্টিং পাওয়ার।
0: ঠিক আছে, এটা এটা এই মিউজিক একদম ওই আমরা যে গানটা শুনালাম একদম সেখান থেকে ধার নিয়ে পেয়েছি।
1: হ্যাঁ মানে
0: এরকম ধার নিয়ে
1: এই বছরে কিন্তু আমরা প্রথম, এইটা আমি আজকে দেখে এসেছি
0: 2026 এর প্রথম।
1: ইয়েস,
0: ওয়াও ওয়াও,
1: দেখেছি আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমাকে এতটা ভালোবাসো না,
0: অতটাই ভালোবাসি তুমি বোঝো না,
1: না তুমি বোঝাতে পারছো না যে আমাদের ঝগড়া,
0: কিন্তু আমরা বোঝাতে পারি তখনই যখন আমাদের লিসেনাররা আমাদের সঙ্গে জুড়ে যায়, মানে এইভাবে জুড়ে জুড়ে জুড়ে জুড়ে যখন একটা একদম অন্যরকম সেলিব্রেশন হয়, ঠিক সেই সময় থেকে শুরু হয় ক্যাফে কলকাতা। এখন ঘড়ির কাঁটা বলছে 4:08, তুমি যদি টিউন না করে থাকো আর তোমার আশেপাশের লোকজন যদি টিউন না করে, তাদেরকে একটু নক করো, বলো টিউন করতে, কারণ শ্রেয়া আর উষসী অনেকদিন পর ক্যাফে কলকাতায় একদম জমে ক্ষীর হতে চলেছে। আমাদের
1: জমে ক্ষীর বা জমে দই যাই হোক না কেন হতে থাকবে, আর 9903653992 তে তুমি আসবে, কারণ আমাদেরকে যে অরিজিৎ সিং এর যেরকম মনে পড়েছে তেমন আমাদেরও শুধু তোমাকেই মনে পড়েছে। Thank you.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, ইশকওয়ালা লাভ নাকি বন্ধুত্ববালা লাভ, আমরা সেই দিকে যাব না, কিন্তু লাভ জাংশন নয়। উষশী আর শ্রেয়া রয়েছে ক্যাফে কলকাতায়।
2: হ্যাঁ, ক্যাফে কলকাতায় আমরা আছি, সেই খবরটা নিশ্চয়ই তোমরা অনেকক্ষণ আগে পেয়ে গিয়েছো। এই যে আমরা চলে এলাম 4:02, আর এখন 4:00, মানে 2-এর পিছনে একটা সংখ্যা জুড়ে গেছে, এক জুড়ে গেছে, এমন করে করে 1-2 পর পর অনেক কিছু জুড়বে, আর তোমরাও জুড়বে এক এক করে আমাদের সঙ্গে। তার কারণ আমরা আজকে অনেক কিছু ভাবছি, অনেক কিছু প্ল্যান আমাদের, কারণ আজকে এত এত এত স্পেশাল ডে। তার মধ্যে থেকে একটা খুব স্পেশাল কাজ আমার করতে ইচ্ছা করছে, জানো উষশী?
1: কী কী কাজ?
2: এই যে যখন না বৃষ্টি হয়, তখন না আমার ময়ূর সাজতে ইচ্ছা করে, মানে এই
1: বৃষ্টি
2: ইচ্ছা করে। কেন আমার না, আমি ভাবছি দেখো আমার নেল পেন্টটা যেটা রয়েছে, এটাকে একটু চেঞ্জ করে ময়ূরের পেখমের মতন করে ফেলবো।
1: মানে
2: পার্মানেন্টলি তো করা যাবে না,
1: বলছি মানে পেখম তো নখে লাগায় না।
2: আরে বাবা, আমি তো পারবো না ময়ূরের মতো পেখম লাগাতে, তা আমি না নেল পেন্টটা চেঞ্জ করলাম, যেখানে তোমার আমার আমি যেই হাতটা এরকম করে খুলে দেবো, মানে তোমরা ইমাজিন করো যারা লিসেনার রয়েছে,
1: হাত খুলে দিলে
2: খুলে দেবো, মনে হবে যেন পেখম।
1: কিন্তু তুমি খাবে কি করে? আমার কিরম ভয় লাগছে, মানে তুমি নখ খুললে পেখম হয়ে গেল, মানে ব্যাপারটা না, মানে কিরকম বলো তো, এই যে অবতার সিনেমাটা দেখেছো? ঠিক আমার ওই রকম একটা ফিলিং হচ্ছে।
2: তোমার যত সময় আজে বাজে ফিল হয়, মানে এরকম হতে পারে না আমাদের জীবনে কোনো একটা কিছু, ধরো আমাদের ইচ্ছে হলো মানে পার্মানেন্টলি, আমি ভাবছি চিরকাল আমার এই এরকম হাতটা যেই খুলবো আর পেখম মনে হবে, ঠিক এরকম একটা ব্যাপার, মানে এমনই একটা নেল পেন্ট আমি করবো। এরকম যদি হয়, ধরো পার্মানেন্টলি আমাদের জীবনে এমন একটা কিছু রং আমরা নিজের মনের মতো করলাম, করা যায়?
1: বুঝলাম, নিকেই বলে মানে মনের রঙে সব রং করা, কিন্তু ব্যাপারটা রং নাম্বার হয়ে গেলে চাপ। কিন্তু তোমরা রং নাম্বার করো না, তোমরা 9906599 তে এই যে মানে শ্রেয়ার মনের ইচ্ছেটা, সেটা তোমরা তোমাদের মনের রং মিশিয়ে আমাদেরকে জানাও দেখি। মানে ধরো

0: তোমাদের সাথে আমি আর শ্রেয়া যদি একটা মজার খেলা খেলি, তোমায় যদি বলি যে কোনো কিছুর একটা রং বদলে দাও, কিসের রং বদলাবে আর কি রং দেবে আর কেনই বা দেবে, মানে যেমন ধরো বিষয়টা, মানে প্রশ্নটা যদি খুব মনে হয় না এটা তো কীরকম বুঝতে পারলাম না, যদি মনে হয় আমি বলে দিচ্ছি, যেমন শ্রেয়া বলছে ওর নখের রং পাল্টে ও ময়ূরের পেখমের রঙের মতন করে ফেলতে চাইছে। হ্যাঁ, সেখানে একদম ময়ূরের পেখম করেছে আমরা সেরকম বলছি না, আমি বলছি সিম্পল রং পাল্টাও, মানে যেমন ধরো আকাশের রং আকাশি রং আমরা জানি, ধরো সেটাকে কেউ বললো যে না আমি সবুজ করবো, করতেই পারো, এই স্বাধীনতা আমাদের জীবনে নেই। কিন্তু ওই যে শ্রেয়া বলেছে না, আরে অত প্র্যাকটিক্যালি ভেবো না, ঠিক আছে, অত প্র্যাকটিক্যালি ভাববো না, তুমিও ভেবো না,
1: ধরো,
0: হ্যাঁ ধরো, জাস্ট ধরো, ধরে ফেলো, আর ব্যাপারটা ধরে এইরকম আমাদের আশেপাশে চিরন্তন যা কিছু আছে, যেমন ধরো আমরা জানি গাছের গাছ মানে সবুজ রং, তুমি ধরো বললে না আমার গাছ বেগুনি রঙের হবে, হতেই পারে, এবং কেন হবে সেটার একটা লজিক্যাল রিজন এক লাইনের মধ্যে লিখে পাঠাও 9906655992 উষা শ্রেয়া শ্রেয়া রইল। আর রইল আপাতত আবহাওয়ার খবর, না না মানে আমরা আবহাওয়ার খবর দিচ্ছি না, আবহাওয়া এই সোমলতা আচার্য গানে গানে খবর দিচ্ছে, আর সেই খবরের অন্তরালে উষা শ্রেয়াও রয়েছে।

0: তুমি কি শুনতে পাচ্ছ আমরা কি বলছি? শুনছো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা, আর তোমার সঙ্গে ক্যাফে কলকাতায় আজকে কি রয়েছি আমি আর যে শ্রেয়া এবং আর যে উশস্বী। ইনফ্যাক্ট উশস্বী তো বলেই দিয়েছে, 2026 এই ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে এসেছি, মানে এতদিনও এসেছিলাম কিন্তু এই বছরে এই প্রথম এইরকম একটা ক্যাফে, আর বাইরে এরকম একটা বৃষ্টি পড়ছে। মানে এরকম বৃষ্টি মানে কীরকম একটু বলে দিই, তোমরা হয়তো অনেকেই বৃষ্টিতে অল্প বিস্তর ভিজছো, আবার ভাবছো ছাতাটা কি বার করবো এইটুকুর জন্য, এইভাবে ছাতা বার করছো না, কিছুটা যাচ্ছ, যাওয়ার পর কি হলো আবার ভিজে গেলে।
1: আমি একটা সাউন্ড এফেক্ট দেবো?
0: হ্যাঁ প্লিজ।
1: মানে এই যে যাওয়ার পরে কিছুক্ষণ টিপ টিপ করে মাথায় বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ যাওয়ার পরে
0: আবহাওয়ার সত্যি কি যে বলছে আর কি বলছে না সেটা আমাদের হাতের বাইরে, আমাদের ধারণার বাইরে, মানে প্রকৃতির ইচ্ছেই তো সব, আমরা আর কি, আমরা তো নিমিত্ত মাত্র এবং আমরা শুধুই সেটা ফলো করে যাচ্ছি। যেখানে যেমন খবরই আসুক না কেন, শুধু তাকাবে আকাশের দিকে, তাকালে যখন ওই ওপর থেকে টুক করে জলের ফোঁটাটা তোমার কপালে এসে পড়বে, তখন বুঝবে বৃষ্টি তোমায় জড়িয়ে ধরতে চাইছে।
1: ও মা গো,
0: সম্ভাবনা আছে, আর সেই সম্ভাবনা নিয়ে তুমি আরো একটা কাজ করবে।
1: বৃষ্টি জড়িয়ে ধরলে ঠান্ডা লাগে জড়িয়ে ধরবে না তো?
0: আরে একটু প্রোটেকশন নিতে বলছি।
1: কি প্রোটেকশন
0: কি করবে শোনো, একটা খুব ভালো জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে শুকনো আদা খাবে, শুকনো আদা একটু মুখে রেখে দেবে, নয়তো লবঙ্গ রেখে দেবে। আর যখন বাড়িতে যাবে, একটু বৃষ্টিতে ভিজে টিজে বাড়িতে গিয়েছো, বাড়ি গিয়ে তখন যেটা করবে, একটু গরম জল ফোটাবে, ফুটিয়ে তার মধ্যে একটু আদা ফুটিয়ে নেবে বা আদার রস একটু দিয়ে নিলে, দিয়ে এবার যারা চা খেতে পছন্দ করো তার মধ্যে একটু চা পাতা দিয়ে দাও, ব্যাস খেয়ে নাও। পারলে ফ্লাস্কের মধ্যে রেখে দাও, মাঝে মাঝে একটু একটু করে সিপ নাও, অল্প অল্প করে খাও। কে কে কে আমাকে শুধু নাম বলো তার, কোন কোন কোন বৃষ্টির ফোঁটাটা তোমায় এসে জড়িয়ে ধরে ঠান্ডা লাগিয়েছে?
1: বৃষ্টির ফোঁটা জড়িয়ে ধরলে এই যে ম্যাডাম আমাদের বলে দিয়েছেন, একদম সলিউশন হয়ে গেছে। কিন্তু তোমার এই যে একটু আগে বললো না শ্রেয়া যে আকাশের দিকে তাকালে কি হবে, আকাশের দিকে তাকাও কিন্তু কালকে সকালবেলা যদি সূর্য ওঠে তার দিকে কিন্তু তাকিও না, তাহলে কি হবে বলো তো? চন্দ্রবিন্দু বলেছে ঝিলমিল লেগে যাবে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে উষসী। আর আর আর আজকে তোমাকে প্রথম থেকে একটা কথা বার বার বলছি, সেটা হলো আজকে যখন আমরা আছি, মানে এত এত এত দিন পর যখন আমরা দুজন একসঙ্গে আছি, তখন এই যে মোটামুটি ধরো এতগুলো মাসের এই দূরত্বে অনেক কিছু ঘটে গিয়েছে, এখন আমাদের জীবনে অনেক কিছু ঘটছে, তো সেই সব ঘটনাগুলো, মানে আমাদের জীবনে অনেক রেকর্ড ছিল, কিছু ব্রেক হয়েছে, আবার কিছু নতুন করে তৈরি হবে কি, তাই তো?
3: একেবারেই তাই। তবে এই যে বললে না অনেক কিছু ঘটছে, আমার একটা রিলের কথা মনে পড়লো। আপাতত যা ট্রেডিং, মানে ট্রেন্ডিং চলছে আবহাওয়া, মানে আবহাওয়া মানে আমাদের ঘরের আবহাওয়া, সেইটাতে কিন্তু একটাই জিনিস ঘটছে, সেটা হচ্ছে আমাদের চোখের কোণের কালো। কারণ কেউ 3:30 সময় অ্যালার্ম দিয়ে রাখছে, কেউ 3:00 সময় অ্যালার্ম দিয়ে রাখছে, কেন না খেলা দেখবে, এবং সেই খেলার পরে কি হচ্ছে, খেলা ভাঙার খেলা খেলা হয়ে যাচ্ছে। মানে মানে মোটামুটি আমি না আজকে বিশ্বাস করো ক্রস ফিঙ্গার্স ক্রস হ্যান্ডস যত রকমের হয় করে বসে আছি, কারণ আজকে রাত্রে আমার প্রিয় দলের খেলা, মানে রাউন্ড অফ 16-এর লাস্ট খেলা আজকে। কিন্তু ফুটবল মানে ফিফা ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে বসি যাদের জন্য, মানে যেই সমস্ত ফুটবল তারকাদের জন্য, তারা প্রায় একে একে সবাই বিদায় নিচ্ছে, শুধু আমার জন পড়ে আছে। মানে যত মানে যা হয় মাথা টোকার এই আজকে আমাদের, আমার মতন আর্জেন্টিনা ফ্যানেদের। তবে হ্যাঁ, আজকের ম্যাচটা আমরা আশা করছি যে আমরা খুব মানে গর্বের সঙ্গেই জিতে যাবো, কিন্তু তবু তবু তবু কিন্তু অন্তরে ভয় আছে।
2: দেখো আমি আর্জেন্টিনার শত্রু নই, কিন্তু
3: তোমার সাপোর্টিং টিম, হ্যাঁ কার?
2: দেখো মেইন কথাটা কি জানো তো, আসল ব্যাপারটা কি জানো, দলটার নাম শুনো, মন দিয়ে শুনো,
3: হ্যাঁ শুনি।
2: ব্যাপার হচ্ছে যে ধরো এই যে আমি আর তুমি, ধরো আমরা খুব ভালো বন্ধু,
3: হ্যাঁ,
2: তা কাল যদি আমার কিছু হয়, আমার

0: সভাপতি হয়, তুমি কি চলে যাবে?
1: বলছি দলটার নাম কি
0: বলো, আগে বলো,
1: আগে দলটার নাম
0: আগে তুমি বলো, তুমি কি চলে যাবে আমায় ছেড়ে?
1: কোথায়
0: সেই যাবে না, লয়্যালটি হচ্ছে সেটা, তোমার দল জিতলো কি হারলো তুমি দলের থেকে বেরোবে না।
1: বুঝে গেছি, বলছি দলটার নাম কি?
0: পর্তুগাল। দলটার নাম ব্রাজিল।
1: ও ব্রাজিল,
0: আমি জানি, আমি জানি যে তারা আর ওয়ার্ল্ড কাপে নেই, কিন্তু রেকর্ড তো তারা গড়েছে, কি আছে? আবার হবে, আবার হবে, ওয়ার্ল্ড কাপ কি শেষ নাকি? ওয়ার্ল্ড কাপ তো আবার হবে।
1: তবে একটা কথা, যেহেতু ব্রাজিল আজকে যদি ব্রাজিল আর্জেন্টিনার খেলা হতো, অবভিয়াসলি ব্রাজিল হারলে আমি বিশাল বিশাল মানে তোমাকে লেগ পুল করতাম, কিন্তু এটাও ঠিক নেইমারের খেলা বা ব্রাজিল টিমের খেলা ফিফা ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো না, এটা যে কোনো ফুটবল মানে যারা ফুটবল ভালোবাসে, ফুটবল লাভার যারা, তাদের কাছে কিন্তু এটা ভীষণ কষ্টের। কারণ পর্তুগাল মানে রোনাল্ডোর খেলা দেখতে পাবো না, পর্তুগাল গতকাল রাত্রে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে, তার আগে ব্রাজিল এবং জার্মানি, জার্মানির মতন টিম যে এবছরই ফুটবলে 7-7 গোল দিল, সেও বিদায় নিয়েছে। এইগুলো কিন্তু আমরা যারা ফুটবল লাভার তাদের কাছে একেবারেই মানে আমরা যতই চিৎকার চেঁচামেচি করি সোশ্যাল মিডিয়ায়, যতই বলি এ হেরেছিস তো, যতই বলি, যতই বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেহেতু আমাদের মানে আমাদের ভারতবর্ষীর, ভারতের টিম যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে না, আমরা ভালো ফুটবল দেখতে টিভির সামনে বসি, আমরা ভালো ফুটবল দেখবো বলে এই রাতের পর রাত জাগে। আজকে আর্জেন্টিনা আর ইজিপ্টের খেলা আছে, রাউন্ড অফ 16-এর লাস্ট খেলা। আমি আমি বেসিক্যালি যারা আমাকে শোনো তারা জানো যে আমি আর্জেন্টিনার সাপোর্টার, এবং আমার যে কজনের সাথে কথা হয়েছে তারা বলছে যে ফুটবলটাকে তো ভালোবাসি যারা ব্রাজিল সাপোর্টার বা জার্মানির সাপোর্টার, সেও তো চাইবো এবার যেন অন্তত মেসি জিতুক। মেসি ভালো খেলছে, আর্জেন্টিনার বাকি প্লেয়াররা গোল করলে আমরা আরেকটু বেশি ভরসা পাই যে বাই চান্স যদি মেসি একটু ব্যাকফুটে চলে যায় তাহলে টিমটার কী হবে। যখন বাদবাকি মানে মার্টিনেজ বা বাদবাকি প্লেয়াররা গোল করে খুব ভালো লাগে। আরেকজন এবছর যার দিকে গোটা পৃথিবী তাকে এমব্যাপে, দেখা যাক কী হয়, ফ্রান্স আর্জেন্টিনা নাকি অন্য কেউ। কিন্তু ব্রাজিলের সাপোর্টার হও বা পর্তুগালের সাপোর্টার হও, আমাদের তো 20 June অবধি আমরা প্রত্যেকে ফুটবল জ্বরে মজে, কি তাই তো শ্রেয়া? তুমি খেলা দেখবে তো?
0: দেখবো তো নিশ্চয়ই, একটু একটু একটু একটু মন তো একটু খারাপ,
1: মন একটু খারাপ,
0: বাট হ্যাঁ
1: সবারই হচ্ছে,
0: নিশ্চয়ই দেখবো। হ্যাঁ সবারই কিছু না কিছু ভাবে মন একটু খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম ওই তখনও পর্যন্ত যদি তুমি সাথে থাকো তবেই তো তুমি আসল সাপোর্টার। মানে এই যে হার্ট ব্রেক হয়ে যাওয়ার পরেও তোমার লয়্যালটি তোমায় জিতিয়ে দিচ্ছে, তোমার এই লয়্যালটিটাই কিন্তু শেষ পর্যন্ত সব। কারণ আমি অনেক সময়তে দেখেছি বেশ কিছু ফুটবল প্রেমী আছে যারা বলে তারা ফুটবল প্রেমী, তারা যেটা করে সেটা হলো তারা প্রথমে না বলে না তারা কোন দলের সাপোর্টার, 3-4 দল বলে রাখে, এবং যেই দল শেষ
1: ফাইনালি থাকলো, হ্যাঁ বা ফাইনালি উঠলো,
0: এটা তো আমার দল বলেছিলাম না, আমি তো এই দলটাকেও সাপোর্ট করি, ওই দলকেও সাপোর্ট করি, এই দল তো এরম এরম ব্যাপার, সেই জন্য তো এই ব্যাপারগুলো কিন্তু ভাই আমি করি না, আমি করি না, আমি যেই দলকে সাপোর্ট করার একদম তাকেই করি, সে যেখানেই যাক যেই অবস্থায় থাকুক আজীবন তাকেই সাপোর্ট করব। তাই আমাদের এই এই যে সাপোর্ট করাটাকে সেলিব্রেশন তো করতেই হবে, তাই না শশী? শুনতে থাকো শ্রেয়া আর শশীর সঙ্গে 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।
1: এবং আমাদের এই যে ফুটবল ভালোবাসা এটার সাথে কিন্তু কোনো পাঙ্গা হবে না,
0: একদম হবে না।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে উশসী। আর হ্যাঁ, আজকের দিনটাতে এই যে তোমার জন্য ভীষণ ভীষণ স্পেশাল একটা হোম টাস্ক দিয়েছিলাম না আমরা, ওই যে আমি ভাবছিলাম যে আমার নেল পেন্টটা একটু চেঞ্জ করে ওই ময়ূরের পেখমের মতন করবো, আর তখন উশসীর মাথায় একটা অদ্ভুত আইডিয়া এসেছে। উশসী কি বলেছিলাম?
2: আমি বলেছিলাম যে আমাদের চারপাশে চিরকালীন যে জিনিসপত্রগুলো রয়েছে, মানে যেই জিনিসগুলো তুমি কোনোদিনই মানে পাল্টায় না,
1: নরমালি
2: হ্যাঁ আকাশ বাতাস চন্দ্র তারা গাছ পাতা ফুল পাখি এই সব।

0: চিরকালীন যে জিনিসগুলো আছে আমরা জানি ওইগুলো মানে একটা নির্দিষ্ট রঙের হয়, তো এবার তোমায় যদি বলি যে এই নির্দিষ্ট রঙটাই তুমি পাল্টে দাও, তুমি কোন জিনিসের রঙ পাল্টাবে আর কেন পাল্টাবে সেটাই পাঠিয়ে দাও 9903653992 তে।
1: তো এরকম আমরা দেখো অনেকের অনেক কিছু ইচ্ছে করবে, কারোর আকাশের রং পাল্টে দিতে ইচ্ছে করবে, কারোর পাতালের রং, যদিও সেটা আলাদা আলাদা, হ্যাঁ, কারোর গাছ

0: নীল রং বুঝি, আচ্ছা ঠিক আছে আকাশি, ঠিক আছে এবার ঠিক আছে, মানে একটু ক্ষমা করতে পারো না কেন শশী, একটু ক্ষমা করলে কি হয়?
1: কাকে কাকে ক্ষমা করবো, তোমাকে?
0: মানে কি হয়েছে, নীল বলেছি তো আকাশি, হ্যাঁ ঠিক আছে স্কাই ব্লু, হ্যাঁ ঠিক আছে,
1: মানে আমি তাকালাম আর তুমি, আমি আমি কি তোমায় বলেছি যে মানে আমি তো কিছু
0: বলিনি, ব্যাপারটা ওরকমই হলো,
1: আমরা বড় হয়ে আবার বলি না করবো না, করবো না ক্ষমা, লোকজন এত ভুল করবে কিন্তু ক্ষমা করবো না, কিন্তু আলটিমেটলি হয় আমরা যখন ক্ষমা করতে পারি না তখন আমাদেরই কোথাও মনের ভেতরে অনেক কিছু জমে থাকে, তখন মনে হয় না ভাই লেটস ফরগিভ।
0: আর সেই জন্যেই এই যে আজকে গ্লোবাল ফরগিভনেস ডে, এই 7 জুলাই গ্লোবাল ফরগিভনেস ডে, এই দিনে তুমি একটু ভাবো না, মানে যেমন ধরো ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন্স ডে, এইসব দিনগুলোতে তুমি তোমার বন্ধুর জন্য, তোমার প্রিয় মানুষের জন্য অনেক কিছু প্ল্যান করো, তা আজকের দিনে এই যে গ্লোবাল ফরগিভনেস ডে, এইরকম একটা দিনে তোমার কী মনে হচ্ছে, মনে মনে এমন কোনো মানুষকে তুমি ক্ষমা করতে চাও যাকে তুমি ক্ষমা করতে পারছিলে না? দেখো এই যে উষসী অলরেডি একটা কথা বলে ফেললো না, যে ক্ষমা যদি না করতে পারো তাহলে আলটিমেটলি তোমারই কষ্ট হবে, মানে ব্যাপারটা কেমন হবে যে তুমি মনে মনে প্রচণ্ড দ্বন্দ্বের মধ্যে থাকবে এবং তোমার ভাবনা চিন্তাগুলোর মধ্যে যে ওজনটা দিন দিন বাড়তে থাকবে, মানে যেমন করে আমাদের পেটের ওজন টোজন বেড়ে যায়, আমাদের শরীরের ওজন
1: কষ্ট
0: হয়, সেরকম মনের ওজন বাড়লে কি হবে, মানে মনে দ্বন্দ্বের ওজনটা বাড়তে থাকবে এবং সেটা যখন বাড়তে থাকবে সেটা নিয়ে চলাটা একটু ডিফিকাল্ট, কারণ শুধু হাত পায়ে মানে ঝাড়া হাত পায়ে হাঁটা আর একটা বোঝা নিয়ে হাঁটা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্যে তুমি যদি তোমার মনের বোঝাটাকে একটু কমাতে চাও, একটু কি পসিবল ক্ষমা করা? হ্যাঁ বুঝতে পারছি তোমার হয়তো মনে হবে এরকম যে তুমি তো জানো না শ্রেয়া, তুমি যে বলছো তুমি কি জানো আমার সাথে কী হয়েছে, তুমি তো জানো না আমি মনে মনে ক্ষমা করব না, বুঝলাম নিশ্চয়ই তোমার নিশ্চয়ই তেমনভাবেই কোনো কিছু হয়েছে, মানে এতটাই হয়তো খারাপ লেগেছে, এতটাই কষ্ট হয়েছে, এতটাই রাগ হয়েছে, কিন্তু একটা জিনিস ভাবো, এই যে তুমি বসে বসে রাগ করছো তাতে আলটিমেটলি কী হচ্ছে, ওটা কিন্তু তোমার মধ্যেই থাকছে, তুমি কি সেই ব্যক্তিকে গিয়ে বলছো বা তুমি কি তাকে সরাসরি এটা বলতে পারছো, আমার এই আচরণটা তোর বা তোমার এই আচরণটা আমার পছন্দ হয়নি বা এটাতে না আমার খারাপ লেগেছে, অন্যভাবেও করা যেত, এতে কী হবে অনেক ব্যাপারটা ইজি হয়ে যাবে, তাই আমরা চাই এইরকম একটা দিনে এইরকম সব আইডিয়া যখন আমরা নিয়ে আসছি তো তোমরাও একটু এগিয়ে এসো।
1: হ্যাঁ আর একটা জিনিসও হয় যে এই যে আচরণের কথা বললো, তুমি কিন্তু এই যে তোমার অপর প্রান্তের মানুষটা তুমি কিন্তু এক নিমিষে চেঞ্জ করে দিতে পারবে না, সেহেতু তুমি তোমার মনের বোঝাটা কমিয়ে দাও, তুমি নিজেকেই বলো যে ঠিক আছে ভাই, ঠিক আছে চলো ও করেছে, ওকে আমি না হয় বুঝিয়ে দেবো যে এটা তুমি ঠিক করোনি, কিন্তু আলটিমেটলি যদি আমি বিষয়টা পুষে রাখি তাহলে আবার একটা মন খারাপের, একটা অভিমানের, একটা রাগের পাথর তুমি কেন নিয়ে বয়ে বেড়াবে? সো লেটস ফরগিভ এবং লেটস মানে ওই এগিয়ে চলো, আমি আমি লেটস গো বলতে চাইছিলাম, আমি হ্যাঁ
0: আমরা দুজন মিলে একসঙ্গে হাত ধরে এগিয়ে যাই, আর আমাদের সঙ্গে সঙ্গে 9903652992 এই নম্বরে তুমিও এগোবে, কোথায় এগোবে মনে আছে তো, ওই যে তোমাকে যদি হঠাৎ করে বলা হয় যে এই যে আমাদের যে সমস্ত ইউনিভার্সাল ব্যাপার স্যাপার রয়েছে তাদের মধ্যে কোন জিনিসটার রং তুমি চেঞ্জ করতে চাও, আকাশ বাতাস চন্দ্র তারা ফুল ফল,
1: সেটাই পাঠিয়ে দাও 9903652992,
0: কারণ সমেত পাঠিয়ে দাও,
1: একেবারেই তাই। আর এই যে ফরগিভ এর কথা বললাম, জীবনে যাই হোক না কেন, জীবনে নেই অঞ্জন দত্তর মতন এইটা বলতে পারা খুব জরুরি যে চলো লেটস গো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার ঘড়ি এখন কি বলছে, 4:57 হয়ে গিয়েছে। আর আর আর আর এবার আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো ঠিকই, কিন্তু ব্রেকের পর তোমার জন্য আবার আবার একেবারে ডালি সাজিয়ে নিয়ে আসবো। আর তার মধ্যে কী কী থাকবে তুমি তো জানো, প্রচুর প্রচুর গল্প, প্রচুর আড্ডা। আর আর আজকে কিন্তু অনেকের বার্থডে আছে, আর তাছাড়া তোমার হোয়াটসঅ্যাপ, সেগুলো নিয়ে ফিরবো আমরা ঠিক ব্রেকের পরে।
3: একেবারেই তাই, একটা পুঁচকে সংবাদ বিরতি, আর ঠিক ওই সংবাদ বিরতির ওপারে ফিরছে উষাশী আশ্রেয়া। আর আমরা ফিরে আরও প্রচুর গল্প করবো, আর 9903 6599 তুমি মেসেজ করতে থাকো, ফিরে এসে তোমার মেসেজ পড়বো কিন্তু।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় সেদেশের সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সামনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে বিপুল সম্ভাবনা রয়েছে। দুই দেশ যখন একযোগে কাজ করে তখন বিশ্ববাসীর সামনে এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ভারত ইন্দোনেশিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছেন। জাকার্তায় আজকের বৈঠকে সেখানেই IIM ব্যাঙ্গালোরের একটি শাখা স্থাপনের বিষয়ে দুপক্ষ সম্মত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নতুন দিল্লিতে আজ টিবি মুক্ত ভারত অভিযান সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রী নাড্ডা যক্ষ্মা নির্মূলের জন্য সরকারের সব মন্ত্রককে একসঙ্গে কাজ করে টিবি মুক্ত ভারত অভিযানকে আরও শক্তিশালী করার উপর জোর দেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। 20,000-এরও বেশি কৃষি উদ্যোক্তা এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প আনা হয়েছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী চৌহান বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দেন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে আজ দুপুরে দুটি বিস্ফোরণে 4 পুলিশকর্মী সহ অন্তত 18 জন আহত হয়েছেন। সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার বৈঠকের ঠিক আগেই এই বিস্ফোরণ ঘটে। দক্ষিণ কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ধসে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়। বারুইপুরে নাবালিকার মৃত নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী নিজে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: PM জয় अब गरीबों की जय बन गई है।
4: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 25,00,000 रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
5: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: सुन छो 107 FM रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
6: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
6: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং শশী, আর আমরা দুজন মোটামুটি একটা ঘন্টা তো পেরিয়ে গিয়েছি। এখন ঘড়ির কাঁটা বলছে 5:12, আর এই সময় তোমার জন্য তোমার সঙ্গে কি আছে, তোমার পাঠানো মেসেজ। কারণ আমরা তোমার কাছে জানতে চেয়েছিলাম তোমার জীবনে এমন কোনো কিছু যেটা বদলানো যায় না, এমন কোনো কিছু রং তুমি বদলাতে চাও কি, আর যদি সেই রংটা বদলাতে চাও তাহলে বদলে কোন রং চাইছো এবং কেন। যেমন ধরো আকাশ, আকাশের একটা রং রয়েছে নিজস্ব, কিন্তু তুমি হঠাৎ করে চাইছো আকাশটা যেন পার্পল কালার হয়ে যায় কাল থেকে, কিন্তু কেন, কেন, কি জন্যে, এইটাই আমরা তোমার কাছে জানতে চেয়েছিলাম। আর তুমি আমাদের জানিয়েছো 9903653992 তে, কি জানিয়েছো তুমি?
2: সৌমিক ঢাকুরিয়া থেকে জানিয়েছে, দিদি আমি এই গাছের রং বদলে গেরুয়া করব, কারণ গেরুয়া রং ত্যাগের প্রতীক, গাছ ত্যাগ করে সারা জীবন মানে গাছ ত্যাগ করে সারা জীবন, ত্যাগই করে, ত্যাগ করে তার ফল, পাতা, কাণ্ড, কাঠ, বিশেষ করে অক্সিজেন, তাই আমি এই রং দেবো। ওকে ওকে, 9903653992 তে তুমিও পাঠাতে পারো তোমার যেই জিনিসটার রং চেঞ্জ করতে ইচ্ছে করছে এবং কেন। আর এই যে গাছের রং গেরুয়া, ঠিক আছে তাহলে গেরুয়াই মাজুক অরিজিৎ সিং আর অন্তরা মিত্রের গলায়।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আর ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে উষশী। আমরা দুজন মিলে অনেকদিন পর তোমার সঙ্গে তোমার জন্য কেন এসেছি, আমরা এসেছি এই যে 9903652992 তোমাদের সঙ্গে এই যে জুড়ে যাওয়ার একটা রাস্তা, এই যে একটা ম্যাজিক্যাল নাম্বার, এই ম্যাজিক্যাল নাম্বারে কী কী ম্যাজিক হচ্ছে সেটা জানার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, ম্যাজিকে আসছি, কিন্তু কেন ম্যাজিক হচ্ছে সেটা একটু বলে দিই। আমরা বলেছিলাম যে তোমার জীবনে এমন এমন কিছু জিনিসপত্র যেগুলোর এমন কিছু রং রয়েছে যেই রং চেঞ্জ করা সম্ভব নয়, যেমন ধরো আকাশ, যেমন ধরো গাছ, যেমন ধরো নদী, তো সব কিছুরই তো একটা নিজস্ব রং আছে, সেই রংকে তো চেঞ্জ করা যায় না চাইলেই। তুমি কি চাও এইরকম কোনো একটা কিছুর রং পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাক? মানে ধরো তুমি চাইলে কাল থেকে টিয়া পাখি সবুজ না হয়ে টিয়া পাখিটা হয়ে যাবে নীল, এরকম একটা অদ্ভুত ভাবনা, বা কালো, এরকম যদি তুমি চাও, কিন্তু কেন চাও সেটাও আমাদের বলতে হবে। কি বলছে?
3: অলরেডি প্রচুর মেসেজ জমে গেছে। গুড ইভিনিং আর যে ফ্রেন্ডস, শ্রেয়া ও উষশী, আমি তাজমহলকে সাদার পরিবর্তে গোলাপি বা পিঙ্ক কালার করে দিতে চাই। কারণটা এতে অনেক বেশি অ্যাস্থেটিক লুকিং হবে বলে আমার মনে হয়। শ্যামলেন্দু দত্ত, বেহালা, কলকাতা। নেক্সট মেসেজ, শ্রেয়া অ্যান্ড উষশী, গুড ইভিনিং, গুড ইভিনিং। মাথার চুলের কালার কালো ও সাদার পরিবর্তে বরাবরের জন্য পিঙ্ক কালার করে তুলতে চাই। এই রঙে সকলের মধ্যে গোলাপের শোভা ফুটে উঠবে। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে।
2: আর যে গোলাপ পছন্দ করে না তার জন্য
3: গাঁদার রং মানে ওইটা ভালো হবে না। যাই হোক, শুভ বিকেল দিদি ভাইরা, কেমন আছো? আমি তোমাদের সাথে আছি, ভালো লাগছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ করেছে,
2: আমাদেরও খুব ভালো লাগছে।
3: গুড ইভিনিং দিদি, একদম ঠিক, ক্ষমা করা উচিত। যদি আমার কারোর উপর রাগ হয়, যদি সে আমার সাথে খারাপ ব্যবহার করে, প্রথমে আমার রাগ হয়, তারপর সত্যিই ক্ষমা করে দিই। আসলে আমিও বেশিক্ষণ রেগে থাকতে পারি না। রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে, হ্যাঁ ভালো কথা। কিন্তু এইটা না আজকে আমাদের মানে টপিক নয়, আমাদের টপিকটা তুমি আমাদের অনুষ্ঠান শুনে জানিয়েছ, থ্যাংকস ফর দ্যাট। কিন্তু আমাদের আজকে টপিক হচ্ছে যে তুমি যদি কোনো কিছুর রং পাল্টে দিতে চাও তাহলে সেটা কি হবে আর কেনই বা সেই রংটা তুমি পাল্টাবে। হাই শ্রেয়াদি, গুড আফটারনুন। আমি শখের রং ব্ল্যাক পাল্টে রেড করতে চাই। শখ?
2: আচ্ছা আচ্ছা, শখের রং কোথায় লেখা আছে ব্ল্যাক হয়?
3: আমি আমি জানি না, যাতে অপরাধীরা অপরাধ করার আগে ভয় পায়। আমি বুঝতে পারলাম না। যাই হোক, আশিকা মোল্লা শিবপুর হাওড়া থেকে মেসেজটা পাঠিয়েছে, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। যাই হোক, আমার এই পড়ার মানে অক্ষমতা, বা যাই হোক, লেখাটা মানে অন্য কোনো মানে বাংলা ভাষা, কিন্তু বাংলা নয়, হোয়াট এভার ইট ইজ।
2: এনিওয়ে, আমরা চেষ্টা করেছি বুঝতে, যদি আরেকটু তুমি ভেঙে বলতে চাও আমাদের
3: বলতেই পারো,
2: আমরা আছি।
3: বৃষ্টি ভেজা বিকালে উষশী দিদিভাই ও শ্রেয়া দিদিভাইকে জানাই বৃষ্টি স্নাত সদ্য ফোটা বেলফুলের সৌরভ করার শুভেচ্ছা পাঠালাম। ক্যাফে কলকাতা শুনছি, অসাধারণ গান।
2: পায়েল?
3: না না,
2: শাওন,
3: এটা মাধাইদাস বড়ঘোষ করা থেকে। আর উনি ক্যাফে কলকাতা লিখতে গিয়ে না কলকাতাটা কেটে ফেলেছেন, কেটে কলকাতা লিখেছেন। না আমরা আপাতত কাটবো না। হ্যাঁ কাটবো, আমরা জন্মদিনের কেক কাটবো, মানে পায়েস কাটবো, কেক মাখবো যাদের আজকে জন্মদিন, কিন্তু সেটা এক্ষুনি নয়, ক্যাফে কলকাতায়। আচ্ছা, উনি লিখেছেন অসাধারণ গানগুলো বাজাচ্ছেন, জমে উঠছে মঙ্গলবারের বিকেলের ক্যাফে কলকাতা, বিষয়টি বাছাই অভিনব। আমি ঘোমটা দেওয়া পল্লীর বধূর কপাল রাঙিয়ে দেব গোধূলিবেলার পরন্ত রবির আবির ছড়ানো রং, যে রং দেখে মায়ের মতো শ্রদ্ধায় নত হবে মাথা। মাধাইদাস বহুর ঘোষপাড়া। বেশ অন্যরকম কিন্তু মেসেজটা, তাই না?
2: বেশ অন্যরকম। আর আর আরও আরও আরও আমাদের কাছে মেসেজ আছে। আর একটা দুটো মেসেজ কি পড়বে উষশী?
3: আরও একটা দুটো মেসেজ, হ্যাঁ প্রচুর মেসেজ আছে অ্যাকচুয়ালি আমাদের কাছে। আমি সূর্যের এই হলদেটে সাদা রংটা পাল্টে চাঁদের মতো ধবধবে সাদা করে দিতে চাই। আসলে হলদেটে সূর্যের আলোতে ছবি তুললে এডিট করার সময় অনেক ক্ষেত্রেই ছবির হোয়াইট ব্যালেন্স নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতে হয়। সূর্যের আলো সাদা হলে সেই চাপ আর থাকবে না, শাওন বাড়ার সাথে লিখে লিখে এই যে
2: সাউন্ড, ফটো তোলা ছাড়া আরো তো অনেক কাজ আছে, তখন কি হবে?
3: হ্যাঁ মানে এইগুলো তো সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে স্কাই ইজ পিঙ্ক যারা করতে চাইছো তাদের জন্য স্কাই ইজ পিঙ্ক এর থেকে একটা গান রইল অরিজিৎ সিং এর কণ্ঠে। নিশ্চয়ই তোমাদের মনে আছে একটা সিনেমা এসেছিল, যে সিনেমাটার নাম ছিল স্কাই ইজ পিঙ্ক, প্রিয়াঙ্কা চোপড়া ছিলেন, আর সেই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান।
2: স্কাই হয় কিন্তু সন্ধ্যের দিকে মাঝে মাঝে।
3: আর এমনি যদি আমরা চাই আমাদের মনের আকাশে যে কোনো রং হতে পারে, আর অরিজিৎ সিং এই মুহূর্তে বলছে দিল হি তো হ্যায়, সেও তো যে কোনো রং, আরে জায়েজ হ্যায় ভাই।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, দিল হি তো হ্যায় দিল হ্যায়, তাই জন্যই তোমাকে পাঠাতে বলেছিলাম 9903653992 তে, যে তুমি কোন জিনিসের রং পাল্টাতে চাও এবং কেন সেইটাই পাঠিয়ে দেবে 9903653992 তে। তবে তবে এই যে একটু আগে বললাম না যে আমরা আজকে কাটবো, হ্যাঁ মানে পায়েস কাটবো, কেক মাখবো, ইয়ে না মানে কেক কাটবো, পায়েস খাবো, পায়েস মাখবো, আচ্ছা খাবো। কিন্তু কেন সেটা একটু বাজনা বাজিয়েই না হয় বলে দিই তোমায়।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: Yes, আজকে কিন্তু একদম এক ঝুড়ি জন্মদিন, মানে যদি তোমার জন্মদিন বা তোমার প্রিয় মানুষের জন্মদিন হয় তাহলে উষশ্রী, শ্রেয়া এবং FM রেনবো পরিবার তোমাকে জানাচ্ছে হ্যাপি বার্থডে। আর কোন কোন স্পেশাল মানুষের সাথে তুমি তোমার জন্মদিন সেলিব্রেট করছো, প্রথমেই একজনের নাম বলে দিই, তিনি হচ্ছেন খরাজ মুখোপাধ্যায়, যিনি শুধু অভিনেতা নন, তিনি একজন অসাধারণ গায়ক এবং প্রচুর প্রচুর সিনেমা, খরাজ মুখোপাধ্যায়ের অভিনয় করা সিনেমার মানে নাম বলতে গেলে পুরো বিকেল 6:30 পেরিয়ে যাবে। এছাড়াও যেটা ওনার একদম ক্যারিশমাটিক একটা এলিমেন্ট, সেটা হচ্ছে উনি প্রচুর ভয়েসের মিমিক্রি করতে পারেন আর তিনি কিন্তু দুর্দান্ত গানও গাইতে পারেন।
2: আর তুমি দুর্দান্ত যে কাজটা করতে পারো সেটা হলো ইমাজিনেশন, কিন্তু সেই ইমাজিনেশনে ঢোকার আগে তোমায় এটা খরাজ মুখার্জির বার্থডেটা সেলিব্রেট করবো। বার্থডে সেলিব্রেট করে ফিরছি, ফিরে তোমার ইমাজিনেশন নিয়ে কথা হবে।

0: de me refaire tout.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: হ্যাঁ, এই যে ফাটাফাটি লাগে, এবং এই ফাটাফাটি লাগার কিন্তু আজকে একটা লম্বা কারণ রয়েছে। কারণটা আজকে খরাজ মুখোপাধ্যায়ের জন্মদিন বলেছি, কিন্তু এছাড়াও আজকে বহু লোকের জন্মদিন আছে, এবং জন্মদিনটা আমরা হুড়মুড়িয়ে সেলিব্রেট করব। কিন্তু তার আগে যেটা সেলিব্রেট করব, যে তুমি এই যে একটা অন্য রং আমাদের কথা শুনে, এই যে ইমাজিনেশনে তোমার পাওয়ার দিয়ে দিয়েছো, পাওয়ার সুইচটা অন করে দিয়েছো, সেইটা কী বলছো তুমি?
4: প্রশান্ত জগৎবল্লভপুর থেকে বলছে, আমি মেঘের রং পিঙ্ক করতে চাই, কারণ আমার ফেভারিট কালার হলো পিঙ্ক। এই তোমার ফেভারিট কালার পিঙ্ক বলে তুমি পৃথিবীর সব কিছুকে পিঙ্ক করে দেবে, এটা হয় না? পিঙ্ক আমারও পছন্দের রং, কিন্তু তুমি বলে পৃথিবীর সব পিঙ্ক করে দেবো, ও না, এটা হয় না। শুভ বিকেল দুই মিষ্টি দিদিকে জানাই, আমার মনে হয় যে যেটাতে যে রং ভগবান বুঝে দিয়েছে, আমার মাথার চুল অনেক সাদা হয়ে গেছে, চুলে কালার করে যদি ফ্রিতে একটু কালো হয়ে যেত ভালো হতো, টাকা বাঁচত, গণেশ লিখেছে ডমডুর থেকে। ওকে ওকে, এরকম ইচ্ছা হয়তো তোমার মতো আরও অনেকেরই আছে। গুড ইভিনিং টু দিদি, আমি গুনগুন, আমি হাওড়া থাকি। আচ্ছা, উষসিদি শ্রেয়াদি তোমরা বলে, ওকে ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। আজকে মৌয়াদির বার্থডে, তো সেটাও জেনেছে কোনো একটা ভাবে, আমাদের তরফ থেকেও আমরা উইশ করব, আজকে মৌয়াদির বার্থডে
3: এবং তোমার তরফ থেকে, এবং আমি যদিও মৌয়াদিকে অলরেডি পার্সোনালি উইশ করে দিয়ে এসেছি, কিন্তু মৌয়াদি বোধ হয় গতকালই কাফে কলকাতায় ছিল, আজকে উষসী আর শ্রেয়াও মৌয়াদিকেও জানাচ্ছি হ্যাপি বার্থডে।
4: আমি আমার স্কুলের বড়দি, আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মানে স্কুলের বড়দির রং পাল্টাতে চাইছে, ঠিক আছে
3: এইটা কিন্তু আমারও মনে হয় মাঝে মাঝে, যে কারুর মানে রং,
4: কারণ রোজ পড়া ধরে আর রোজ দাঁড় করেই রাখে,
3: মানে তার রংটা কি করে, হ্যাঁ মানে তার রংটা কি করে পাল্টবে, আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, কিন্তু এই যে তুমি বললে এই রং না পাল্টে আমার কারুর কারুর রং বিহেভিয়ার, WRONG রং বিহেভিয়ার পাল্টে দিতে ইচ্ছা করে। কিন্তু এটা আজকে আমাদের ফোনের টপিক ছিল না, ছিল যে তুমি যদি কারুর মানে কোনো কিছুর রং পাল্টে দিতে চাও, মানে যেগুলোই ধরো গাছ পাখি ফুল, তোমরা এরকম অনেক কিছু জানিয়েছো, আরও জানো 9906592। কিন্তু এই যে আজকে বলেছি আমরা যে আজকে খরাজ মুখোপাধ্যায়ের জন্মদিন, তাছাড়াও আজকে কার কার জন্মদিন?
4: আরও অনেকের, আজকে আমাদের MS ধোনির জন্মদিন,
3: ইয়াস আজকে MS ধোনির জন্মদিন, আজকে কৈলাস খেরের জন্মদিন, এবং আজকে মনজোত সিং এর জন্মদিন। মনজোত সিং মানে ওই যে ফুকরের, ওই যে ভীষণ শান্ত কিন্তু দুষ্টু, এবং ফুকরে ছাড়াও মনজোত সিং প্রচুর সিনেমা অভিনয় করেছে। আর কৈলাস খেরের কথা কি বলবো, মানে আমরা অনেক ছোটবেলা থেকে
4: নামটা বললি না, ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে একটা
3: আল্লাহ কে বন্দে,
4: এটাও আবার তেরে নাম সে জিউ,
3: হ্যাঁ কেন সাইয়া
4: সাইয়া,
3: হ্যাঁ তেরে দিওয়ানি, মানে কোন গান বলবো, কোনটা বাদ দেব,
4: সঙ্গে বাজছে।
3: আর MS ধোনি তো সেই প্লেয়ার যে আমাদের হাতে বিশ্বকাপ এনে দিয়েছে, এবং MS ধোনি আমার মনে হয় শুধু চেন্নাই সুপার কিংস বা মানে ইন্ডিয়ান হওয়ার দরকার পড়ে না, যে কোনো যারা ওয়ার্ল্ড ক্রিকেট ভালোবাসে তাদের সবার কাছেই MS ধোনি ভীষণ,
4: এবং এই ক্যারেক্টারটা যিনি প্লে করেছিলেন তিনিও আমাদের ভীষণ প্রিয় একটি মানুষ, সুশান্ত সিং,
3: একদমই তাই, মানে যে সিনেমাটার কথা তো,
4: ইয়েস
3: ওকে। আর আজকে আমাদের হ্যাট্রিকে কালেকশনে কী কী গান আছে সেটা বলে দিই, মনজুত সিংয়ের কথা যেহেতু বললাম, সে তো ফুলক্রেজ সাউন্ড ট্র্যাক থেকে, সোনা মহাপাত্রের গলায় অ্যাম্বারসারিয়া, বেসাবরিয়া আছে MS ধোনির টাইটেল ট্র্যাক থেকে, অ্যান্ড অবভিয়াসলি নান আদার দ্যান কৈলাস খের, আজকে যেহেতু তার জন্মদিন তার গান তো থাকবেই, তাই জন্য হ্যাট্রিক রইল তোমার জন্য। আর এই এই হ্যাট্রিকের মাঝে আমরা কোথায় থাকবো?
4: ইনস্টা লাইভে তোমাদের জন্য, তোমাদের সঙ্গে।
1: FM রেনবোতে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, আমরা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, আমরা এই গানের ফাঁকে আমরা কিন্তু ইনস্টা লাইভেও ছিলাম তোমাদের সঙ্গে, ইভেন এখনো আছি। আর তোমাদের সাথে কিন্তু এই 107 FM রেইনবোতেও উষশী আর শ্রেয়া রয়েছে। আমরা বার্থডে সেলিব্রেট করলাম আমাদের হ্যাট্রিকের মধ্যে দিয়ে। আর শ্রেয়া, এই যে বার্থডে সেলিব্রেট আমরা করলাম, আর এই যে আমরা ইনস্টা লাইভেও কথা বলছি 9903655992, তোমাকে জিজ্ঞাসা করা হলো না যে যদি তুমি কোনো কিছুর রং পাল্টাও তাহলে কিসের রং পাল্টাবে? যেমন একটা কিছু শুনি,
2: এই যেমন ধরো গোধূলি যে সময়টা আর কি, সেই সময় আকাশের যে রংটা দেখা যায়, আমার মনে হয় ঘুম থেকে ওঠার পর সূর্যের একটা মিষ্টি মিষ্টি মিষ্টি মিষ্টি আলো আর রোদে জড়িয়ে ধরার ঠিক পরে ওই যে ভয়ঙ্কর ওই দারুণ অগ্নি বানটা যখন আসে, সেই সময়টাতে মনে হয় না চলবে না। তবে আমরা এখন যেটা করব, মানে তখন আমার মনে হয় যে গোধূলি বেলার ওই রংটাই যদি ওই সময় আসতো, ওই রকম একটা আমেজ আসতো, আর খুব ভালো হতো, এটা আমি চাই। তবে এখন যেটা চাইছি সেটা হলো, আমরা অন ইয়ারে তো ছিলাম, একটু নিউজ ব্রেক হবে, কিন্তু আমরা ইনস্টাতে লাইভ আছি, তোমরাও আমাদের সঙ্গে থাকো।
1: একেবারেই তাই। আর আমাদের এই রং পাল্টানোর খেলা কিন্তু চলতে থাকবে 9903655992। আমরা এই 6টা থেকে 6টা 2 একটা পুঁচকে সংবাদ বিরতিতে যাব, কিন্তু তুমি মেসেজ করতে থাকো। আর যদি এর ফাঁকে সংবাদ বিরতির মাঝে আমাদের ইনস্টা লাইভে আসতে চাও তাহলে FM রেইনবো ইনস্টা হ্যান্ডেলে চলে এসো। আর ঠিক 6টা 2 ওপারে ফিরছে উষশী আর শ্রেয়া, 6:30 অবধি থাকবো তো তোমাদের সঙ্গে, আর মেসেজও পাঠাতে থাকো
2: 9903655।
3: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং দুটি দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের ক্ষেত্রে সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বললেন, তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি গণপিটুনি ও অগ্নিসংযোগ আর ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের দাবি শোনার পাশাপাশি ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। পুলিশের মহানির্দেশককে 72 ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কলকাতায় মোট 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া কোথায়, কাদের সঙ্গে কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল কংগ্রেসের, এসব জানতেই 5টি জায়গায় তল্লাশি চলেছে। মঙ্গলবার লালবাজার সংলগ্ন এলাকা সেন্ট্রাল অ্যাভিনিউ, বৌবাজার, ব্রাজারহাট, নিউটাউন ও আশেপাশের অঞ্চলে এই তল্লাশি হয়। এর মধ্যে অভিষেক ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস ও বাড়িও রয়েছে। ওই ব্যবসায়ীর সংস্থা থেকেই অভিষেকের বিমান ভাড়া আসত বলে খবর। রোনাল্ডোর অধরাই রয়ে গেল ফিফা বিশ্বকাপ। দুর্দান্ত ফুটবল খেলে স্পেন 1-0 পর্তুগালকে হারিয়ে পৌঁছে গেল শেষ 8-এ, ব্যর্থ রোনাল্ডো। বেলজিয়াম 4-1 বড় ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম মো সালার মিশর, মেসি সালা দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। FM রেইনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
0: গানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, শুনছো 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা। উৎসশ্রী আর শ্রেয়া রয়েছে তোমার সাথে, আর আমাদের একদম লাস্ট আওয়ারের আড্ডা চলছে তোমার সাথে 9903653992 তে। আমরা জানতে চেয়েছি যে তুমি যদি কোনো কিছুর রং পাল্টাতে চাও তাহলে কিসের রং পাল্টাবে আর কেন। অলরেডি মেসেজও এসে গেছে, হাই শ্রেয়াদি, উৎসশ্রীদি, আমি পরিবর্তন করতে চাই দুজনের, কাক আর জেব্রা। আচ্ছা, এই কাকের রঙের কথা একটু আগেই কিন্তু শ্রেয়া ইনস্টা লাইভেই বলছিল,
2: পরিবর্তন করে কি করতে চাও।
1: হ্যাঁ হ্যাঁ, সেইটা সেইটা পড়ছি। এই দুজনকে ছোট থেকে দেখে আসছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এদেরও ইচ্ছে করে রং পরিবর্তন করতে। কাকের রং পরিবর্তন করে করতে যাই যে সবার থেকে আলাদা হবে, সারা শরীর লাইট ইয়েলো কালার, লেজ অ্যাশ কালার, আর ডানা হবে ডিপ ব্লু। আমি ভালো বলেছি না? আচ্ছা, জেব্রা ডোরাকাটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট এর বদলে আমি করতে চাই কালো রংটা রেখে সাদা পাল্টে লাল করতে চাই। হ্যাঁ, লাল কালো, ডিজিটাল যুগে কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে বলো? হ্যাঁ সত্যি, পাল্টানো দরকার, তাই এদের পরিবর্তন করার, এদের রং পরিবর্তন করতে চাই। উৎপল মাইতি বেহালা থেকে লিখেছেন। আচ্ছা, নেক্সট মেসেজ এসেছে,
2: এখনো যেটুকু সময় আছে 9903653992 তে তুমি

0: কিন্তু তোমার এই যে পছন্দের রং দিয়ে একটা পার্মানেন্ট জিনিসের রং চেঞ্জ করার গল্প ভাবতেই পারো আমাদের কাছে।
1: হ্যাঁ, এই অলরেডি আরও অনেকগুলো মেসেজই এসছে। টালিগঞ্জ থেকে বুম্বা লিখছে যে আমি রাস্তার রং পাল্টে দিতে চাই, অ্যাশ কালারের রাস্তা পাল্টে আমি করে দিতে চাই সব নীল রঙের রাস্তা, তার কারণ নীল আমার ফেভারিট কালার।
0: নীলটা ধুয়ে ধুয়ে সেই অ্যাশই হয়ে যাবে।
1: হ্যাঁ, ওই নীল রং ছিল ভীষণ প্রিয়, ওই তখন হয়ে যাবে। আর 9906655992 তে মেসেজ পাঠাতে থাকো। উষাশি আর শ্রেয়া রয়েছি 6:30 পর্যন্ত তোমার সঙ্গে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট,
2: ইন্ডি পপ প্লেলিস্ট,
0: ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: তুমি তো শুনছো, শুনতে তো পাচ্ছ, কিন্তু তোমায় একটু মনে করিয়ে দিই, এখন 6:21 হয়ে গিয়েছে, অর্থাৎ ক্যাফে কলকাতার থেকে আমাদের প্রায় বাই বাই বলার সময়টা চলে এসেছে। কিন্তু কিন্তু আরজে শ্রেয়া এবং আরজে উশুশ্রী যেতে যেতেও তোমার সঙ্গে রাখবে, কারণ তুমি আমাদেরকে প্রচুর প্রচুর কথা বলেছো হোয়াটসঅ্যাপে। কি বলেছে?
2: এই পৃথিবীর রং যদি বদলে দিতে পারি, সবুজ হয়ে উঠবে বক্ষ মাঝে তারি, অন্যায় যাবে শুধরে পৃথিবীর বুক থেকে, পৃথিবীর এই পরিবর্তন রাখবো আমি লিখে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘুরিয়া।
1: থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ।
2: আর এই যে আমরা এই পৃথিবী শুধরে নেওয়ার কথা এই যে বললাম, এটা যে কিন্তু মানে এই যে পৃথিবী শস্যশ্যামলা হয়ে ওঠা বা সুন্দর, আমরা যেটাকে বলি সবুজ সুন্দর, এইটা কিন্তু বৃষ্টিতেই হয়ে ওঠে। তাই জন্য এই সুন্দর একটা মানে এটা কিন্তু আমরা আজকে ছড়াকাটিংয়ের টপিক দিইনি, কিন্তু সামহাও পায়েল সবসময় আমাদেরকে এরকম সুন্দর মেসেজ লিখে পাঠায়। এই মেসেজের পরে একটা বৃষ্টির গান, ভীষণ মানে উষশ্রী শ্রেয়া এবং তুমি একসাথে ভিজে যাবো আমরা এই গানের সঙ্গে সঙ্গে।

0: ইয়েস, রিমঝিমে ধারাতে আজকে এবং কালকে ভেজাবে কিনা আমরা জানি না, আমরা এও জানি না যে এই স্টুডিও থেকে বেরোলে আমরা রিমঝিমে ধারাতে ভিজতে ভিজতে বাড়ি যাব কিনা।
1: আমি কিন্তু ভিজতে ভিজতেই এসেছিলাম, আবার ভাবছি উষশীর হাত ধরে ভিজতে ভিজতেই যাব।
0: ঠিক আছে, আমরা চপ মুড়ি খেতে খেতে দুজনে মিলে রিঙ্গা রিঙ্গা রোজেস করতে করতে দুই বন্ধুতে মিলে এই অনেক দিন পরে যেহেতু আমরা লাইফে এসেছি, আশা করছি আমরা আবারও খুব তাড়াতাড়ি লাইফে আসবো। ততক্ষণ তুমি ভালো থেকো, উষশ্রী আশ্রিয়াকে মনে রেখো, আর হ্যাঁ 107 FM রেনবো শুনতে থেকো।
1: বাই বাই।

পড়ছি শুভ্রা চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। প্রতিটি পরিবারের বক্তব্য শোনার পর মুখ্যমন্ত্রী তাদের ন্যায় বিচারের আশ্বাস দেন। তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ধসে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় সেদেশের সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। দুদেশের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সামনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে বিপুল সম্ভাবনা রয়েছে। সিরিয়ার রাজধানী দামাস্কাসে আজ দুপুরে দুটি বিস্ফোরণে চার পুলিশকর্মী সহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারার বৈঠকের ঠিক আগেই এই বিস্ফোরণ ঘটে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক পোস্টে আরাকচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় ৭:৩০। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় ১০:০০। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে বারো বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এক নির্দেশে জানিয়েছেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের সময়সীমা বেলা দুটো থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। এক হাজারের বেশি লোকে জমায়েত করা যাবে না। রাস্তার একটিমাত্র লেন দিয়ে মিছিল করতে হবে। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জী আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ সিক্সটিন পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালহার মিশর। মেসি সালহা দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে নটায়। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত দেড়টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দেবার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং দুটি দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না। তিনি বলেন, মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি গণপিটুনি ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা শরীফ এলাকার নীলারপুরের 80 নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর। জাঙ্গিপাড়া থানার পুলিশের বাহিনী গিয়ে অস্ত্র উদ্ধার করেছে। উচ্চ প্রাথমিকে 2016 সালের নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মামলা শুনানির আগেই পদক্ষেপ নিয়েছেন কমিশনের চেয়ারম্যান ও সেক্রেটারি। কলকাতা হাইকোর্টে আগামীকাল মামলা শুনানির আগেই কমিশন আজকে 1241 জনের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। কালিন্দী নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টার সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে 4 বাংলাদেশি মহিলা। হিঙ্গলগঞ্জের ঝিঙা BSF ক্যাম্পের 77 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় তল্লাশি চালানোর সময় ওই 4 জনকে আটক করে। ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর BSF আধিকারিকরা তাদের হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। ট্রেন্ট ব্রিজে আজ তৃতীয় টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। 5 ম্যাচের টি-20 সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: क्विज खेलो, जैकपॉट जीतो, जैकपॉट जीतो, सुनछो और खेलछो। क्विज वाला, क्विज वाला 107 FM रेनबो ते।
2: শুরু হয়ে গেছে কুইজওয়ালা। 9টা বেজে 3 মিনিট হয়ে, মানে 4 মিনিট হতে যাচ্ছে, এবং আমরা 3 কুইজওয়ালা আজকে চলে এসেছি, অর্ণব, রিয়া এবং তমজিৎ।
3: একদম, আর চলে যখন এসেছি তখন প্রাইজ তো দেবই বস। আর প্রাইজ পেতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উত্তর পাঠাতে হবে 9903659992 তে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে। আমরা যে প্রশ্নগুলো করব সেগুলো সাজানো গোছানো উত্তর তোমায় পাঠাতে হবে, আর ফলো করতে হবে ইনস্টাগ্রাম হ্যান্ডেল।
4: আর আপাতত তুমি যে ওই প্রিয় মানুষটিকে হোয়াটসঅ্যাপ করছো সেইটা বন্ধ করে হোয়াটসঅ্যাপটা আমাদের করতে হবে। 9903659992 আমাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ করার নাম্বার। এখানেই যাবতীয় আমরা প্রশ্ন টশ্ন সব কিছুর উত্তর নেব। আমরা প্রশ্ন করব, তোমরা উত্তর পাঠাবে নিজের নাম লোকেশন সমেত। এবং এই যে কুইজওয়ালায় তোমরা পার্টিসিপেট করছো এর জন্য কিছু শর্ত কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট, নিজের নামে প্যান কার্ড, এই দুটো, এবং অবশ্যই স্মার্টফোন তো থাকতেই হবে।
2: এবং এই দুটো থাকলেই আপনি যে শব্দটা শুনতে পাবেন আপনার কানে সেই শব্দটা রিয়া একটু যদি শুনিয়ে দাও তুমি সবাইকে।
4: অবশ্যই, একটা সুন্দর শব্দ।

0: কিন্তু রিয়ার পরামর্শ যদি মেনে নিই আমরা, রিয়া যে শুরুতে বললো যে প্রিয় মানুষকে হোয়াটসঅ্যাপ করা বাদ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, এরকম যদি হতো তাহলে আমি ভাই কুইজওয়ালা কোনোদিন খেলতামই না। প্রেম আগে না কুইজওয়ালা আগে ভাই? আমি অতটা বড় কখনো হতে চাই না।
1: আচ্ছা বেশ, আপাতত
0: সব ভালোবাসা ভুলে বড় হবো কালকে।
1: আমরা আপাতত গানে যাবো, গানে ফিরে আসবো ঠিক আমাদের কুইজওয়ালার প্রথম রাউন্ড।
0: কার ঝুমকা পড়েছে দেখ, খুঁজে দেখ।

0: 왓츄입니까?
1: 랩 비트 리듬
2: দশ সেকেন্ডের খেলা হবে, একদম
3: হ্যাঁ দশ সেকেন্ডের খেলা তো হবেই। এবং এই যে আমাদের র্যাপিড রিদম রাউন্ড, এই রাউন্ডে 10 সেকেন্ডের একটা আপনাকে টিউন শোনানো হবে বা একটা গানের অংশ শোনানো হবে আপনাকে। তারপর আমরা যে প্রশ্নটা করব সেটার উত্তর দিতে হবে, কিন্তু উত্তরটা দেবেন কীভাবে?
2: 9903659999 টু দ্য হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠাবেন। কিন্তু তার আগে, সবার আগে যেটা করতে হবে, গানের অংশটা আপনাকে শুনতে হবে এবং প্রশ্নটা মন দিয়ে শুনতে হবে। আর প্রশ্নের যে উত্তরটা পাঠাবেন সেইটা, যে প্রশ্নটা করেছি সেটাই, মানে ধরুন আমরা জিজ্ঞেস করলাম সিনেমার নাম, আপনি গায়কের নাম বলে দিলেন, তাহলে কিন্তু আমরা ওই দুঃখ করে বলবো হবে না রে, হবে না, হবে না, হবে না।
4: আজকে আমরা সিনেমার নামই জানতে চাইবো, একটা গানের পুঁচকে অংশ শুনবো, সিনেমার নাম আপনাকে বলতে হবে এবং আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার 9903659999 খুব আস্তে আস্তে বললাম, নিশ্চয়ই বুঝে গেছেন। এই নাম্বারে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ যেটা আপনার খুশি সেটাই করবেন। সবার প্রথম কিন্তু সঠিক উত্তরই টাইপ করতে হবে, আগে কিন্তু নিজের নাম ঠিকানা টাইপ করে ফেললেন ওসব চলবে না। সবার আগে নিজের এই সঠিক উত্তর, তারপর নিজের নাম, লোকেশন পুরোটা পাঠিয়ে দেবেন আমাদের সেই নাম্বারে। চলুন তাহলে দেরি নয়, আজকে প্রথম র্যাপিড রিদমস কি বলছে।
1: Rapid rhythm, rapid rhythm, rapid.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো।

0: ছুঁছো আর খেলছো উইজওয়ালা উইজওয়ালা 107 FM রেনবোতে।
1: র্যাপিড রিদমস রাউন্ডে আমাদের যে প্রশ্নটা ছিল ককটেল টু, একদম খুব রিসেন্ট একটা সিনেমার একটা খুব গান ভাইরাল হয়েছে, সেই গানের অংশ শুনিয়েছি। এবং কি দাঁড়ালো ব্যাপারটা?
2: ব্যাপারটা যেটা দাঁড়ালো, মানুষজন চেষ্টা করেছেন বলতে,
1: কিন্তু অনেকে উত্তর সঠিক দেননি, অনেকে সঠিক উত্তর দিয়েছেন।
2: আচ্ছা, তার মধ্যে থেকে 10 জনকে তো আমরা পেয়েছি মোটামুটি বলতে গেলে।
1: 10 জনকে পেয়েছি। শুভম ঘোষ বরানগর থেকে, অয়নদলি উলুবেরিয়া থেকে, আশিস জানা বারুইপুর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, চৈতালী দে হাওড়া থেকে, সোনালী মণ্ডল দশবাগা থেকে, শুভশ্রী কার্পা বাখরপুর থেকে। কিন্তু যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
2: আজকে আমাদের প্রথম সেমিফাইনালিস্ট জয়দীপ রায়, কনগ্রাচুলেশনস। এবং এর সঙ্গে আরো কয়েকজন কিন্তু কনগ্রাচুলেশনস পাবেন। তারা কারা,
1: তাদের নামগুলো
2: একটু পরে বলছি, একটু পরে বলছি,
1: একটু পরে পরে রাউন্ডে বলে, পরে রাউন্ডের পরে বলবো।
2: বেশ, আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে র্যাপিড রিদমস এ একটা রাউন্ড খেলেছি, আর একটা রাউন্ড তো বাকি আছে,
1: একদম
2: সেটা তো খেলতে হবে। ওই একই নিয়ম এবং একই ভাবে আপনি শুনবেন, একটা গানের ছোট একটা ক্লিপিংস শোনানো হবে। এবং এখান থেকে প্রশ্ন কি থাকবে?
1: এখান থেকে প্রশ্ন থাকবে যে গানটার নাম বলতে হবে, সিনেমার নাম নয়, সিনেমার নাম হলো, এবার গানটার নাম বলতে হবে,
2: গানের নাম বলতে হবে, টাইটেলটা বলতে হবে,
1: টাইটেলটা, হ্যাঁ গানটার নামটা কি বলতে হবে
2: একেবারে। আর 9903653992 আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করার নাম্বার।
0: Rapid rhythms, rapid rhythms, rapid rhythms.

0: কুইজ খেলো, জ্যাকপট যেত শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। Rapid rhythm. র্যাপিড রিদমস আমাদের যে কুইজওয়ালার প্রথম রাউন্ড, এবং সেই রাউন্ডের সেকেন্ড প্রশ্নটার উত্তরও মানে আমরা উত্তর মানে আমরা পেয়ে গেছি, কিন্তু উত্তরটা কি?
1: উত্তর হচ্ছে তোমাকে চাই, গ্যাংস্টার ছবির গান তোমাকে চাই, এটাই মানে গানের প্রথম লাইন ছিল এবং এটাই প্রশ্ন ছিল। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম নিয়ে তমজিৎ একেবারে রেডি।
2: মৌসুমী ব্যানার্জি পিকনিক গার্ডেন থেকে, সুলগ্ন বসু বরানগর থেকে, রুনা বসু বরানগর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, মেঘা চাকলাদার কোরিয়া থেকে, লিপি সরকার সরসুনা থেকে, অন্বেষা শাহ কৃষ্ণনগর থেকে, অয়ন দলুই উলুবেরিয়া থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, কিন্তু যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি পলাশ সাউ বজবজ থেকে।
1: দুজন সেমিফাইনালিস্টকে তো আমরা পেলাম, কিন্তু আরও তিনজনকে আমরা অলরেডি পেয়েছি, তাদের নামগুলো এবার বলে দেওয়ার পালা।
2: প্রথমে বলি বং কানেকশনের কথা। বং কানেকশন অর্থাৎ ফাইনালের পরে আমরা যে রাউন্ডটা খেলি বাংলা ও বাঙালিকে নিয়ে, সেই রাউন্ডে যদি আপনি সঠিক উত্তর সবার আগে দেন তাহলে এই সপ্তাহে আপনি চ্যাম্পিয়ন না হতে পারলেও পরের সপ্তাহে একটা ইট পেতে রাখা যেতেই পারে আগে থেকে, অর্থাৎ সেমিফাইনালে আপনি পৌঁছে যাচ্ছেন। যেমন গত সপ্তাহে বং কানেকশনের সঠিক উত্তর দিয়ে এই সপ্তাহে সেমিফাইনালে সরাসরি পৌঁছে গেছেন ফাল্গুনি দাস খড়দা থেকে।
1: বেশ, ফাল্গুনি দাস খড়দা থেকে, তার জন্য একটা হাততালি। এবার এই হাততালিটা আরও দুজনের জন্য পড়বে, যে দুজন চলে যাচ্ছেন গল্প স্বল্প। রোববার বিকেলে যে গল্প স্বল্প শোনানো হয় সেই গল্প স্বল্প থেকে সেমিফাইনালে। গল্প স্বল্প অ্যাকচুয়ালি দুবার শোনানো হয়, রোববার বিকেলে এবং রোববার ঠিক রাত 12টায়। তো এই দুবার গল্প স্বল্প শুনে গল্পটা কেমন লাগলো, গল্প সম্পর্কে সামান্য দু চার কথা একটু সুন্দরভাবে যদি আমাদের মেসেজ করে আপনি জানান তাহলে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন, মানে পৌঁছে যাওয়ার সুযোগ পেতে পারেন ঠিক তার পরের মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে। সেইভাবে গল্প স্বল্পের দু বেলা থেকে যে দুজন সেমিফাইনালে যাচ্ছেন তারা
2: অজয় কুইটি কোলাঘাট থেকে এবং মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে।
1: বেশ, পাঁচজন সেমিফাইনালিস্টকে অলরেডি আজকে আমরা পেয়ে গেছি, এবার ছ নম্বর জনের পালা।
2: একদম, ছ নম্বর জনের জন্য আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড, যে রাউন্ডে আমরা একটু অঙ্ক কষব।
0: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
1: এবার ম্যাথ আমাদের কারণে ম্যানিয়া নয়,

0: কিন্তু আপনার যদি ম্যানিয়া হয়ে থাকে তাহলে আমাদের এই রাউন্ডটা আপনার কাছে ভীষণ প্রিয় হওয়ার কথা। এখানে আমরা অঙ্কের একটা প্রশ্ন রাখি এবং কি করতে হয়
1: উত্তর পাঠাতে 9903659999 টু দা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
0: আর অঙ্ক কষার জন্য আমরা সময় তো দেব নিশ্চয়ই,
1: নিশ্চয়ই দুটো গান সময় থাকবে। তাহলে অঙ্কটা বলে ফেলি,
0: অঙ্কটা বলি আজকে একটা পারিগণিতের অঙ্ক, একদম ওই 5-6 এ পড়তে আমরা এই ধরনের অঙ্ক করতাম, মানে তমজিত করতে ভালোবাসতো,
1: এখনো ভালোবাসি।
0: একটা অঙ্ক বেছেছি, একটি পণ্য 840 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 760 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত?
1: একটি পণ্য 840 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 760 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়, পণ্যটির ক্রয় মূল্য কত
0: বলে ফেলুন।
1: খুবই সহজ একটা প্রশ্ন, উত্তর পাঠান 9903659999 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, খুব সহজ অঙ্ক। আমরা ফিরছি দুটো গানের পরেই।

0: マトメニア、マトメニア。ম্যাথোমেনিয়া তে তো প্রচুর মানুষ খেলছে, মানে উত্তর দিয়েছেন সঠিক উত্তর, কিন্তু আমার মনে হয় আজকে প্রচুর প্রচুর মানুষ খেলা দেখছে, যেটা বেশ হাই ভোল্টেজ ম্যাচ চলছে একদম মুহূর্তে। ইজিপ্ট
1: তাও উত্তর আসছে,
0: আসছে
1: প্রচুর উত্তর আসছে।
0: আচ্ছা,
1: মানে আমরাও খেলা দেখছি,
2: তো
1: নজর রাখছি আর কি ম্যাচের ফলাফলের দিকে। উত্তরটা হচ্ছে মাত্র 800 টাকা, মানে পণ্যটির ক্রয় মূল্য ছিল, মানে আমরা প্রশ্ন রেখেছিলাম একটি পণ্য 840 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 760 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়, পণ্যটির ক্রয় মূল্য কত, মানে পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা।
2: একেবারে 800 টাকা, এবং সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের জন্য হাততালি টিম রেডি, কিন্তু কারা কারা সঠিক উত্তর দিলেন
1: সেইটা জানতে হবে আগে। শ্রাবণীপাল মেট্রোপলিটন থেকে, শেখ কাদম রসুল হাওড়া দক্ষিণপাড়া থেকে, রিঙ্কু সাপুই, মৌসুমী ব্যানার্জি পিকনিক গার্ডেন থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, অয়ন্দলি হায়রা হাওড়া থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, ঝুমা সাহা কবরডাঙ্গা থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি লিপি সরকার সরসুনা থেকে।
0: আমরা চলে যাব আমাদের পরের রাউন্ড, যে রাউন্ডে আমরা একটু ইতিহাসের পাতায় চোখ বুলোই। থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস। এই রাউন্ডটাতে আমরা কি করি, কি করি তমজিৎ?
1: এখানে আমরা অড ওয়ান আউট, মানে হচ্ছে
2: না থ্রোব্যাক টাইমস,
1: সরি আসলে গুলিয়ে যাচ্ছে হঠাৎ বললো।
0: আসলে তুমি ম্যাচ দেখবে আর তোমার গোল হবে না, এরকম হতে পারে?
1: না না, আমি ম্যাচ দেখছি না, আমি ইজিপ্টের কথা ভাবছি। মানে ইজিপ্ট এত সুন্দর বল কেড়ে নিচ্ছে, আমি আর্জেন্টিনার ফ্যান কিন্তু ওদেরকেও প্রশংসা না করে পারছি না, এরকমভাবে বল কেউ কেড়ে নেয়।
0: ঠিক ঠিক, ধর তোর বন্ধু,
1: হ্যাঁ
0: তার নাম টিনা,
1: হ্যাঁ
0: সে কিছুতেই ফোন ধরছে না,
1: না
0: তাহলে তুই তাকে কি মেসেজ করবি?
1: আচ্ছা আর্জেন্টিনা, বলছি এরকম যোগগুলো করতে পাস
0: এইসব মুহূর্তের জন্য আটকে রাখে, এরকম আছে আরো কয়েকটা, ঠিক সেই সময় সেই মোমেন্টগুলোতে দেব। আজকে হবে না, হয়তো দু বছর পরে
1: হবে, ঠিক আছে আমি তখনও হাততালি দেবো, এখনও হাততালি দিলাম।
0: হ্যাঁ
1: আমরা থ্রোব্যাক টাইমসে আছি, অর্থাৎ পেছন ঘুরে দেখছি যে কি হচ্ছে ওখানে,
0: আমিও দেখছি।
1: হ্যাঁ তো পেছন ঘুরে দেখতে গিয়ে আমরা কি দেখতে পাবো আজকে?
2: ইতিহাস ঘেঁষা একটা কোন তথ্যমূলক একটা প্যাসেজ, এবং সেইটা ভালো করে শুনবেন, প্রশ্ন আছে ওই প্যাসেজের মধ্যেই, প্রশ্ন আপনি পেয়ে যাবেন, কিন্তু আগে থেকে গেস করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, একেবারে পুরোটা শুনে উত্তর দেবেন, মানে প্রশ্ন শুনে তারপরেই উত্তর দেবেন, এবং ওই একইভাবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে সবার আগে সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন। তাহলে খুব ভালো করে মন দিয়ে শুনুন আজকে ইতিহাস কি বলে। Throwback times.
3: Throwback times. Throwback times. হিন্দু হস্টেলের বার্ষিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে ঘিরেই বিতর্কের সূত্রপাত, যার জল পরবর্তীকালে গড়িয়েছিল অনেক দূর। বঙ্গ আমার জননী আমার গানটি তখন ইংরেজ সরকারের চক্ষুশূল হয়ে উঠেছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ইংরেজ সরকারের অত্যাচারের গ্রাফ। হিন্দু হস্টেলের বার্ষিক অনুষ্ঠানে ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ বঙ্গ আমার জননী আমার গানটি পরিবেশন করলেন হস্টেল আবাসিকরা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন একজন ইংরেজ সাহেব, তিনি সহ্য করেননি ছাত্রদের এই অবাধ্যতা। বক্তৃতার সময় ভারতবর্ষের বিরুদ্ধে বেশ কিছু বিদ্বেষমূলক মন্তব্য করেন এই সাহেব, সঙ্গে সঙ্গেই বিরুদ্ধতার ঢেউ ছড়িয়ে পড়ল সমগ্র প্রেসিডেন্সিতে। হিন্দু হস্টেলের ডাকে শুরু হল অনির্দিষ্টকালীন ছাত্র ধর্মঘট। অবশ্য এর আগে ছাত্রদের প্রতিনিধিরূপে পাঠানো হয়েছিল সুভাষচন্দ্র বসুকে। অধ্যক্ষের কাছে সুভাষ দাবি জানান যে এই সাহেব যেন তার মন্তব্যের জন্য ছাত্রদের কাছে ক্ষমা চান। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, কোন সাহেবের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে হিন্দু হস্টেলে ছাত্র ধর্মঘট শুরু হয়? উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
4: Throwback times. Throw- টাইমস, থ্রোব্যাক টাইমস।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: কুইজ খেলো জ্যাকপট জেতো জ্যাকপট জেতো শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে Throwback times.
2: এরকমভাবে হবে না সত্যি হবে না। মানে আমরা ভাবছিলাম যে আর্জেন্টিনা গোল করবে, ইজিপ্ট গোল করে দিয়ে গেল, এবং সেটা কিন্তু ম্যাচের স্রোতের বিরুদ্ধে নয়। ইজিপ্ট অসাধারণ খেলছে,
3: ফাটাফাটি খেলছে। আমরা আজকে একটা খুব হাই ভোল্টেজ ম্যাচ বলে আমরা কুইজওয়ালার মধ্যেই হয়তো আমরা খেলা নিয়ে কথা বলবো, কিন্তু
2: বিশ্বকাপ থেকেও প্রশ্ন আছে।
3: হ্যাঁ, এই থাকবেই, সেটাই স্বাভাবিক।
4: আপাতত আমরা ইতিহাসের পাতায় ছিলাম এবং সেখানে প্রশ্ন রাখা হয়েছিল, এবং সঠিক উত্তর কি?
2: সঠিক উত্তর হচ্ছে ওটেন সাহেব।
4: ওটেন সাহেব, ওটেন সাহেবের নামটা জানতে চাওয়া হয়েছিল। ওটেন সাহেব এই উত্তর কারা কারা দিলেন সেই নামগুলো?
3: বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, তন্ময় শিকদার শ্যামনগর থেকে, মিতা পাল কাকুরগাছি থেকে, মনময় মহন্ত কৃষ্ণনগর থেকে, অভিজিৎ দে বিষ্ণুপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, দেবজ্যোতি শিকদার সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি গড়িয়া থেকে মেঘা চাকলাদার।
4: বেশ, এই যে আপনি বারবার শোনেন কুইজওয়ালা খেললে জ্যাকপট জিততে পারবেন, এরকম জ্যাকপট তো বহু মানুষ জিতেছেন অলরেডি, এবং তারা FM রেইনবো স্টুডিওতেও এসেছেন এবং আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভের সঙ্গে কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। সেরকমই কোনো কোনো উইনার লাস্টবারে এসেছিলেন, তাদের কথাবার্তা শুনবো, তবে তার আগে আমরা পরের রাউন্ড থেকে বরং ঘুরে আসি।
3: চলো পরের রাউন্ডে যেটা আমরা যাব, সেই রাউন্ডে আমরা যেটা করি, আমরা একটু ইতিহাস নিয়ে নাড়াঘাটা করি। সেটাতে আমরা যেটা করি, সেটা কি করি বলতো?
4: আমরা অড ওয়ান আউট
3: না, আমরা একটু সাহিত্য নিয়ে বরং আলোচনা করি। চল,
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
4: হ্যাঁ, আমাদের এতগুলো রাউন্ড, আমরা আসলে কনফিউজ হয়ে যাচ্ছিলাম কিসের পরে কিসে যাব। তো আপাতত যেটা ডিসাইডেড হলো সেটা হচ্ছে ওই সাহিত্য সাফারি, সাহিত্য ঘেঁষা একটি রাউন্ড। যারা লিটারেচার পড়তে ভালোবাসেন, বিভিন্ন সাহিত্যের পাতায় যাদের ঘোরাফেরা আছে, সেটা গল্প, উপন্যাস, কবিতা, নাটক, যা খুশি হতে পারে, তাদের কাছে এই রাউন্ডটা ভীষণ প্রিয়। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই রকমই কোনো গল্প উপন্যাস থেকে আপনাকে একটা অংশ শোনাই এবং সেটা থেকে কোনো প্রশ্ন আপনার জন্য রেখে থাকি। আজকে অর্ণব কি রেখেছে?
3: লেখকের নাম বলতে হবে, ভালো করে মন দিয়ে শুনলেই পারবেন, কিন্তু ভালো করে মন দিয়ে শুনতে হবে। মানে দ্বিতীয়বার বলার কারণটা কি সেটা উত্তরটা আসার পর বুঝতে পারবেন। আবারও বলছি, ভালো করে মন দিয়ে শুনতে হবে এবং ভালো করেই মন দিয়ে শুনতে হবে। 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করতে জানাবেন। রিয়া কিছু বলছিল
4: না? আমি কিছু বলছিলাম না, আমি যেটা শুনবেন সেটা একটা গল্প বা উপন্যাসেরই তো
3: অংশ, একদম।
4: হ্যাঁ, বেশ, খুব ভালো করে শুনুন, হয়তো পরিচিত আপনাদের, ভালো করে শুনলেই সেটা বুঝতে পারবেন। আর 9903659992 তো অপেক্ষাতে রইলই, দুটো গান সময় পাবেন আপনি।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
5: তারানাথের বৈঠকখানার আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের কাঁধে কণ্ঠকিফল ভগ্ন করা উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি আর ফুলুরি কিনে নিয়ে এসেছিলাম। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয়বার চাও এসে উপস্থিত। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল,
6: না, উড়েগুলো বেশ ভালো তেলে ভাজা করে, বুঝলে?
5: কিশোরী বলল, দেখুন, সবকিছু স্বাদ নির্ভর করে মনের অবস্থার উপর। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্ত আড্ডার মেজাজ, এখন বাসি তেলে ভাজা আর পচা বেসনের ঠান্ডা ফুলুরিও ভালো লাগবে। আমার মাথায় দুশ্চিন্তা থাকলে দেরাদুন চালের বিরিয়ানিও মুখে রুচবে না, তাই নয় কি? তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিয়ে বলল,
6: কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না বোধ হয়।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

शाहितो सफारी।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
2: সাহিত্য সাফারিতে আমরা একটা প্রশ্ন করেছিলাম এবং আমরা বারবার বলেছিলাম যে ভালো করে শুনতে হবে, কারণ লোকজন তারানাথ তান্ত্রিক শুনে নিশ্চয়ই প্রচুর প্রচুর
3: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, সঠিক উত্তরটা বলেছেন, কিন্তু আরো হয়তো সঠিক উত্তর আসতো যদি আমরা প্রথম 10 জনকে পেয়ে গিয়েছি, কিন্তু আর্জেন্টিনা গোল খাওয়ার পরে একটা উত্তর আর এলো না, মানে ভুল উত্তর সঠিক উত্তর কিছুই আসেনি আর আর্জেন্টিনা গোল খেয়ে যাওয়ার পরে,
2: না সবার মন খারাপ হয়ে গেছে।
3: হ্যাঁ, বিষয়টা মন খারাপ হওয়ার মতোই। যাই হোক, যারা সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ তারাদাস বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছেন, তারা হলেন শুভম ঘোষ বরানগর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শেখ জাহাঙ্গীর হোসেন হাওড়া থেকে, শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, রুনা বসু বরানগর থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, ভানু দে বিষ্ণুপুর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি শুভশ্রী কার্ফা বাখরপুর থেকে।
4: হাততালির টিমও আপাতত একটু ঘুমিয়ে পড়েছিল।
2: আমরা এবার যেটা করব, আমরা আমাদের অড ওয়ান আউট রাউন্ডে রাউন্ডে যাবো, তো তার আগে বলে নিই যে আমাদের ইনস্টা কুইজ রাউন্ড কিন্তু খুব শীঘ্রই আসছে, কাজে আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা ফলো করতে কিন্তু ভুলবেন না।
4: আমরা যাব আমাদের অড ওয়ান আউট রাউন্ডে।
1: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
4: অড ওয়ান আউট রাউন্ডে আমরা পাঁচটা বিষয়ের নাম বলি, যে কোনো পাঁচটা, সেটা পাঁচটা মানুষ হতে পারে, পাঁচটা যে কোনো প্রাণীর নাম হতে পারে, পাঁচটা বস্তু, যে কোনো কিছু হতে পারে, এবং সেই পাঁচজনের মধ্যে থেকে একজন হচ্ছেন অড, সেই অডটি কোনজন, মানে অডটা কে, সেটা আপনাকে বের করতে হবে এবং আমাদের পাঠিয়ে দিতে হবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। প্রথমে আমরা পাঁচজন, মানে পাঁচজন পার্সোনালিটির নাম বলবো,
2: বলি বলো।
4: জয়ন্ত তালুকদার, আমন সাইনি, অংশু মালিক, দীপিকা কুমারী, দোলা ব্যানার্জি।
3: জয়ন্ত তালুকদার, আমন সাইনি, অংশু মালিক, দীপিকা কুমারী, দোলা ব্যানার্জি।
2: মানে কাকে আপনার মনে হচ্ছে অড? 9903653992 তে হোয়াটসঅ্যাপ এসএমএস করে জানান আমাদের। আমরা ফিরছি একটা গানের পরে।

0: আমাদের বাঁকুড়া থেকে এসেছি।
1: আমি পৃথ্বী মণ্ডল, ত্রিবেণী থেকে।
2: আচ্ছা, বাঁকুড়া এবং ত্রিবেণী মানে হুগলি জেলা,
1: হুগলি
2: একেবারে দুটো দুই প্রান্তের জেলা। আমরা একটু আলাপ সেরে নিই। সোমনাথবাবু, এটা কি প্রথমবার আকাশবাণী?
0: না, এই নিয়ে তৃতীয়বার এসেছি। আমি এর আগেও কুইজবেলায় জুলাই এসেছিলাম 2025-এ, এবং গত মার্চে আমি T20 বিশ্বকাপের যে রিলস বানানো যায় সেখানে আমি সিলেক্ট হয়ে এসেছিলাম ক্রীড়া দপ্তরের আহ্বানে।
2: বাহ, অর্থাৎ আকাশবাণীর সঙ্গে আপনার মোটামুটি একটা যোগাযোগ চলতেই থাকে, আর কুইজওয়ালা প্রত্যেকটা পর্বই আপনি শোনেন?
0: প্রত্যেকটা পর্ব প্রায় এক বছর তিন মাস শুনছি।
2: বাহ, আর পৃথ্বী?
1: আমার এটা সেকেন্ড টাইম, আমি এর আগে ফেব্রুয়ারিতে এসেছিলাম।
2: আচ্ছা, পৃথ্বী নিয়মিত কুইজওয়ালা শোনা হয় নিশ্চয়ই?
1: রেগুলারলি বলবো না, বাট মাঝে একটু আর দু গ্যাপ যায়।
2: না, এর পরের বার থেকে, এই যে আপনি তো দ্বিতীয়বার উইনার হয়ে এসেছেন, আমরা চাইবো প্রত্যেকবার, প্রত্যেকটা মঙ্গলবার আপনি কুইজওয়ালা শুনবেন, কারণ তবেই কুইজওয়ালার সঙ্গে বন্ধুত্বটা আরও গাঢ় হবে। পৃথ্বী, আপনি কি করেন?
1: কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপেয়ার করছি আপাতত।
2: আচ্ছা, আর সোমনাথবাবু?
0: আমি পেশায় একজন সিভিক ভলান্টিয়ার।
2: আচ্ছা, তাহলে তো
0: মাঝে আমি রেডিও শুনি এবং FM রেনবোর প্রতিটি অনুষ্ঠানে আমার ভালো লাগে, এবং চিঠিও পাঠায় ভরায় চিঠি পাঠায় নিয়মিত চিঠি পাঠায় চিরন্তনী প্রতিটি অনুষ্ঠান, নমস্কার কলকাতা বলুন, চুপ কথা বলুন, লাভ জংশন বলুন, সব অনুষ্ঠানে FM রেনবো আমার সঙ্গেই থাকে।
2: গল্প স্বল্প তো শোনেন?
0: গল্প স্বল্প শুনি, এবং গল্প স্বল্প সিলেক্ট তো হয়েছি। গঠনমূলক বক্তব্য, এই সিস্টেমটা ভালো করেছে। গঠনমূলক বক্তব্য আগে যেমন কে বলেছেন কোনো একটা ইয়ে দিতে হতো, সেটা এখন সিস্টেমটা খুব ভালো লাগছে, এবং গল্পগুলো খুব অসাধারণ, আমাদের পরিবেশনাও খুব ভালো, সব মিলিয়ে এক কথায় কুইজওয়ালা খুবই ভালো অনুষ্ঠান।
2: আর পৃথ্বীকে পড়াশোনা, পরীক্ষা দেওয়া এইসবের পাশাপাশি রেডিও একটু শোনা হয়?
1: একটু না, অনেকটাই শোনা হয়।
2: তাতে পড়াশোনার ক্ষতি হচ্ছে না তো?
1: না, বরঞ্চ আমাকে রিল্যাক্স করতে খুব হেল্প করে রেডিও।
2: ঠিক, কারণ কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে একটা ধৈর্যের প্রয়োজন হয় এবং একটা ধারাবাহিকতা লাগে পড়াশোনার, তো তখন স্বাভাবিকভাবেই ধারাবাহিকভাবে একই কাজ করতে থাকলে একটা একঘেয়েমির জায়গা তো তৈরি হয়, সেটা থেকে বোধহয় রেডিও আপনাকে খানিকটা মুক্তি দেয়।
1: অনেকটাই।
2: আর কুইজওয়ালা বিশেষ করে?
1: কুইজওয়ালা রেনবো FM এর সব শোই বেশ রিল্যাক্সিং।
2: বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনার কোন রাউন্ডটা প্রিয় পৃথ্বী?
1: যেই রাউন্ড থেকে সিলেক্ট হয়ে যায় সেই রাউন্ডটাই ভালো লাগে।
2: আর সোমনাথবাবু, কোন রাউন্ড?
0: আমার অবশ্যই এখানে ইতিহাসের যা রাউন্ড ছোব্যাক, এটা ভালো লাগে, অর্ডার অড রাউন্ডটা ভালো লাগে বিশেষ, এবং সব যে ইনস্টা কুইজটাও আমার ভালো লাগে, আমার প্রতিটা রাউন্ডই ভালো, তো এক কথায় অপূর্ব আর কি।
2: বাঁকুড়া থেকে এসেছেন মানে তো অনেকটা সকালে বেরোতে হয়েছে।
0: ছটায় বেরিয়েছি।
2: বেশ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর সোমনাথবাবু, পুরস্কারের অর্থ নিয়ে কী করবেন?
0: বাড়ির কাজে, সাংসারিক কাজে লাগাবো, তাছাড়া মেয়ের জন্য কিছু জিনিস কিনে দেবো।
2: পরিবারে কে কে রয়েছে?
0: পরিবারে আমার স্ত্রী আর 10 বছরের মেয়ে আছে আর মা আছে।
2: আচ্ছা, তো মেয়ে কতটা এক্সাইটেড?
0: মেয়ে মানে সাড়ে আটটা বাজলি প্রতিদিন মঙ্গলবারে যে বাবার কুইজ আছে, একটা এক্সাইট হয়ে যায়, এবং সবাই মিলেই শোনা হয়, কিন্তু আমাদের বাঁকুড়া থেকে শোনা খুব মুশকিল হয়ে যায়, এক হাতে রেডিও ধরে থাকে, এক হাতে ফোন, মানে সিগন্যাল পাওয়া যায় না, মানে 140 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে, তো তার মাঝেই শুনি, এবং অনেককেই বলেছি আমি বিভিন্ন সবিনয় নিবেদন বলুন, এখানে চিঠি দিয়েছি, অনেক ইন্টারভিউ হয়েছে, অনেকে আমাকে ফোন করে কীভাবে ইয়ে করা যায়, পার্টিসিপেট করা যায়, এবং অংশগ্রহণও করছে, রেডিওর সঙ্গে সঙ্গে থাকি এবং কুইজওয়ালার সঙ্গে সবসময় থাকি, এবং বলবো শ্রোতা বন্ধু যে রেডিও থেকে শুনুন কুইজওয়ালা, কারণ ফোন থেকে শুনলে আমরা কোনো বিজয় হতে পারবেন না, একটা 50 সেকেন্ডের ডিফারেন্স থাকে, আমি এর আগেও শুনতাম, কিন্তু রেডিওতে যখন ফোন রেডিওতে শুনলাম তখনই কুইজওয়ালায় বিজয় হলাম, ওই ডিস্টেন্সটা ওই অ্যাপ থেকে হবে, নিউজন অ্যাপ থেকে হচ্ছে ইয়ে করতে পারবে না।
2: ঠিক, আর পৃথ্বী, পুরস্কারের অর্থ নিয়ে কি করার পরিকল্পনা রয়েছে?
1: হ্যাঁ, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে আমি একটা জার্সি কিনব।
2: বাহ, খুব ভালো লাগলো আপনাদের দুজনের সঙ্গে কথা বলে। আকাশবাণীতে আসার জন্য এবং আমাদের এই সাক্ষাৎকার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এবং আমরা চাইবো কুইজওয়ালা এবং আকাশবাণী FM রেইনবোর প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা ভালোবেসে শুনবেন এবং বারবার শুনবেন, এবং রেডিও আপনাদের সঙ্গে বন্ধু হয়ে থাকুক।
0: ধন্যবাদ।
1: থ্যাংক ইউ।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজ। রিক্সওয়ালা 107 FM রেনবোতে।

0: Odd One Out. Odd One Out. অর্ডন আউটে নিয়ে আমরা ফিরলাম আবারও, এবং অর্ডন আউটে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল। কেন অদ্ভুত, কি ব্যাপার, ওর প্রিয়া এক্সপ্লেন করবে।
1: অদ্ভুত কিছু না, মানে পাঁচজন পার্সোনালিটির নাম বলেছিলাম, জয়ন্ত তালুকদার, আমন সাইনি, অংশু মালিক, দীপিকা কুমারী, দোলা ব্যানার্জি। এদের মধ্যে চারজন হচ্ছে আর্চার, তীরন্দাজ, এবং একজন যিনি তীর ছোড়েন না কিন্তু তিনি কুস্তি করেন, তিনি হচ্ছেন অংশু মালিক। তো সেক্ষেত্রে অংশু মালিকই একমাত্র অড বাকি চারজনের মধ্যে। তো সঠিক উত্তর কারা কারা দিলেন সেই নামগুলো নিয়ে তো মোটামুটি রেডি আমরা।
0: একদম, যারা সঠিক উত্তর দিলেন, শুভম ঘোষ বরানগর থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, তিতু জানা চামড়াইল থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, অরিজিৎ জানা ঘুরিয়া থেকে, শেখ কদম রসুল দক্ষিণপাড়া থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি বরানগর থেকে, রুনা বসু।
1: অড ওয়ান আউট আমরা দুবার খেলি, একবার হয়ে গেল এবং সেকেন্ড বারে পালা। আচ্ছা, আমরা কি এর মধ্যে ইনস্টা খেলবো নাকি?
2: না, একবার ওয়ান পরে খেলবো।
1: ওকে, তাহলে অড ওয়ান আউটের যে সেকেন্ড রাউন্ড সেটা বরং বলে দিই। একইভাবে পাঁচটি প্রাণীর নাম বলবো, তার মধ্যে কোন প্রাণীটি অড সেটাই আপনাকে জানাতে হবে 9903653992 তে। ব্যাং, হাঁস, মুরগি, সাপ, মাছ।
0: ব্যাং, হাঁস, মুরগি, সাপ, মাছ, এগুলোর মধ্যে কোনটা অড, কোন প্রাণীটা অড? এইগুলোর মধ্যে অড কেন?
2: 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানান কোনটা অড আপনার মনে হচ্ছে।
0: প্রত্যেকটাই অড মনে হচ্ছে।
2: হ্যাঁ, কিন্তু কোনো একটা বেশি অড।
0: হ্যাঁ,
2: সেটাকে আইডেন্টিফাই করতে হবে। চলো।

0: Odd one out. Odd one out. Odd one out এর এই যে odd ব্যাপারটা কেন, মানে এখানে chicken বা মুরগি কেন?
1: এখানে মুরগি বিভিন্ন কারণে হতে পারে।
2: আমার তো ব্যাং মনে ছিল, ব্যাঙের চারটে পা আছে।
1: না,
2: সেক্ষেত্রে সাপও আবার হতে পারে, সাপের তো কিছুই নেই,
1: কিছুই পা বলতে সেরকম কিছু নেই,
2: পা পাখনা ডানা।
1: হ্যাঁ, আপাতত আমরা যে লজিকে ভেবেছি সেটা হচ্ছে মুরগি একমাত্র প্রাণী যে জলে থাকে না, মানে কোনোভাবেই সে জলে থাকে না। ব্যাং, হাঁস, সাপ, মাছ কোনো না কোনোভাবে জলে থাকে এবং মুরগি একমাত্র প্রাণী যে জলে থাকে না। তো এটা যারা যারা বুঝতে পেরেছেন, আমরা তাদের মধ্যে থেকে দশজনকে বেছে নিয়েছি এবং প্রথম দশজনকে অবশ্যই, এবং তার মধ্যে থেকে একজন চলে যাবেন সেমিফাইনালে।
2: মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, অ্যান্ডি মিত্র বেহালা থেকে, ঝুমা সাহা সরসুনা থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, পূজা গড়াই খাতরা থেকে, সুপ্রিয়া নাগ মধ্যপ্রদেশ থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, মৌসুমি ব্যানার্জি পিকনিক গার্ডেন থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি দীপেন মণ্ডল ফলতা থেকে।
0: এইবার আমরা চলে যাব আমাদের সেই রাউন্ডে, যে রাউন্ডে আমরা আমাদের খেলাটা কিন্তু হোয়াটসঅ্যাপে খেলি না, আমরা খেলি আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতায়। আমাদের ইনস্টাগ্রামে প্রশ্ন পোস্ট হয়ে গেছে।
1: হ্যাঁ, আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, এটা যদি ফলো না করা থেকে থাকে তাহলে চটপট ফলো করুন। আমরা কিন্তু এই প্রশ্ন মুখে বলি না এবং হোয়াটসঅ্যাপেও কোনো উত্তর এখানে অ্যাকসেপ্ট করি না, শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রামেই আপনি প্রশ্ন দেখে নেবেন এবং সেখানে কমেন্ট করবেন না কখনোই, শুধুমাত্র DM ডিরেক্ট মেসেজ অপশনে যাবেন, সেখানে গিয়ে সঠিক উত্তর টাইপ করবেন, সঙ্গে নিজের নাম লোকেশন, পুরো ব্যাপারটা শুধুমাত্র আপনাকে ডিরেক্ট মেসেজ করেই পাঠাতে হবে আমাদের ইনস্টাগ্রামে। যারা এখনো ফলো করেননি আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা, চটপট ফলো করুন।

0: রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ইনস্টা কুইজে উত্তর পোস্ট হয়ে গেছে, তাহলে উত্তর মিলিয়ে দেখবেন যে আপনি সঠিক উত্তর দিলেন না আপনি ভুল উত্তর দিলেন, সেটা তো আপনি জানতেই পারবেন। কিন্তু তার আগে আমি জানাবো যে কারা সঠিক উত্তর দিয়েছেন এবং সেখান থেকে কে চলে যাচ্ছেন সেমিফাইনালে। প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, সুপ্রিয়া নাগ মধ্যপ্রদেশ থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, কাকলি কারফা বাখরপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি দমদম থেকে, আকাশ হাজরা।
1: আর আমরা চলে যাচ্ছি আমাদের পরের রাউন্ডে। এটা রিয়াদির প্রিয় রাউন্ড।
2: আমার প্রিয় রাউন্ড মানে আমি যেহেতু প্রশ্নটা করেছি সেই জন্য অর্ণব বলছে, কিন্তু অর্ণবও এই রাউন্ডে বিভিন্ন এমন এমন জায়গার কথা বের করে আনে যেগুলো আমরা ভাবতেও পারি না। আপাতত থ্রি পয়েন্ট পাজলে আমরা যেটা করে থাকি সেটা শর্টে বলে দিই, সেটা হচ্ছে তিনটে ক্লু আপনাকে দিয়ে থাকি এবং সেই ক্লু থেকে আপনাকে সঠিক উত্তর খুঁজে বের করতে হয়। আপনি যদি প্রথম ক্লু থেকে বুঝতে পেরে যান কোন জায়গার কথা আমরা বলছি, আজকে একটা জায়গা এটাই থাকছে, তো কোন জায়গার কথা আপনাকে বলছি সেটা তো খুব ভালো। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে সেকেন্ড আর থার্ড ক্লুর জন্য ওয়েট করবেন, কিন্তু একেবারে শিওর হয়ে তবেই কিন্তু আপনি ফার্স্ট ক্লুতে উত্তর পাঠাবেন, কারণ যদি কখনো উত্তর মনে হয় আপনি চেঞ্জ করবেন তাহলে সেকেন্ড বা থার্ড ক্লুতে কিন্তু আর আলাদা করে উত্তর চেঞ্জ করতে পারবেন না।
1: ঠিক,
2: তো সেক্ষেত্রে আমরা ক্লুগুলো দিতে থাকি, এক একটা ক্লু এবং এক গান করে সময় আপনি পাবেন। যদি একেবারেই বুঝতে না পারেন তাহলে থার্ড ক্লুর জন্য ওয়েট করবেন। আজকে আমাদের প্রথম ক্লু, এটি ঝাড়খণ্ড রাজ্যের একটি মনোরম লেক।
1: প্রথম ক্লু বলছে এটি ঝাড়খণ্ড রাজ্যের একটি মনোরম লেক। আপনি যদি বুঝতে পারেন কোন লেকের কথা বলা হচ্ছে তাহলে উত্তর পাঠান।

0: पॉइंट पजल, थ्री पॉइंट पजल। থ্রি পয়েন্ট পাজলের আমাদের ফার্স্ট ক্লু কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম অলরেডি। ফার্স্ট ক্লু যেটা ছিল সেটা হচ্ছে এটি ঝাড়খণ্ড রাজ্যের একটি মনোরম লেক।
1: সেকেন্ড ক্লু কি বলছে সেটা জানতে হবে। সেকেন্ড ক্লু বলছে এখানে মহানায়ক উত্তম কুমারের একাধিক সিনেমার শুটিং হয়েছে। সেকেন্ড ক্লু বলছে এখানে মহানায়ক উত্তম কুমারের একাধিক সিনেমার শুটিং হয়েছে। যদি এখনও বুঝতে পেরে থাকেন তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আর যদি এখনও মনে হয় যে না এটা ঠিক কি না ভুল ওটা, তাহলে ঠিক আছে আর একটা ক্লু তো আছেই, পরের ক্লুয়ের জন্য অপেক্ষা করুন।
2: আজ খুশি কা দিন হ্যায়া নিকলা মুহূর্ত চঙ্গা বৈ সুট পেন কে বন গয়া।

0: 3 point puzzle.
1: পরেশনাথ পাহাড়।
2: এবার আর বুঝতে কোনো অসুবিধা হবে না। উত্তর পাঠিয়ে দিন 9903659992 তে। যদি এখনো বুঝে উঠতে না পারেন তাহলে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করুন।

0: 3 point puzzle. উত্তরে পৌঁছতে হবে এবং ফার্স্ট ক্লুতে যদি পেরে যান আপনি খুব ভালো, নাহলে সেকেন্ড ক্লুতে না পারলে থার্ড ক্লু আমরা দিয়ে দিয়েছি। এবার উত্তর দেওয়ার পালা,
1: একদম উত্তর দেওয়ার পালা। থার্ড ক্লু পরে হচ্ছে, তিনটে ক্লু আমরা বলে দিই একবার সব কটা ক্লু। প্রথম ক্লুতে ছিল এটি ঝাড়খণ্ড রাজ্যের একটি মনোরম লেক। সেকেন্ড ক্লুতে ছিল এটি এখানে মহানায়ক উত্তম কুমারের একাধিক সিনেমার শুটিং হয়েছে। থার্ড ক্লু ছিল এই লেকের পাশেই রয়েছে পরেশনাথ পাহাড়। সঠিক উত্তর হচ্ছে
2: তোপচাচি লেক। ঝাড়খণ্ডে তোপচাচি লেকের কথা জিজ্ঞেস করেছিলাম আমরা এবং সঠিক উত্তর কারা কারা দিয়েছেন। মোটামুটি ফার্স্ট ক্লুতে হয়তো খুব বেশি সঠিক উত্তর আমরা পাইনি, কিন্তু সেকেন্ড ক্লু দেওয়ার পরে ঝড়ের বেগে সঠিক উত্তর আসতে শুরু করেছে।
1: আমি বলি প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিয়েছেন। চৈতালি দে হাওড়া থেকে, অন্বেষা শাহ কৃষ্ণনগর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, সর্বাণী পাল কাঁকুড়গাছি থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, শেখ কদম রসুল দক্ষিণপাড়া থেকে। এবং ফার্স্ট ক্লুতে যিনি একমাত্র সঠিক উত্তর, একটিমাত্রই সঠিক উত্তর আমরা পেয়েছিলাম এবং তিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি বেহালা থেকে শ্যামলেন্দু দত্ত।
2: অনেক অভিনন্দন শ্যামলেন্দু বাবুকে। এবং আমরা 3 point puzzle রাউন্ড শেষ করলাম। সেই সঙ্গে বলে রাখি, যারা এখনও আমাদের ইনস্টা হ্যান্ডেল ফলো করেননি, 107 FM রেইনবো

0: কলকাতার, তারা কিন্তু ফলো করে রাখুন, কারণ আর একটু পরেই আমরা আজকে আমাদের সেকেন্ড যে ইনস্টা কুইজ সেইটা খেলতে আসছি। তবে তার আগে আমরা এখন কোন রাউন্ডে যাব?
1: আমরা এখন যাব আমাদের ভয়েস ভিশন রাউন্ডে। ভয়েস ভিশন,
0: ভিশন, ভিশন, ভয়েস ভিশন রাউন্ড আমাদের চিরচেনা রাউন্ড। কুইজওয়ালা যাবে থেকে শুরু হয়েছে ভয়েস ভিশন রাউন্ড, কিন্তু সেদিন থেকেই চালু হয়েছে, একবার এখনও চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি এই ভয়েস ভিশনে, বুঝতেই পারছেন ভয়েস শুনে মানুষ চেনার খেলা। তো কার ভয়েস শুনছি, এখানেও আমরা দুটো রাউন্ড খেলবো, কার ভয়েস শুনছি সেটাই আপনি জানাবেন 9903653992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আজকে আমাদের প্রথম ভয়েস শুনে নেওয়া যাক।
1: চলো
2: honestly a few days that I analyzed, you know, the situation, I wanted to respond to it from a not a preconceived notions that we set in our head that if someone does this we should respond like this. And when I thought about it, I just felt who she was dating was not relevant to the equation that I shared with her, so why should that equation change?
3: Voice vision, voice vision.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: কি জানা বলছিলাম আমরা,
1: আমরা ছিলাম ভয়েস ভিশনে, ভয়েস ভিশনে আমরা ক্যাটরিনা কাইফের ভয়েস শুনিয়েছিলাম, এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, অপূর্ব সেন দমদম থেকে, স্বপ্নীল গাঙ্গুলী কলকাতা থেকে, হাফিজা মুল্লা সুন্দরবন থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, কৌস্তভ পাল হাওড়া থেকে, মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, প্রশান্ত থাক বরগাছিয়া থেকে, সঞ্জীব মজুমদার সাঁতরাগাছি থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি যাদবপুর থেকে, তানিয়া হালদার।
2: আমরা ভয়েস ভিশন রাউন্ডে ছিলাম, ভয়েস ভিশনে দুটো রাউন্ড খেলি আমরা, সেক্ষেত্রে একজনের ভয়েস শোনানো হয়েছে, বাকি এখনও একজন আছেন। এই ভয়েসটা খুব ভালো করে শুনুন, এবং খুব বহু মানুষের বহু মানে বহু মানুষের একজন কি বলবো মানে এর থেকে বেশি বলে দিলে উত্তরটাই বলে দেওয়া হয়, একজন প্রিয় ব্যক্তিত্ব বলা যেতে পারে। খুব ভালো করে মন দিয়ে শুনুন 9903 6599 2 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠান।
3: না সেটা মনে হয় না, তবে সবল লিখে আমি আনন্দও পাই, কারণ আমি নিজে গোয়েন্দা কাহিনীর খুব ভক্ত, আমি গোয়েন্দা কাহিনী অনেক পড়েছি, অনেক সব লেখকের নামও তোমরা জানবেন, আগাথা ক্রিস্টি তো আছেনই, শার্লক হোমস মানে আমাদের কোনান ডয়েল আছেন, তাছাড়া চেস্টারটন আছেন, তারপরে হিলারি কুইন আছেন, আরও অনেক চ্যান্ডলার আমেরিকানদের মধ্যে সবচেয়ে ভালো লেখক বলতে পারি, চ্যান্ডলারকে খুবই ভালো লেখক। তা ও গোয়েন্দার নাম হচ্ছে ফিলিপ মার্লো।
4: ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

ये बोले बंधु की खबर बोल कत दिन देखा हैनी हठात रास्ता अभी

কতদিন দেখা হয়নি, সময় চলে গেছে এবং চলেছি ঝুলিতে জীবনের

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ভয়েস ভিশন, ভিশন, ভিশন।
2: ভয়েস ভিশন রাউন্ডে আমরা ছিলাম, আমরা শেষ করলাম আজকের ভয়েস ভিশন। আমরা শেষে যে মানুষটির ভয়েস শুনেছিলাম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
3: একদম। আর যারা সঠিক উত্তর দিয়েছেন প্রথম 10 জন, মধুব্রতা হালদার ঢাকুরিয়া থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, সৌভিক সরকার কসবা থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমি ফাইনালে, তিনি, তার নাম অলরেডি বলে দিয়েছি, রাজা দত্ত লেকটাউন থেকে।
4: আমরা কি আমাদের ইনস্টা রাউন্ডে চলে যেতে পারি?
2: হ্যাঁ, আমরা চলে যেতেই পারি।
4: চল।
5: ইনস্টা ইনস্টা কুইজ, ইনস্টা কুইজ, ইনস্টা

0: পাতা এই ইনস্টা হ্যান্ডেলটা ফলো করবেন এবং তারপর সেখানে যে প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নের আপনি সঠিক উত্তর দিয়ে দেবেন শুধুমাত্র ডিএম করে। ভুল করে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করবেন না, শুধুমাত্র ডিএম করবেন এবং ভুল করেও কমেন্ট করবেন না সেখানে। তাহলে প্রশ্ন পোস্ট হয়ে গেছে অলরেডি, আপনি উত্তর পাঠিয়ে দিন ঝটপট।
1: FM Rainbow Tune. Rainbow New Tune.

0: 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল। এখানে আজকে শেষবারের মতো আমরা ইনস্টা কুইজ খেলে ফেললাম এবং আমাদের ইনস্টা হ্যান্ডেলেই DM করে উত্তর পাঠাতে বলা হয়েছিল। সেইভাবে যারা উত্তর পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে প্রথম 10 জনকে আমরা বেছে নিয়েছি এবং
1: উত্তর একটু পরে যখন পোস্ট হয়ে যাবে তখন মিলিয়ে নেবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন, তবে বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন।
0: আমরা নামগুলো শুনি।
1: নামগুলো হচ্ছে সুরঞ্জন সরকার সরসুনা থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, দেবযানী মজুমদার গড়িয়া থেকে, কাকলি কার্ফা হুগলি থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, এবং যিনি চলে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে। আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডের নাম
2: লাইট ক্যামেরা ডায়লগ। লাইট ক্যামেরা ডায়লগ।
1: এই রাউন্ডে আমরা কি করি,
0: লাইট ক্যামেরা ডায়লগ আমাদের ফিল্মি রাউন্ড,
1: একদম সিনেম্যাটিক, এটা
0: একদম সিনেম্যাটিক একটা রাউন্ড। এবং এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে কোন সিনেমা কোন ফিল্মের একটা ছোট্ট ক্লিপিং, ছোট্ট অংশ আপনাকে শোনাই এবং সেখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে, অভিনেতার নাম কি, কার কণ্ঠ আপনি শুনলেন, পরিচালকের নাম কি, সঙ্গীত পরিচালকের নাম কি, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে। তো আজকে আমরা প্রথম, আচ্ছা এখানেও আমরা দুটো রাউন্ড খেলে থাকি, তো আজকে আমরা এই LCD মানে লাইটস ক্যামেরা ডায়ালগে প্রথম যে ডায়ালগটা শুনব, প্রশ্ন কি থাকছে অর্ণব?
1: এখন যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সিনেমার নাম বলতে হবে।
0: বেশ, তাহলে শুনুন মন দিয়ে এবং সিনেমার নাম জানিয়ে দিন আমাদের 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: লাইট ক্যামেরা ডায়ালগ। লাইট ক্যামেরা ডায়ালগ।
3: সাকসেস কে বাদ কা প্ল্যান সবকে পাস হ্যায়, লেকিন আগর গলতি সে ফেল হো গয়ে फेलियर से कैसे डील करना, कोई बात ही नहीं करना चाहता। बेटा इतना मार्क्स ले आओ ये वाला कॉलेज मिलेगा, बेटा वो कॉलेज चले जाओ ये वाला जॉब मिलेगा। अरे 10 लाख बच्चे बैठते हैं, 10,000 बच्चों का सिलेक्शन होता है, 9,90,000 बच्चे उनको पता ही नहीं कि क्या करना है, उसकी तैयारी तो कभी की नहीं।
2: Light, camera, dialogue. Light, camera, dialogue.

0: Light, Camera, Dialog. Light, Camera, Dialog.
1: আমরা ছিছোড়ে সিনেমার অংশ শুনিয়েছিলাম, তাই তো?
2: একদম।
1: যারা সঠিক উত্তর দিয়েছেন: মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, মিতালী রথ চণ্ডীপুর থেকে, মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি বেহালা থেকে, বিদিতা বড়ুয়া।
2: আমরা এবার চলে যাব আমাদের এই রাউন্ডের পরের প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে যে, মানে যে সিনেমার অংশ আপনি শুনবেন, আপনাকে বলতে হবে সিনেমার পরিচালকের নাম কি।
3: সিনেমার পরিচালকের নাম বলতে হবে 9903-65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। খুব ভালো করে মন দিয়ে শুনুন।
0: লাইট, ক্যামেরা, ডায়লগ। লাইট, ক্যামেরা, ডায়লগ।
4: কি বলছেন স্যার? এ তো 33 কোটি দেবদেবী, মানে ইনফাইনাইট প্রবাবিলিটি সেটের দিকে যাচ্ছে ব্যাপারটা।
5: উফ, আবার অশিক্ষা। 33 কোটি মানে কতগুলো দেবতা আছে বলে তোমার মনে হয়?
4: 33 কোটি মানে 33 কোটি, 33 crores।
5: আরে ওসব খ্রিস্টমাস বকরিদের ডায়লগটা না মারলি পারতে পোদ্দার। পদে পদে অপদস্থ হচ্ছে, পদত্যাগ করতে না হয়। 33 কোটির কোটির অর্থ এখানে প্রকার। কাজে অ্যাকচুয়ালি আমাদের শাস্ত্রে 33 ধরনের দেবতার কথা বলা আছে। 12 জন আদিত্য, 11 জন রুদ্র, 8 জন বসু, ইন্দ্র, প্রজাপতি।
0: লাইট, ক্যামেরা, ডায়লগ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
2: লাইটস ক্যামেরা ডায়ালগে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে, যে সিনেমাটা সিনেমার অংশ শুনিয়েছিলাম তার ডিরেক্টরকে, সঠিক উত্তর হচ্ছে সৃজিৎ মুখার্জি। যারা সঠিক উত্তর দিয়েছেন ও প্রথম দশজন হলেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, মিতালি রথ চণ্ডীপুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, গোপাদত্ত নিউ আলিপুর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, কৌস্তভ পাল হাওড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি মেদিনীপুর থেকে, সঞ্জয় দাশগুপ্ত। আর আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডের জন্য সবাই ভীষণ ভীষণভাবে ওয়েট করে থাকেন। এবার যাব সেই রাউন্ডে।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
4: ডিটেকটিভ ডায়েরি আমাদের একেবারে শেষ রাউন্ড, মানে এই প্রিলিমিনারির মধ্যে একেবারে শেষ রাউন্ড। এখানে আমরা একটা রহস্যের সিচুয়েশন আপনার জন্য তৈরি করেছি। আমরা সেই রকম একটা সিচুয়েশন আপনাকে দেব এবং আপনাকে সেই রহস্য ভেদ করতে হবে। কিভাবে করবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার, কিন্তু আপনাকে দুবার আমরা শোনাবো সেই রহস্যময় ঘটনাটা। এবার আপনি রহস্যটা সমাধান করবেন এবং 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে আমাদের জানাবেন কি আপনার উত্তর। তো সেক্ষেত্রে চলুন আমরা শুনে নিই আজকে কি রয়েছে আপনার জন্য, কোন ঘটনা রয়েছে।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
5: এক প্রচন্ড বর্ষার রাত্রে সমীরবাবুর মৃতদেহ পাওয়া যায় তার বাড়িতে। লোডশেডিংয়ের জন্য বাড়ি অন্ধকার থাকায় মৃতদেহ পেতে একটু দেরি হয়। তার বাড়িতে তখন ছিল তার স্ত্রী, তার ছেলে, বাড়ির কাজের লোক এবং বাড়ির ড্রাইভার। তার স্ত্রী বলেন উনি তখন খোলা ছাদে বসে ফোনে গান শুনছিলেন। তার ছেলে বলে সে তখন নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিল। বাড়ির কাজের লোক বলে গ্যাস শেষ হয়ে যাওয়ায় সে তখন ইন্ডাকশনে রাত্রের খাবার তৈরি করছিল। এবং ড্রাইভার বলে সে তখন বাড়ির নিচের তলায় বসে টিভিতে ওয়ার্ল্ড কাপ দেখছিল। পুলিশ এই জবানবন্দি শুনেই নিশ্চিত হয়ে যায় খুনির পরিচয় সম্পর্কে। আপনি কি বুঝতে পারলেন জানান আমাদের 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary. এক প্রচণ্ড বর্ষার রাত্রে সমীরবাবুর মৃতদেহ পাওয়া যায় তার বাড়িতে। লোডশেডিংয়ের জন্য বাড়ি অন্ধকার থাকায় মৃতদেহ পেতে একটু দেরি হয়। তার বাড়িতে তখন ছিল তার স্ত্রী, তার ছেলে, বাড়ির কাজের লোক এবং বাড়ির ড্রাইভার। তার স্ত্রী বলেন, উনি তখন খোলা ছাদে বসে ফোনে গান শুনছিলেন। তার ছেলে বলে, সে তখন নিজের ঘরে ল্যাপটপে কাজ করছিল। বাড়ির কাজের লোক বলে, গ্যাস শেষ হয়ে যাওয়ায় সে তখন ইন্ডাকশনে রাত্রির খাবার তৈরি করছিল। এবং ড্রাইভার বলে, সে তখন বাড়ির নিচের তলায় বসে টিভিতে ওয়ার্ল্ড কাপ দেখছিল। পুলিশ এই জবানবন্দি শুনেই নিশ্চিত হয়ে যায় খুনির পরিচয় সম্পর্কে। আপনি কি বুঝতে পারলেন? জানান আমাদের 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
1: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। Detective Diary, Detective Diary, Detective Diary.
1: ডিটেকটিভ ডায়েরি আমাদের যে রহস্যের রাউন্ড, এবং সেই রাউন্ডে আমরা একটা রহস্য দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে ভালো করে মন দিয়ে শুনতে হবে, তবেই সমাধান করা সম্ভব। এবং সেখানে সমাধান যেটা আমরা পেয়েছি সেটা হলো দুজন অপরাধী, এবং কাজের লোক, কারণ দুজনেই এমন কোনো কাজ করছিল যেটার জন্য ইলেকট্রিকের প্রয়োজন হয়, ইন্ডাকশন, এবং এদিকে হচ্ছে টিভি রাখা,
2: দুটো ইলেকট্রিকের প্রয়োজন। এই দুটি উত্তর, মানে দুজনের নামই যারা লিখেছেন তাদের উত্তরটাই আমরা একমাত্র অ্যাকসেপ্ট করেছি।
3: একদম। তো যারা সঠিক উত্তর দিয়েছেন এবং তাদের মধ্যে থেকে কে সেমিফাইনালে পৌঁছে যাচ্ছেন সেটা বলে দিই। সুরঞ্জন সরকার সরসুনা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ।

0: সাকরাইল থেকে বর্ণালী দে, হাওড়া থেকে শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে আফরিন মল্লিক, হাওড়া থেকে স্বপন কুমার বসু, বরানগর থেকে ফাল্গুনী দাস, খড়দাও থেকে তানিয়া হালদার, যাদবপুর থেকে সুলগ্না বসু, বরানগর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি অসীম ঘোষ নলপুর থেকে।
1: আমরা চলে যাব আমাদের সেমিফাইনাল রাউন্ড, যার নাম নিউজ ফ্ল্যাশ।
0: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশে শুধুমাত্র যে 18 জনের নাম বলবো সেই 18 জনই পার্টিসিপেট করতে পারবেন, বাকিদের উত্তর আমরা নেব না। এবং এই 18 জনের মধ্যে থেকে যে তিনজন সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি পৌঁছে যাবেন কুইজ ওয়ালার ফাইনাল রাউন্ডে। তাহলে যে 18 জন পার্টিসিপেট করবেন তাদের নাম বলে দিই। অজয় কুইটি গোলাঘাট থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, ফাল্গুনী দাস খড়দহ থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, পলাশ সাউ বজবজ থেকে, লিপি সরকার সরসুন্না থেকে, মেঘা চাকলাদার গড়িয়া থেকে, শুভশ্রী কার্পা বাখারপুর থেকে, রুনা বসু বরানগর থেকে, দীপেন মণ্ডল ফলতা থেকে, আকাশ হাজরা দমদম থেকে, শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে, তানিয়া হালদার যাদবপুর থেকে, রাজা দত্ত লেকটাউন থেকে, গঙ্গাধর দে বিষ্ণুপুর থেকে, বিদিতা বড়ুয়া বেহালা থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, অসীম ঘোষ নলপুর থেকে। এই 18 জনকে নিয়েই খেলবো আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড।
1: তাহলে আজকের সেমিফাইনাল রাউন্ডের প্রশ্ন,
0: আজকের সেমিফাইনাল রাউন্ডের প্রশ্ন, সম্প্রতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে একটি দেশ, যে দেশের হয়ে খেলতেন লুকা মদ্রিচ। লুকা মদ্রিচ কোন দেশের হয়ে খেলতেন, এটাই আজকের কুইজওয়ালার সেমিফাইনালের প্রশ্ন।
2: লুকা মদ্রিচ কোন দেশের হয়ে খেলতেন? শুধুমাত্র 18 জন, যাদের নাম তমজিত বলল, তারাই উত্তর দেবেন 9903 65999 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round!
1: প্রথমে আমরা সেমিফাইনাল রাউন্ডের উত্তরটা দিয়ে দিই। সেমিফাইনাল রাউন্ডে আমরা প্রশ্ন রেখেছিলাম লুকা মদরিচ কোন দেশের হয়ে ফুটবল খেলেন, সঠিক উত্তর হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া সদ্য বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সঠিক উত্তর দিয়ে যে তিনজন পৌঁছে গেছেন আমাদের ফাইনাল রাউন্ডে যে তিনজন, অর্থাৎ লাইটনিং রাউন্ডে যে তিনজন পৌঁছে গেছেন তারা হলেন শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে, শুভশ্রী কারফা বাখরপুর থেকে এবং পলাশ সাউ বজবজ থেকে।
2: এই তিনজনকে নিয়ে খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড, যে রাউন্ডের নাম
3: লাইটনিং রাউন্ড, যে রাউন্ডের নাম। এবং এই রাউন্ডে আমরা যেটা করব, আমরা খুব ফাস্ট আমরা একটা টাইমার চালাবো এবং সেই টাইমার চালিয়ে আমরা পাঁচটা প্রশ্ন,
1: এক মিনিটের
3: টাইমার, এবং সেই টাইমার চালিয়ে আমরা একটা পাঁচটা প্রশ্ন করব এবং প্রত্যেকটা প্রশ্নের ঠিক উত্তর দেওয়ার জন্য +5, ভুল উত্তর দেওয়ার জন্য -5। যদি ছেড়ে দেন কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু যদি আমাদের টাইমার শেষ হয়ে যায় এবং গান শুরু হয়ে যায় তাহলে প্রত্যেক মিনিট লেট করার জন্য আপনার কাটা যাবে 3 পয়েন্ট করে। অর্থাৎ আপনি যদি 3টে 5টা 4টে যা খুশি সঠিক উত্তর দেন, আপনি সময়টা যদি খেয়াল না করেন, আপনি যদি 2 মিনিট পরে উত্তর দেন বা 3 মিনিট পরে উত্তর দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই তার সঙ্গে ×3 করে আমরা পয়েন্ট কাটবো। এই হচ্ছে আমাদের খুব সিম্পল খেলার নিয়ম। আমরা দেরি করছি না, তাহলে সময় শুরু করি।
1: শুরু করো,
3: চলো।
2: প্রথম প্রশ্ন, ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা? দ্বিতীয় প্রশ্ন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? তৃতীয় প্রশ্ন, জগজিৎ সিং কোন ধরনের গান গাওয়ার জন্য বিখ্যাত? চতুর্থ প্রশ্ন, পান্না হীরক খনি কোন রাজ্যে অবস্থিত? পঞ্চম প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন?
1: একবার রিপিট করছি, ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা? দ্বিতীয় প্রশ্ন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? তৃতীয় প্রশ্ন, জগজিৎ সিং কোন ধরনের গান গাওয়ার জন্য বিখ্যাত? চতুর্থ প্রশ্ন, পান্না হীরক্ষণী কোন রাজ্যে অবস্থিত? পঞ্চম প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন?
3: প্রশ্নগুলো লাস্ট আরেকবার বলছি, ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা? দ্বিতীয় প্রশ্ন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? তৃতীয় প্রশ্ন, জগজিৎ সিং কোন ধরনের গান গাওয়ার জন্য বিখ্যাত? চতুর্থ প্রশ্ন, পান্না হীরক্ষণী কোন রাজ্যে অবস্থিত? এবং পঞ্চম প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন? আমাদের টাইমার শেষ হয়ে গান শুরু হলো এখন।

0: এখনও অবধি সেমিফাইনালে উঠতে পারলেন না, তাদের জন্য আগামী সপ্তাহে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার একটা ডাইরেক্ট সুযোগ। বং কানেকশনে আমরা বাংলা এবং বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখি। আজকে বং কানেকশনে প্রশ্ন থাকছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
1: আজকের বং কানেকশনের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?
2: উত্তর পাঠান 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে।

0: বং কানেকশন, বং কানেকশন, বং কানেকশনে প্রশ্ন করেছিলাম, প্রথম ভারতীয় মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে?
1: সঠিক উত্তর আশা পূর্ণা দেবী, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য। এবং
0: সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনাল নয়, আগামী সপ্তাহে সেমিফাইনাল রাউন্ডে, তিনি তন্ময় শিকদার, শ্যামনগর থেকে।
1: এবার সেই মহেন্দ্রক্ষণ, আমরা
0: প্রথমে প্রশ্নের উত্তরগুলো বলি।
1: লাইটনিং রাউন্ডে যে পাঁচটা প্রশ্ন রেখেছিলাম তার উত্তরগুলো বলে দেওয়া যাক। ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা?
0: পাঞ্জাব।
1: বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্ভুক্ত?
0: আনন্দমঠ।
1: জগজিৎ সিং কোন ধরনের গান গাওয়ার জন্য বিখ্যাত?
0: গজল।
1: পান্না হিরক্ষণী কোন রাজ্যে অবস্থিত?
0: মধ্যপ্রদেশ।
1: এবং গীত গোবিন্দ কে রচনা করেন?
0: জয়দেব।
1: বেশ,
0: এবার আমাদের উত্তর দেওয়ার পালা।
1: একদম,
0: প্রথমে 11:51 আমরা দুজনের উত্তর পেয়েছিলাম, পলাশ সাউ বজবজ থেকে এবং শুভশ্রী কারফা বাঘারপুর থেকে। 11:51 যেহেতু উত্তর দিয়েছেন, অর্থাৎ তাদের স্কোর থেকে প্রথমেই 3 মার্ক মাইনাস করে দেওয়া হয়েছে। কিন্তু তারা দুজনেই 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তাদের স্কোর গিয়ে দাঁড়িয়েছে +25 -3 +22।
1: মানে দুজনের স্কোরই
0: +22। শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে উত্তর পাঠিয়েছেন 11:50, অর্থাৎ তার স্কোর কোনো কাটা যায়নি, মানে সময়ের জন্য তার কোনো স্কোর কাটা যায়, মার্ক কাটা যায়নি। কিন্তু তিনি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে তার স্কোর দাঁড়িয়েছে, তার ফাইনাল স্কোর দাঁড়িয়েছে +25। অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার হলেন বেহালা থেকে শ্যামলেন্দু দত্ত।

0: এই বাজির শব্দটা হয়তো আজকে কলকাতা জুড়েও শোনা যাচ্ছে অনেকটা। তো সেই বাজির শব্দটা আজকে আমরা কুইজওয়ালা টিমের তরফ থেকে উৎসর্গ করছি শ্যামলেন্দু বাবুর জন্য।
1: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আমাদের ফ্যামিলির তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে অর্ণব, তমজিৎ এবং রিয়া বলবে টাটা বাই বাই।
0: হ্যাঁ, কুইজওয়ালা ফিরবে, টিম কুইজওয়ালা ফেরে প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায়। সেজন্য

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

কুমার শানুর কণ্ঠে প্রিয়তমা মনে রেখো, এই গানটা দিয়ে শুরু হলো আজকের শুনতে কি চাও। একটা নতুন দিন, 8ই জুলাই আজ বুধবার। আজকে শুনতে কি চাও, তারপর সুররঞ্জনী এবং তারপর আপকে লিয়ে ফার্স্ট আপ, অর্থাৎ 3টে পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি তপূজা। তারপর 3টে থেকে 4টে আপকে লিয়ে সেকেন্ড হাফ, প্রভাতী এবং আনন্দধ্বনি নিয়ে, এবং সবশেষে বন্দে মাতারাম, সব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছেন সৌমিক বন্দ্যোপাধ্যায়। শুনতে কি চাও আপনাদের অনুষ্ঠান, আপনাদের অনুরোধের গান শোনাবো বলেই আশা, আর কখনো কখনো সে অনুরোধ আমাদের অনুরোধের সঙ্গেও মিলেমিশে একাকার হয়ে যায়। তাহলে বন্ধুরা আর দেরি কেন, অনুরোধটা করে ফেলুন এবং অপেক্ষায় থাকি। ও হ্যাঁ, এতক্ষণ ধরে দেখছিলাম অনুরোধ আসছে কি আসছে না। ডাঙ্কি ছবি থেকে একটা গান শুনতেছে, কথা বলতে বলতেই দেখতে পেলাম যে হেমাল মণ্ডল টালিগঞ্জ থেকে অনুরোধ করেছেন অরিজিৎ সিংয়ের কণ্ঠে ও মাহি। তো ও মাহি এই গানটা দিয়ে শুরু হোক আপনাদের অনুরোধের প্রথম গান, আর পরের বন্ধুদের অনুরোধের অপেক্ষায় রয়েছি। দেরি কেন, চটপট করে ফেলুন আপনাদের অনুরোধ।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সে যে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

এর পরের অনুরোধ চকমানিক বাওয়ালি থেকে তাপস মাইতির, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমি এত যে তোমায় ভালোবেসেছি।

আমরা শুনছি শুনতে কি চাও 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। অমর সঙ্গী ছবির গান শুনতে চেয়েছেন অভিষেক ঘোষ, লেক টাউন কালিন্দী থেকে। আশা ভোসলের কণ্ঠে শুনব অমর সঙ্গী ছবির গান।

বাউরিয়া থেকে রিঙ্কু সাপুইয়ের অনুরোধ, কিশোর কুমারের কণ্ঠের তোমায় পড়েছে মনে। শুনে ফেলি আমরা গানটা।

সৌভিক সরকার কসবা হালতু থেকে অনুরোধ করেছেন জাবুই মেট ছবির গান শুনতেছে, ওস্তাদ রশিদ খানের কণ্ঠে শুনি সেই গানটি।

পরের গান রজনী ছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। তোমার দেওয়া ফুল যেন তোমার পাই রয়। অনেক পুরনো গান, কিন্তু এরকম একটা সুন্দর গান শুনতে চেয়ে যিনি অনুরোধ করেছেন, তিনি হলেন ঢাকুরিয়া থেকে আমাদের মৌলী।

অপেক্ষা করছি শেষ মুহূর্তে যদি বন্ধুদের অনুরোধ আসে, তার মধ্যে শুনে নিলাম একটা গান, সিংহাম ছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং অজয়ের কণ্ঠে। এর পরের গানটাও শুনতে থাকি এবং অপেক্ষা করি যদি শেষ মুহূর্তে একটা ছোট্ট অনুরোধ চলে আসে। রাইজ ছবির গান শুনব, কার কণ্ঠে? অনেকের কণ্ঠে, সুখবিন্দর সিং, ভূমি ত্রিবেদী, কর্ষণ দাস, সগাথিয়া।

একেবারে শেষ পর্বে এসে একটা অনুরোধ এসেছে। প্রতিমা মাইতি রসপুঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে না মনো লাগে না। এই গানটার সঙ্গে শেষ হবে আজকের মতন শুনতে কি চাও, কিন্তু বন্ধু তুমি কোথাও যাচ্ছ না, তার কারণ এরপরেই রয়েছে সুররঞ্জনে, তারপর আপকে লিয়ে।

এখন সুররঞ্জনী, আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী সৌনক চট্টোপাধ্যায়, রাগ কেদার।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শৌনক চট্টোপাধ্যায়, রাগ কেদার। এবারে শুনব সেতার, শিল্পী পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী, রাগ সুরদাসী মল্লার। আমরা শুনছি সুররঞ্জনী।

0: আমরা শুনলাম সেতার শিল্পী ছিলেন পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী, রাগ সুরদাসী মল্লার। এই সঙ্গে শেষ হলো আজকের সুররঞ্জনী। এখন আপকে লিয়ে হিন্দি ছবির গান।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ছবির নাম সিং ইজ কিং। সেই ছবির গান শুনলাম শ্রেয়া ঘোষাল এবং রাহাত ফতে আলী খানের কণ্ঠে। এরপর অরিজিৎ সিং ও হর্ষদীপ কৌরের কণ্ঠে শুনব রাইস থেকে একটা দারুণ সুন্দর গান।

ছবির নাম ছিল আলেস কভি কভি, শিল্পী ছিলেন শাফাকত আমানত আলী। আমরা শুনছি আপকে লিয়ে 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর কভি অলবিদা না কাহিনা থেকে টাইটেল ট্র্যাক সোনু নিগম এবং অলকা ইয়াগনিক।

ছবির নাম ছিল কভি হাঁ কভি না। শিল্পী ছিলেন অমিত কুমার এবং উদিত নারায়ণ। এরপর রাজু বন গয়া জেন্টলম্যান ছবি থেকে অলকা ইয়াগনিক, কুমার শানু।

ছবির নাম ছিল কভি খুশি কভি গম। শিল্পীরা ছিলেন অলকা ইয়াগনিক এবং সনু নিগম। আমরা শুনছি আপকে লিয়ে হিন্দি ছবির গান। এরপর প্যার মে কভি কভি থেকে শান।

ছবির নাম ছিল কভি না কভি। শিল্পীরা ছিলেন অলকা ইয়াগনিক ও কুমার শানু। একেবারে শেষের দিকে চলে এসেছি আপকে লিয়ের যে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ প্রভাত

এবং আনন্দধ্বনি এবং সবশেষে বন্দে মাতরম নিয়ে সৌমিক আপনাদের সঙ্গে একটু পরেই আসছে। তার আগে শুনে নিই দুটো গান, অরিজিৎ সিংয়ের কণ্ঠে ডাঙ্কি থেকে একটা গান শুনবো এবং শেষ করব কাহো না প্যার হ্যায় থেকে লাকি আলী ও রামাইয়ার কণ্ঠে একটি গান দিয়ে। প্রথমে অরিজিৎ সিং, ডাঙ্কি ছবি।

সৌমিক এসে গিয়েছে, সৌমিক একটু পরে আপনাদের সঙ্গে থাকছে বাকি তিন ঘন্টা নিয়ে। আপাতত তপুজাকে টাটা, যেতে যেতে রেখে গেলাম লাকি আলী ও রামাইয়ার কণ্ঠে কাহো না পেয়ার হায় থেকে এই গানটা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাত সুরে সারাদিন, সারাদিন শুধু সারাদিন নয়, সারা রাত তোমাদের সঙ্গে, আরও এক ঘন্টা আপকে লিয়ে। হিন্দি ছায়াছবির গান যেরকম শুনছিলে সেরকম শুনতে পাবে আরও এক ঘন্টা।

107 FM রেনবো ব্রাজার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান আপকে লিয়ে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হচ্ছে 107 FM রেনবো প্রচার তরঙ্গে। আপকে লিয়ে হিন্দি গানের অনুষ্ঠানে হিন্দি ছায়াছবির গান শুনছিলেন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবির গান, বিভিন্ন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। এই গানটি শুনতে শুনতেই আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নেব আপকে লিয়ে থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাত সুরে সারাদিন এবং সারাদিন রাত বিভিন্ন রকম সুর যখন কানের কাছে আসে, সেরকমই একরকমের সুর শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানিয়ে দেয় সময় একদম শেষ, আর শেষের পরে আরেক নতুন শুরু। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 4:01 আর ভোর 4:00 মানেই সময় এখন প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন বৈরাগীর আগে খেয়াল, শিল্পী তিয়াশা বসু রায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ প্রভাতী অনুষ্ঠান শুনছিলেন। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ বৈরাগী রাগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছেন। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে পরমেশ্বরী রাগে বাঁশি শুনবেন শিল্পী সুবীর রায়।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ প্রভাতী ভরি শাস্ত্রের সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে বৈরাগীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ পরমেশ্বরীর আগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন সুবীর রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন।

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছে অনুষ্ঠান। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 5:01 আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

আজি ঝৰু ঝৰু মুখৰো ভাতৰ দিনে সত্যি এরকম বর্ষার দিনে সকালবেলা সুপ্রভাতের এই যে সময়, সকালের ভোরের আলো যখন ফোটে তখন অদ্ভুতভাবে মনটা কেমন যেন হয়ে ওঠে।